বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59 আমাদের স্টুডিওর ঘড়িতে। আজ 29শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 29শে সফর 1448 হিজরি, 13ই আগস্ট 2026 খ্রিস্টাব্দ। শুরু হল আমাদের আজকের প্রথম অধিবেশন। শুনছেন আমাদেরকে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্জে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণা রয়েছে লুবনা হাসনা ফারুক মিষ্টি এবং আবু সাইদ চান কাদ্রি। অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ আতার রহমান গাজী। অধিবেশনের শুরুতেই সকাল 8টার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এর পরপরই রয়েছে স্থানীয় সংবাদ বাংলায়।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি শাহিদা আক্তার। বিদ্যুৎ সাশ্রয়ে দেশের বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকান সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। একই সঙ্গে সকল প্রকার আলোকিত বিলবোর্ড সন্ধ্যে 7টার মধ্যে

সমন্বয় দুই শাখার এক চিঠিতে গতকাল এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে রাত আটটার মধ্যে কার্যক্রম বন্ধের এ সময়সীমা প্রযোজ্য হবে। তবে খাবারের দোকান, হাসপাতাল এবং ওষুধের দোকান সহ জরুরি সেবার আওতাধীন প্রতিষ্ঠানগুলো এ সিদ্ধান্তের বাইরে থাকবে। খুলনা মহানগরীতে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে করণীয় নির্ধারণের লক্ষ্যে এক জরুরি সভা গতকাল নগরভবনে শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় যে সকল ওয়ার্ডে ডেঙ্গু প্রাদুর্ভাব দেখা দিয়েছে সেই সকল ওয়ার্ডকে তিনটি জোনে ভাগ করে ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। ক্র্যাশ প্রোগ্রাম তদারকির জন্য জোন এ তে সচিব, জোন বি তে প্রধান প্রকৌশলী এবং জোন সি তে প্রধান রাজস্ব কর্মকর্তাকে প্রধান করে তিনটি কমিটি গঠন করা হয়। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্র্যাশ প্রোগ্রামের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারী ছুটি বাতিল করা হয়েছে। কেসিসি প্রশাসক আজ সকালে নগরীর 30 নম্বর ওয়ার্ডের খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজের সম্মুখে এবং 28 নম্বর ওয়ার্ড অফিসের সম্মুখে ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধন করবেন। এছাড়া জনসচেতনতামূলক লিফলেট বিতরণ, মাইকিং এর মাধ্যমে প্রচার, প্রতিদিন সকালে ও বিকেলে মশক নিয়ন্ত্রণ ঔষধ স্প্রে ও ফগিং করা, ডেঙ্গুতে আক্রান্ত এলাকা চিহ্নিত করা, ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে নিজ নিজ ওয়ার্ড এলাকার মশার প্রজনন স্থান চিহ্নিত ও ধ্বংসে জনসম্পৃক্ততা বৃদ্ধি করা, সকল ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, পুরোহিত ও ফাদারদের মাধ্যমে প্রচার প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কোন বাড়ি বা স্থাপনার সীমানার মধ্যে মশার প্রজনন স্থানে লার্ভা পাওয়া গেলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত হয়। কেসিসি ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনার পাশাপাশি নিজ নিজ বাড়ির আঙ্গিনাসহ বিদ্যমান ঝোপঝাড়, জলাভূমি, ভূমি নিজ উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং বাড়ি বা স্থাপনার মধ্যে টায়ার, কৌটা, ডিমের খোসা, ডাবের খোলা, ফুলের টব, বেসিনের নিচে, ফ্রিজের পাশে, এসির পাশে, সানসেটে পানি জমে আছে কিনা সেদিকে লক্ষ্য রাখার জন্য সভায় নগরবাসীর প্রতি অনুরোধ জানানো হয়। এছাড়া বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিক সমূহের অভ্যন্তরীণ পরিবেশ নিজ উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গু রোগীর চিকিৎসায় সরকারি গাইডলাইন অনুসরণের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, সচিব, প্রধান রাজস্ব কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান পরিকল্পনা কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নির্বাহী প্রকৌশলী সহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে এক আলোচনা সভা গতকাল খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুনেতে প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক মিজহুরে জান্নাতের সভাপতিতে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ICT, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা সহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এই সময় উপস্থিত ছিলেন। প্রফেসর মোহাম্মদ আব্দুল মান্নান এতে প্রধান আলোচক এবং জেলা কালচারাল অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। খুলনা শিল্পকলা একাডেমি এর আয়োজন করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকর 57তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল খুলনা মোহামেডান স্পোর্টিং ক্লাব চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মোহাম্মদ শফিকুল আলম তুহিন এতে প্রধান অতিথি ছিলেন। ক্রীড়া ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। পরে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত এবং শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এদিকে আরাফাত রহমান কোকর 57তম জন্মবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল গতকাল যশোর জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিএনপি ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন খান খোকন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। খুলনার কয়রায় অসহায় মানুষের মধ্যে বৃষ্টির পানি সংরক্ষণে 3000 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন পানি ট্যাঙ্কি গতকাল বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পি প্রধান অতিথি হিসেবে এই পানি ট্যাঙ্কি বিতরণ করেন। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এ সময় উপস্থিত ছিলেন। এদিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার হাড়িভাঙ্গা বাজারে সুপেয় পানি সংকট নিরসনে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে গতকাল 200 পরিবারের মধ্যে রেইন ওয়াটার হারভেস্টিং ট্যাঙ্ক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, প্রেস ক্লাবের সভাপতি সহ উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর, ফুটবল। খুলনার বুটিয়াঘাট

0: উপজেলা পরিষদ মাঠে গতকাল প্রীতি ফুটবল খেলায় ইউএনও একাদশ 3-0 গোলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে পরাজিত করেছে। ঢাকা আবহ অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন দেশের গান। শুরুতে সুবীর নন্দীর কণ্ঠে গানে কথা লিখেছেন মাহফুজুর রহমান মাহফুজ।

0: এই গানটির সাথে শেষ হল দেশের গানের অনুষ্ঠান।
1: সকাল 8:30 বাংলাদেশ বেতার খুলনা। শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত। গ্রন্থনা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, উপস্থাপনায় আবু সাইদজান কাদরী ও লুবনা হাসনা ফারুক মিষ্টি।
0: সৌভাগ্য নিয়ে পৃথিবীতে কোনো মানুষ জন্ম নেয় না, কর্মের মাধ্যমে ভাগ্যকে গড়ে নিতে হয়। উদ্যম, চেষ্টা ও শ্রমের সমষ্টি সৌভাগ্যের চাবিকাঠি। অধ্যবসায় কঠিন কাজকেও কিন্তু আমাদের খুব সহজ করে দেয়। জীবনে উন্নতি করতে গেলে নিখুঁত পরিকল্পনা এবং আপনার লক্ষ্য নির্ধারণ করার কোনো বিকল্প নেই। আপনি প্রথমে ঠিক করে নিন না কি করতে চান আপনি। অযথা সময় নষ্ট না করে আজ থেকে শুরু করুন, কাজকে ভালোবাসুন, কাজ উপভোগ করুন, দেখবেন সব কিছু আপনার ভালো লাগছে। সব নতুন অভিজ্ঞতা আপনার দক্ষতাকে বিকশিত করবে, দৃষ্টিভঙ্গিকে বদলে দেবে। অভিজ্ঞতাই আপনার সফলের গতি নির্ধারণ করে দেবে, আপনি নিশ্চয়ই সফল হতে পারবেন।
2: মনে রাখবেন, সফলতার জন্য চাই তীব্র ইচ্ছা শক্তি, একাগ্রতা ও কঠোর পরিশ্রম। স্বপ্ন দেখা ও সেগুলো পরিপূর্ণ করার পরিকল্পনা করাই কিন্তু যথেষ্ট নয়। কিভাবে আপনি আপনার ভাগ্য তৈরি করবেন সেটিতে অনেক দীর্ঘব্যাপী জড়ন থাকে। আপনার মনকে স্থির ও সঠিক পথে নেওয়া জরুরি। কঠোর পরিশ্রম করুন, বাজে সঙ্গ ত্যাগ করুন এবং ঝুঁকে নেয়ার মনোবল রাখুন।
0: প্রিয় শ্রোতা, সফল ব্যক্তিরা কখনোই সুযোগ কিংবা ভাগ্যের উপর কিন্তু নির্ভর করে না, তারা শুধু সময়ের যথাযথ ব্যবহার করেন। তাই সফল হতে হলে সময়ের কাজ সময়ই শেষ করুন। এই আহ্বান রেখে শুরু করছি ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত।
2: শুভ সকাল।

0: ভোরের গানটি শুনলেন, শিল্পী ছিলেন হাসান ইমাম পলাশ। শ্রোতাবন্ধু, জানিয়ে দিই কি কি থাকছে আজকে দৃষ্টিপাতে। খুলনা মহানগরে উল্লেখযোগ্য অনুষ্ঠান পরিচিতি নিয়ে থাকছে আজকের ডায়েরি, বাস ও ট্রেনের সময়সূচি, থাকছে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সিরিজ অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ, একটি আধুনিক গান এবং প্রাত্যহিক পরিবেশনা আজকের দিনে। আর এই বিষয়গুলো নিয়ে আজকে দৃষ্টিপাত গ্রন্থনা করেছেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, উপস্থাপনে রয়েছে আমি অবস্থা একজন কাদরি
1: এবং লুবনা হাসনা ফারুক মিষ্টি।
0: লিও টলস্টয় বলেছেন, প্রত্যেকেই বিশ্ব বদলে দেওয়ার চিন্তা করে, কিন্তু নিজেকে
1: অবশ্যই আমাদের কিন্তু নিজের ভিতরে পরিবর্তন আনতে হবে, তাই না?
0: হ্যাঁ, ঠিক তাই। সুপ্রিয় শ্রোতা, শুরুতে আমন্ত্রণ জানাচ্ছি প্রাত্যহিক পরিবেশনা আজকের ডায়েরিতে। তথ্য সংগ্রহ ও সংকলনে মোহাম্মদ শফিকুল হাসান, উচ্চারণে নূরজাহান আক্তার।
2: আজ বৃহস্পতিবার, 29শে শ্রাবণ, 1433 বঙ্গাব্দ, 29শে সফর, 1448 হিজরি, 13ই আগস্ট, 2026 খ্রিস্টাব্দ। খুলনায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:37 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:37। খুলনা আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, সকাল 6টায় খুলনা ও তার আশেপাশের তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল 98%। জানিয়ে দিচ্ছি ট্রেনের সময়সূচি। খুলনা রেল স্টেশন থেকে গোয়ালন্দ হয়ে ঢাকাগামী নকশিকাঁথা এক্সপ্রেস ছেড়ে যায় রাত 11টায়। সকাল 6টায় জাহানাবাদ এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়াও সকাল 6:45 কপোতাক্ষ আন্তনগর এক্সপ্রেস রাজশাহীর দিকে এবং বেতনা এক্সপ্রেস সকাল 6:15 বেনাপুলের দিকে ছেড়ে যায়। সকাল 9টায় চিত্রা এক্সপ্রেস ঢাকার দিকে এবং সকাল 9:30 রকেট মেইল পার্বতীপুরের উদ্দেশ্যে যাত্রা করবে। সকাল 11টায় মহানন্দা মেইল চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে, বিকেল 4টায় সাগরদাড়ি এক্সপ্রেস রাজশাহীর দিকে, রাত 9:15 সীমান্ত এক্সপ্রেস চিলাহাটির দিকে যাত্রা করবে। এছাড়া সুন্দরবন এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত 9:45। আজ খুলনা থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রূপসা এক্সপ্রেস ট্রেনটির সাপ্তাহিক বিরতি। এবারে বাসের সময়সূচি। প্রতিদিন ভোর থেকে রাত 12টা পর্যন্ত নগরীর সোনাডাঙ্গা, রয়্যাল মোড়, জিরো পয়েন্ট ও রূপসা বাস স্ট্যান্ড থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন রুটে বাস চলাচল করে। এছাড়াও বিআরটিসির অনেক বাস নগরীর নিউ মার্কেট, শিরোমণি ও রূপসা বাস স্ট্যান্ড থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়।

প্রতিদিন ভোর হয়, প্রতিদিন সকাল হয়, প্রতিদিন নতুন নতুন সূর্য আমাদের কাছে ধরা দেয়, আর প্রতিদিনই আমাদের কাছে শুভ মনে হয়। কেননা প্রত্যেকটা মানুষ কিন্তু শুভ লগ্ন নিয়ে জন্ম নেয়। আজ যাদের জন্মদিন তাদেরকে অনেক অনেক অনেক শুভেচ্ছা। কি আর দেব উপহার, একটা গানই না হয় আপনাদের জন্য রয়েছে। হ্যাঁ বন্ধুরা, শুভ জন্মদিনে শুভ হোক প্রত্যেকের জীবন, প্রত্যেকের জীবনে আসুক সফলতা, এবং আপনি হন একজন কিংবদন্তী।

0: একটি নির্দিষ্ট দিনে ঘটে যাওয়া ঘটনা এবং উন্নয়নকে কেন্দ্র করে রচিত হয় ইতিহাস, সেই সঙ্গে উন্মোচিত হয় পৃথিবীর নতুন নতুন দিগন্ত। বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনার কারণে আজ এই বৃহস্পতিবার দিনটিও কিন্তু উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ। অনেকে আজ জন্ম গ্রহণ করেছেন, অনেকের মৃত্যুবরণ করেছেন, আবার অনেকের বিভিন্ন কাজ রেখে গিয়েছে আমাদের আগামী প্রজন্মের জন্য এবং তারা হয়েছেন ইতিহাস, হয়েছেন কিংবদন্তি। চোখ ফেরাচ্ছি আজকের এই দিনে পর্বে, পড়ে শোনাচ্ছেন আবু সাইদ জান কাদরী।
1: ১৬৪৫ সালের ১৩ আগস্ট সুইডেন ও ডেনমার্ক শান্তি চুক্তি করে। ১৯২৩ সালের আজকের এই দিনে মুস্তফা কামাল পাশা তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৬০ সালের ১৩ আগস্ট মধ্য আফ্রিকা ফরাসি উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে। ১৯৭২ সালের ১৩ আগস্ট দক্ষিণ ভিয়েতনাম থেকে সর্বশেষ মার্কিন সৈন্যদের প্রত্যাহার করে নেওয়া হয়। ২০১১ সালের আজকের এই দিনে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুরির সহ পাঁচজনের মৃত্যু হয়। এবারে জন্মদিন। ১৮৪৭ সালের ১৩ আগস্ট শব্দকোষ প্রণেতা উইলিয়াম আলেকজান্ডার ক্রিগির জন্মবার্ষিকী। ১৮৮৮ সালের আজকের এই দিনে টেলিভিশনের আবিষ্কারক জন বিয়ার্ড জন্মগ্রহণ করেন। ১৯২৬ সালের আজকের এই দিনে কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রো জন্মগ্রহণ করেন। ১৯৬৩ সালের ১৩ আগস্ট ভারতীয় অভিনেত্রী শ্রীদেবী জন্মগ্রহণ করেন। এবারে মৃত্যু দিবস। ৬০৪ সালের আজকের এই দিনে চীনের এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ও প্রথম সম্রাট ওয়েন মৃত্যুবরণ করেন। ১৯৬৫ সালের আজকের এই দিনে জাপানের ৫৮তম প্রধানমন্ত্রী হায়াতো ইকোদা মৃত্যুবরণ করেন। ১৯৭৭ সালের আজকের দিনে নাট্য সম্রাজ্ঞী মরিনা দেবী মৃত্যুবরণ করেন। হার্ট অ্যাটাক কথাটা শুনলেই মনে জন্ম নেয় একটা আতঙ্ক। হার্ট অ্যাটাক সম্পর্কে ভয় কাটিয়ে সচেতনতা বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে অনেক আগে থেকেই। আধুনিক বিশ্বে অপরিণত বয়সে মৃত্যুর অন্যতম কারণ হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক হলে প্রাথমিক অবস্থায় কি করতে হবে না জানার কারণে মৃত্যুর মতো ঘটনাগুলো ঘটে থাকে। তবে প্রাথমিক অবস্থায় কিভাবে হার্ট অ্যাটাক সামলাতে হয় সেটি জানা থাকলে ঝুঁকি অনেক কমে যায়। সুপ্রিয় শ্রোতা, হার্ট অ্যাটাক হলে প্রাথমিক অবস্থায় আপনি কি করবেন এর বিস্তারিত জেনে নিন আমাদের স্বাস্থ্য কথা কার্টুন পর্ব থেকে।
0: হার্টে যে কোনো সমস্যা দেখা দিতে পারে। বর্তমানে আমাদের দেশে জনসংখ্যার একটা বড় অংশ হার্ট সমস্যায় ভুগছেন। যতদিন গড়াচ্ছে ততই এই রোগটি যেন মাথা চাড়াতে উঠছে। বিশেষজ্ঞরা বলছেন আগামী ২০৫০ সাল নাগাদ শুধু উন্নত বিশ্ব নয়, তৃতীয় বিশ্বের দেশগুলোতেও হার্টের রোগী এত পরিমাণে বাড়বে যে প্রতি তিনজনের মধ্যে একজনের হার্টের সমস্যা থাকবে। তাই আমাদের প্রত্যেকেরই খাদ্যাভ্যাসে পরিণত বা পরিবর্তন আনা দরকার। তাছাড়া হার্ট অ্যাটাক হলে প্রত্যেকেরই কিছু প্রাথমিক চিকিৎসা সম্পর্কে একটু হলেও ধারণা রাখা উচিত। বুকের বাম দিকে একেবারে প্রচণ্ড ব্যথা হতে পারে, হার্ট অ্যাটাকের এটাই সবচেয়ে প্রাথমিক লক্ষণ। সাধারণভাবে প্রায় ২০ মিনিট ব্যথা থাকে, ধীরে ধীরে তা উপরে বাম দিকের হাত এবং কাঁধের সংযোগস্থল, ঘাড় এবং চোয়ালে ছড়িয়ে পড়ে। এই সময় প্রচণ্ড ঘাম হয় এবং ধীরে ধীরে চারদিক অন্ধকার হতে থাকে। একা থাকলে এমন লক্ষণ বুঝলে কখনোই আপনি অবহেলা করবেন না, তাই পরিচিতদের অবশ্যই খবর দিন। আর হার্টের রোগীরা সবসময় অ্যাম্বুলেন্সের মতো জরুরি যে পরিষেবাগুলো আছে এগুলোর নম্বর হাতের কাছে রাখুন। বাইরে রাস্তায় থাকলে সঙ্গে সঙ্গে পাশের কারোর সাহায্য নিন, জোরে জোরে শ্বাস নিন। বহুকাল ধরেই এই ব্যাপারটি কিন্তু চলে আসছে। চিকিৎসক যারা আছেন তারাও কিন্তু জানিয়েছেন যে জোরে জোরে শ্বাস নিলে হার্ট অ্যাটাকের সময় অনেকটা উপকার পাওয়া যায়। বুকে চাপ দিন। হার্ট অ্যাটাকের সময় চিকিৎসা কেন্দ্রে দেখা গিয়েছে যে অনেক সময় আমাদের যারা ডাক্তার থাকেন বা চিকিৎসকরা থাকেন, দুই হাত দিয়ে হার্টের উপরে চাপ দেন যাতে হৃদস্পন্দনের স্বাভাবিক গতি আবার ফিরে আসে। আর বাড়িতে যদি একা থাকা অবস্থায় থাকে তাহলে এই পদ্ধতি আপনি ব্যবহার করতে পারেন এবং আপনার পরিজন যারা আছেন তাদেরকে বলতে পারেন। আর হঠাৎ হার্ট অ্যাটাক হলে কাশতে থাকুন, যতটা সম্ভব নিজের ভেতর থেকে একটু কাশি আনুন। পুরনো হলেও কিন্তু এই টোটকাটা বেশ কাজে লাগে। যদিও বৈজ্ঞানিকভাবে এর কোনো ব্যাখ্যা নেই, তবে অনেক সময় হার্টের সমস্যায় জোরে জোরে কাশলে কোনো জায়গায় যদি সামান্যতম ব্লক হয় তো কিছুটা হলেও পরিত্রাণ পাওয়া যায়।
1: সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত। সরাসরি প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে মিডিয়াম ওয়েভ 537.63 মিটার ব্যান্ডে, অর্থাৎ 558 কিলোহার্টজে, এবং একই সাথে শুনতে পাচ্ছেন FM 88.8 মেগাহার্টজে।
0: স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট ছাড়া আধুনিক নগর ব্যবস্থাপনা সম্ভব নয়। আমাদের ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থা হতে হবে প্রযুক্তি নির্ভর। বাংলাদেশ দ্রুত নগরায়নের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে। যানবাহনের সংখ্যা বৃদ্ধি, নগর অর্থনীতির সম্প্রসারণ এবং মানুষের চলাচল, সবকিছু মিলিয়ে সড়ক ব্যবস্থাপনা এখন রাষ্ট্রের অন্যতম চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে সমন্বিতভাবে একসঙ্গে কাজ করতে হবে। পুলিশের মহাপরিদর্শক বলেছেন, আমাদের ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থা হতে হবে প্রযুক্তি নির্ভর। বাংলাদেশের বড় বড় শহরগুলোর যানজট নিরসনের কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ নির্দেশনা প্রদান করেছেন। শ্রোতা, এবারে রয়েছে চলমান মাইক্রোফোন। আমাদের বেতার প্রতিনিধি খুলনার বিভিন্ন মহাসড়ক ঘুরে তুলে এনেছেন ট্রাফিক ব্যবস্থাপনার বর্তমান প্রতিচ্ছবি।
2: যানজটের গল্প শুধু আটকে থাকা গাড়ির গল্প নয়, একজন কর্মজীবী মানুষের দেরিতে পৌঁছানোর, একজন চালকের প্রতিদিনের সংগ্রামের, আর কখনো কখনো জীবন বাঁচানোর জন্য ছুটে চলা একটি অ্যাম্বুলেন্সের থেমে যাওয়ার গল্প। তবে পরিকল্পনা থাকলে, শৃঙ্খলা থাকলে, আইনের যথাযথ প্রয়োগ হলে আবারও গতি ফিরতে পারে এই শহরের রাস্তায়। প্রশ্ন শুধু কে করবে। উত্তরটি আসলে আমাদের সবার। চালক আইন মেনে চলবেন, পথচারী সচেতন হবেন, ব্যবসায়ী রাস্তা ও ফুটপাত দখল করবেন না, আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নেবে সময় উপযোগী ও কার্যকরী উদ্যোগ। শহরের এই যানজটের সমস্যা নিয়ে কথা হলো বিভিন্ন পথচারী, অটোরিকশাওয়ালা, ইজি বাইক চালক এবং অ্যাম্বুলেন্স ড্রাইভারের সাথে।
3: কত বছর ইজি বাইক চালাচ্ছেন?
4: 3 বছর।
3: খুলনায় এখন যানজট কেমন?
4: খুলনায় গলনাবাড়ি সিঁড়িতে একটা হওয়ার কারণে এই কারণে জ্যাম, যখন দুইটা হবে তখন একটু জ্যাম কমে যাবে। তারপরে ময়লা পথে একটু জ্যাম থাকে, যেমন সিটি মেডিকেলে রুগী যাওয়ার কারণে ময়লা পথটা আটকাই যায়, এই কারণে জ্যাম থাকে। শিববাড়ি যাওয়া একটু কম জ্যাম থাকে, নিউ মার্কেটে একটু বেশি থাকে সন্ধ্যার দিকে।
3: কী কী উদ্যোগ সরকার যদি গ্রহণ করে আপনার বলে মনে হয় যে যানজট কমে যাবে?
4: সে জনগণই তো ভালো না, সরকারের আর কী দোষ।
3: গাড়ি চালাচ্ছেন কতদিন?
5: রিক্সা চালাচ্ছি প্রায় 5 মাসের মতো।
3: সবথেকে বেশি ভোগান্তি পোহাতে হয় কোথায় কোথায়?
5: ময়লা পোতা, শিববাড়ি, পারাউল মোড়, জিরোবয়ান, গল্লামারি, শুক্রবারা, শনিবারটা একটু কম।
3: শোন, এমন কোন উদ্যোগ নিলে আপনাদের জন্য সুবিধা হবে, যানজট কমে যাবে?
5: প্রশাসন যদি সতর্ক থাকে তাহলে কোনো অ্যাক্সিডেন্ট হবে না আর খুব সমস্যা হবে।
3: আপনার কি মনে হয় যে আমাদের সকলেরও একটু আইন শৃঙ্খলার ভিতরে চলা উচিত?
5: আমাদের জনগণেরও একটু সব কিছু মানাই নেওয়া উচিত, তাহলে আর সমস্যা হয় না খুব।
3: আপনি কতদিন যাবৎ এই পেশার সাথে জড়িত?
6: বিগত প্রায় 10 বছর যাবৎ আমি এই অ্যাম্বুলেন্সের সাথে জড়িত আছি।
3: রোগী নিয়ে যাওয়ার পথে আপনি কি কি ভোগান্তির সম্মুখীন হয়েছেন?
6: মুমূর্ষু রোগীর ক্ষেত্রে যখন একটা পেশেন্ট পার্টি ফোন দেয় তখন সেইভাবে আমাদের মুভমেন্ট করতে হয়। খুলনা শহরে বিভিন্ন জায়গায় এমন এমন যানজট সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে যদি একটু মানে নিয়ম শৃঙ্খলার ভিতরে রাখা যায়, প্রতিটা মোড়ের ভিতরে এই সমস্যাটা বেশি হয়। যেমন আমাদের এই গল্লামারিতে, তারপরে ময়লাপোতার মোড়ে, হ্যাঁ, ডাকবাংলায়, রয়্যালের মোড়ে, এরকম অনেক জায়গায়, শুধু অটো না, এরকম অনেক কিছু আছে, রিক্সা, সিএনজি, সেই ক্ষেত্রে আমাদের এই পেশেন্ট পার্টির বাসায় যেতে আমাদের অনেকটা সময় লেগে যায়। অনেক সময় দেখা যাচ্ছে রোগী মারাও যেতে পারে, সেই ক্ষেত্রে আমাদের অনেক বেশি কথাও অনেক সময় শুনতে হয়। তো শুধুমাত্র এটা শুধু আমাদের জন্য না, স্বাভাবিক জনগণের জন্য এটা সুবিধা হয়, যাতে এই যানজটগুলো একটু স্বাভাবিক করা যায়।
2: যানজটের কারণ খুঁজতে গিয়ে কথা বলেছিলাম খুলনা মহানগর ট্রাফিক বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে। তার কথায় উঠে এসেছে যানজটের বেশ কিছু বাস্তব কারণ। নগরীত অতিরিক্ত অটোরিকশা ও ইজি বাইকের চাপ, বিভিন্ন সড়কের সংস্কার ও মেরামতের কারণে চলাচলে বিঘ্ন, অপর্যাপ্ত ট্রাফিক অবকাঠামো, সবকিছুই খুলনার যানজটকে আরও জটিল করে তুলছে। তবে এর পাশাপাশি তিনি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে, নাগরিকদের অসচেতনতা এবং ট্রাফিক আইন না মানার প্রবণতা। যানজটের সমাধান শুধু রাস্তা প্রশস্ত করা কিংবা আরও ট্রাফিক পুলিশ মোতায়েন করার মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রয়োজন আধুনিক ট্রাফিক অবকাঠামো, প্রয়োজন সিগন্যাল ব্যবস্থা, প্রয়োজন প্রযুক্তি নির্ভর নজরদারি, কিন্তু তার পাশাপাশি প্রয়োজন আমাদের নিজেদের সচেতনতা। কারণ একজন চালক যদি নির্ধারিত জায়গায় না থামেন, একজন যাত্রী যদি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ওঠানামা করেন, অথবা একজন পথচারী যদি নিয়ম না মেনে রাস্তা পার হন, তাহলে সেই ছোট্ট অনিয়মের প্রভাব পড়তে পারে পুরো সড়কের ওপর। শহর শুধু যানবাহনের জন্য নয়, এই শহর মানুষের। আসুন যানজটের কাছে সময়কে হারিয়ে না দিয়ে শৃঙ্খলা, সচেতনতা ও পরিকল্পনায় ফিরিয়ে আনি আমাদের প্রিয় খুলনার গতি। নাগরিক হিসেবে ট্রাফিক আইন মেনে চলি, নাগরিক দায়িত্ব পালন করি।
0: প্রিয় শ্রোতা, আমরা ট্রাফিক ব্যবস্থাপনার উপর ভিত্তি করে কিছু তথ্য জানছিলাম। সত্যি তাই, আমরা যদি ট্রাফিক আইন মেনে চলি তাহলে এই যে ট্রাফিক ব্যবস্থাপনা আরো বেশি সুন্দর হবে এবং বেগবান হবে, যা আমাদের জীবনযাত্রার মানকে করবে অনেক সুন্দর। প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি সহ দেশের প্রতিটি খাতকে স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর করার লক্ষ্যে সরকার বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণের পাশাপাশি তা বাস্তবায়ন করে যাচ্ছে। বাংলাদেশের স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থাকে আধুনিক এবং স্বয়ংসম্পূর্ণ করতে বর্তমান সরকার দেশের ইতিহাসে প্রথমবারের মতো স্বাস্থ্য খাতে দ্বিতীয় সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছেন। প্রিয় শ্রোতা, এবারে রয়েছে বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রতিবেদন। সবার আগে বাংলাদেশ।
1: শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি সহ দেশের প্রতিটি খাতকে স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর করতে সরকার বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গত 8ই আগস্ট জাতীয় সংসদ ভবনে এলডি হলে ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের 37তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, দেশের স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থাকে আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ করতে বর্তমান সরকার দেশের ইতিহাসে প্রথমবারের মতো স্বাস্থ্য খাতে দ্বিতীয় সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে। আগামী 5 বছরে পর্যায়ক্রমে এই বরাদ্দ জিডিপির 5% উন্নীত করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, যত দ্রুত সম্ভব ই হেলথ কার্ড চালুর কাজ শুরু হয়েছে। পাশাপাশি প্রতিটি উপজেলা হাসপাতালকে 101 শয্যার হাসপাতালে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শুধু অবকাঠামোগত উন্নয়ন করলেই স্বাস্থ্য খাতে কাঙ্ক্ষিত সাফল্য আসবে না, চিকিৎসকদের সেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালনে নিবেদিত থাকতে হবে। প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসা সেবার ক্ষেত্রে সরকারের নীতি হচ্ছে প্রিভেনশন ইজ দ্য বেটার দেন কিউর। মানুষকে শুরুতেই রোগের কারণ ও প্রতিকার সম্পর্কে সচেতন করা গেলে অনেক রোগ প্রতিরোধ ও নিরাময় করা সম্ভব। এলক্ষ্যে বিদ্যমান চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি আরও 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এসব স্বাস্থ্যকর্মী নাগরিকদের প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতন করবেন, তাদের যথাযথ প্রশিক্ষণের ক্ষেত্রে চিকিৎসকদের নেতৃত্ব দিতে হবে। শিক্ষার্থী ও পেশাজীবীদের রাজনীতিতে সম্পৃক্ততা নিয়ে বিভিন্ন মত রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক সিদ্ধান্ত প্রায় সব ক্ষেত্রে প্রভাব ফেলে, তাই শিক্ষার্থী, শিক্ষক ও পেশাজীবীরা নিজেদের মতাদর্শ অনুযায়ী রাজনৈতিকভাবে সচেতন ও সংগঠিত থাকলে তা অযৌক্তিক নয়। তবে অতিমাত্রায় রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটায় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তার মতে, প্রথাগত রাজনীতির বাইরে এসে রাজনীতির গুণগত পরিবর্তন এখন সময়ের দাবি। দেশের স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে অনুষ্ঠানে বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী। চিকিৎসকদের দায়িত্ব পালনে বিভিন্ন সীমাবদ্ধতা মুখোমুখি হতে হয় উল্লেখ করে তিনি বলেন, এরপরও কিছু ক্ষেত্রে অনিচ্ছাকৃত অবহেলা বা দায়িত্ব পালনে শৈথিল্যে সরকারের সামগ্রিক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে, একই সঙ্গে চিকিৎসক ও চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে মানুষের মধ্যে অনাস্থা তৈরি করে। এক্ষেত্রে জনগণ ও চিকিৎসকদের কাছ থেকে আরও দায়িত্বশীল ও মানবিক ভূমিকা প্রত্যাশা করেন তারেক রহমান। তিনি বলেন, সবাইকে মিলে এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশে গড়ে তুলতে হবে যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে না।
0: কিছু গান আছে যা চিরকালের, এইসব গান কখন হারিয়ে যায় না। দিন শেষে সন্ধ্যা বাতির মতো স্বপ্নে জাগা ক্লান্ত প্রদীপ জ্বালানোর মতোই এক শক্তির পরশ বলিয়ে দেয়। সেই সব গানের মধ্যে অনায়াসে ভাগ করে নিয়ে যায় আমাদের কিশোরবেলার প্রথম প্রেমের আনন্দ, যা বলা যায় বিরহী হৃদয়ের কথা। অনুষ্ঠানের সব শেষে এমনই একটি গান শোনাবো আপনাদেরকে।

0: ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। গ্রন্থনা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপস্থাপনা ছিলেন ডুবনাসা ফারুক মিষ্টি ও আবুসাইজান কাদ্রী, প্রকৌশল সহযোগিতায় ছিলেন আতাউর রহমান গাজী, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ ফরিদ উদ্দিন, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন সকাল 9টায় বাংলাদেশ সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাইফউদ্দিন। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল আজ। সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত নির্বাচন কর্মকর্তার অফিস কক্ষে মনোনয়নপত্র দাখিল করা যাবে। 16 আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 18 আগস্ট। আগামী 20 আগস্ট বেলা 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জামিন প্রক্রিয়ায় আরও দ্রুত, স্বচ্ছ ও ঝামেলা মুক্ত করার ক্ষেত্রে অর্জিত সাফল্যের ধারাবাহিকতায় সরকার আজ দেশের আরও 12টি জেলায় ই বেইল বন্ড ব্যবস্থা চালু করতে যাচ্ছে। যে 12 জেলায় এই কার্যক্রম চালু করা হচ্ছে সেগুলো হল টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ, কক্সবাজার, চাঁদপুর, রাঙ্গামাটি, সিরাজগঞ্জ, বাগেরহাট, পটুয়াখালী, হবিগঞ্জ, ঠাকুরগাঁও এবং জামালপুর। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান সচিবালয় থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করবেন। জামিন প্রক্রিয়ায় দীর্ঘদিনের বিলম্ব ও আমলাতান্ত্রিক জটিলতা নিরসনের লক্ষ্যে সর্বপ্রথম 2025 সালের 15ই অক্টোবর নারায়ণগঞ্জে এই ব্যবস্থা চালু করা হয়েছিল। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির এই যুগে তরুণ সমাজই নতুন সভ্যতার মূল চালিকা শক্তি। তিনি গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আন্তর্জাতিক যুব দিবস 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ প্রযুক্তির অভাবনীয় উন্নয়ন মানব সভ্যতার জন্য বড় আশীর্বাদ, একই সাথে এটি নিয়ে এসেছে নতুন কিছু চ্যালেঞ্জ। তিনি বলেন, জ্ঞান নির্দিষ্ট কোনো বিষয় নয়, তা প্রতিনিয়ত পরিবর্তনশীল। পুরনো প্রজন্মকে অনুধাবন করতে হবে যে এই নতুন ইকোসিস্টেমে মানিয়ে নেওয়ার সহজাত সক্ষমতা তরুণ প্রজন্মের মধ্যেই সবচেয়ে বেশি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, গ্যাস সরবরাহের সংকটের কারণে দেশের বিদ্যুৎ পরিস্থিতিতে যে ভোগান্তি তৈরি হয়েছে তা কমাতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। তিনি গতকাল সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, বঙ্গোপসাগর উত্তাল থাকায় সামিট টার্মিনালে এলএনজি কার্গো খালাস করা যাচ্ছে না, একই সঙ্গে এক্সিলারেট এনার্জি টার্মিনালও বর্তমানে আংশিক সক্ষমতায় রয়েছে, ফলে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, সংকট মোকাবেলায় মালয়েশিয়ার সঙ্গে সরকারের আলোচনা চলছে, বাংলাদেশের একটি প্রতিনিধি দল মালয়েশিয়ায় গেছে। বর্তমান সংকটের জন্য আগের সরকারগুলোর দীর্ঘমেয়াদী পরিকল্পনার ঘাটতিকে দায়ী করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারগুলো মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী সমাধানের দিকে না গিয়ে তাৎক্ষণিক সমাধানের পথে বেশি গুরুত্ব দিয়েছে, ফলে এ ধরনের সংকটের মুখোমুখি হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ে দেশের বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকান সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। একই সঙ্গে সকল প্রকার আলোকিত বিলবোর্ড সন্ধ্যে 7টার মধ্যে বন্ধ করতে এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে গত 11 জুন থেকে বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকান রাত 9টা পর্যন্ত খোলা রাখার সরকারি সিদ্ধান্ত বলবৎ ছিল। দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও রাত 8টার মধ্যে কার্যক্রম বন্ধের এই সময়সীমা প্রযোজ্য হবে। তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকান সহ জরুরি সেবার আওতাধীন প্রতিষ্ঠানগুলো এই সিদ্ধান্তের বাইরে থাকবে। খেলার খবর, ক্রিকেট, ডারউইনে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক অস্ট্রেলিয়া শেষ খবর পাওয়া পর্যন্ত 4 উইকেটে 74 রান করেছে। এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা, ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সাথে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: আমাদের স্টুডিওতে এই মুহূর্তের সময় সকাল 9:05 হয়ে 20 সেকেন্ড। বাংলাদেশ বেতার খুলনা।

0: মন খারাপ আপনার? কেন? খুব খারাপ লাগছে? যদি এমনটা হয় তাহলে একটু ভেবে দেখুন তো, কেন আপনার মনটা খারাপ লাগছে? মন খারাপের কারণটা একটু যাচাই করার পর মন থেকে সেটি দূর করবার চেষ্টা করুন। ভালো কোনো স্মৃতি স্মৃতির পাতায় মেলে ধরুন, দেখবেন ভালো লাগবে। আর যদি সেটিতেও আপনার মন ভালো না হয় তাহলে স্মৃতির অ্যালবাম, অর্থাৎ আমাদের অনেক পুরনো অ্যালবাম আছে, সেগুলো দেখলে কিন্তু মন ভালো হয়ে যাবে। অথবা এখন তথ্য প্রযুক্তির যুগ তো, ইচ্ছে করলে মোবাইলে কিন্তু অনেক ছবি আছে, প্রিয় মানুষের ছবি দেখুন, প্রিয় কিছু মুহূর্ত মনে করুন, দেখবেন মন একদম ভালো হয়ে গিয়েছে।
1: আর এছাড়াও কিন্তু প্রিয়জনদের সাথে একটু আলাপচারিতা কিংবা একটু দুষ্টুমি,
0: কোথায় আছে কেমন আছে ভালো আছে তো, এটা জানলেও কিন্তু মনটা অনেক হালকা হয়। তাই শুরুতে যে কথাটি বলছিলাম, মন খারাপ একদমই নয়।
1: আর এছাড়াও কিন্তু পুরোনো দিনের অ্যালবামে বেশ কিছু গান রয়েছে, জনপ্রিয় গান, যে গান কিন্তু আমরা হাজির হয়েছি আজকে।
0: অবশ্যই তাই, শ্রোতা বন্ধুরা আপনাদের অনেক অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি বিভিন্ন ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালীতে। সাথে রয়েছে লুবনা হাসনা ফারুক মিষ্টি
1: এবং আমি আবু সাইদ জান কাদরি।
0: প্রতিদিনের মতো আজও আপনাদের সাথে আমরা ফোন ইন পর্বে কথা বলবো 01974121970 এই নম্বরটিতে। আর আপনারা আমাদেরকে চিঠি লিখতে পারেন, আজ কিন্তু আমাদের চিঠি আছে হাতে, সুতরাং আমাদের কিন্তু মন খারাপ নেই। চিঠি লিখতে গেলে পরবর্তীতে আমাদেরকে লিখতে হবে
1: রূপালী প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000।
0: সামান্য একটু পরিবর্তন এসেছে আমাদের ঠিকানাতে, এখন লিখতে হবে রূপালী শুধুমাত্র, প্রযত্নে পরিচালক লিখলে হবে, আঞ্চলিক পরিচালকের পরিবর্তে পরিচালক। তো আবারও বলছি, রূপালী প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000। তো চলুন কথা নয়, চিঠিতে চোখ ফেরাই।
1: আমার হাতে চমৎকার একটি প্যাডে চমৎকার একটি চিঠি রয়েছে, পাঠিয়েছেন শেখ আমিরুর রহমান, সভাপতি ভালোবাসি বেতার শ্রোতা সংঘ থেকে। ঠিকানা হচ্ছে মোল্লাহাট বাগেরহাট থেকে।
0: আচ্ছা আচ্ছা,
1: সাথে আরো কয়েক বন্ধু রয়েছেন, সেটা জানাচ্ছি পরে, আগে চিঠি পড়ে নি। সুমিষ্ট ভাইয়া ও নয়নমণি আপু সালাম নেবেন, ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না, আসলে ভালোবাসলে সবার সাথে ঘর বাঁধা যায় না,
0: মানে গভীর ভালোবাসা কিন্তু মিলনে হয় না।
1: হ্যাঁ ঠিক তাই,
0: বিরহী ভালোবাসা মধুর হয়।
1: ঠিক তাই। তো বন্ধুরা কিন্তু এই গানটি শুনতে চেয়েছেন শাম্মী আক্তারের কণ্ঠে, এর এই গানটি আরো যারা শুনতে চেয়েছেন, অসিত কুমার শীল, ভালোবাসি বেতার শ্রোতা সংঘ, মোল্লাহাট বাগেরহাট, ফারজানা ইয়াসমিন লিমা, মহিলা সম্পাদিকা, মোল্লাহাট বাগেরহাট থেকে। আর এই গানটি নেওয়া হয়েছে যে ছবি থেকে, সেই ছবিটির নাম বলে দাও।
0: ছবিটির নাম বলার আগে আমার কাছে কিন্তু আরো কয়েকটি নাম রয়েছে এখানে, কিন্তু দেখতে পাচ্ছি নাম রয়েছে মিষ্টির দোকানদার সুনীল বিশ্বাস, আরও আছেন অসিত শীল, আরও রয়েছেন জামাল কদর, মুক্তিযোদ্ধা কবির, আফজাল মোল্লা এবং মানিক ড্রাইভার। সবাই মিলে যেহেতু ভালোবাসলে ঘর বাঁধা যায় না, এই ছবির গান শুনতে চেয়েছেন। আমরা কিন্তু একদম একদম দেরি করবো না, শাম্মী আক্তারের কণ্ঠেই শোনাবো এই গানটি।

মিলনবাবু বাইরা খুলনা থেকে অনুরোধ করেছেন আর একটি চমৎকার গানের জন্য। গানটি নেওয়া হয়েছে মধুমিলন ছবি থেকে, আর শিল্পী ফেরদৌসী রহমান। তরুণ মুদ্রা শুনে আসি গানটি।

0: প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে সরাসরি কথা বলবার জন্য 01974121970 এই নম্বরটি।
1: হ্যাঁ, বলতে বলতে এটি কল চলে এসেছে। কোন বন্ধু রয়েছেন প্রথমে দেখি।
2: শুভ সকাল।
1: শুভ সকাল,
2: কথা বলছি দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনা থেকে।
1: জি বলুন।
2: সুন্দর মিষ্টি সকালে আপনার দুজন উপস্থাপনা খুব ভালো লাগছে মিষ্টি আপু,
0: ধন্যবাদ শোনার জন্য।
2: হ্যাঁ, স্বপ্নের সরাসরি থেকে নিশ্চিদিন প্রতিদিন এই শিরোনামে গানটি শোনাবেন।
1: আচ্ছা, ধন্যবাদ বন্ধু আপনাকে, অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য আর আমাদের সাথে থাকার জন্য। আশা করছি একেবারে অনুষ্ঠানের শেষ পর্যন্তই আমাদের সাথে আপনি থাকবেন।
0: অবশ্যই।
1: চলে যাবো পরের ফোনে। কোন বন্ধু রয়েছেন?
0: হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, বড় ভাই নিত্যানন্দ দা?
1: নিত্যানন্দ। আচ্ছা আচ্ছা,
2: কবির নাম অশিক্ষিত।
0: অশিক্ষিত আইসা আমার আশা ফুরেছে। আচ্ছা, খুলনা শহর থেকেও যদি আশা না ফুরে থাকে তাহলে
1: ধন্যবাদ বন্ধু, চমৎকার গানের অনুরোধ করার জন্য। আশা করি এই গানটি আপনার সাথে আমরাও শুনবো নাকি যখন বাজবে গানটি। আচ্ছা যাই হোক, চলে যাবো পরের ফোনে। কোন বন্ধু রয়েছেন এবারে? হ্যালো, ওয়ালাইকুম সালাম
2: ভাই। আপু ভালো আছেন?
1: জি আমরা সবাই ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন।
0: ধন্যবাদ, অভিনন্দন। বলুন আপনার নাম ঠিকানাটা।
2: তুমি সাধনা,
1: নাম ঠিকানাটা বলুন।
2: তবে নাম, তবে নাম, তুমি স্বপ্ন, তুমি সাধনা।
0: হুম,
1: আপনার নামটি কি?
2: গানের কথা আছে
0: বলুন আপনার নাম ঠিকানা কি মনে আছে?
1: হ্যালো, আপনার নামটি কি?
2: আমার নাম মোহাম্মদ আক্তার, আর মহল মধ্যপাড়া।
1: মোহাম্মদ
2: আক্তার
1: আফসার। আচ্ছা আচ্ছা,
3: মোহাম্মদ
0: কালাম সর্দার,
3: মাদারীপুর।
0: পরটুকু বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, বলুন কি গান শোনাতে
3: চান?
0: আচ্ছা ঠিক আছে।
1: আচ্ছা ধন্যবাদ ফোন করার জন্য আর চমৎকার গানের অনুরোধ করার জন্য। দেখে নেবো এবারে কোন বন্ধু রয়েছেন আমাদের সাথে। হ্যালো,
2: আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনি ভাই কেমন আছেন?
1: সবাই ভালো আছি।
2: আমি মৌসুমি সায়াসবি থেকে গান শুনতে চাচ্ছি, খালিদ হাসান মিলন খানকে।
0: সেই মেয়েটি?
2: হ্যাঁ।
0: আচ্ছা ঠিক আছে,
2: ধন্যবাদ।
1: আচ্ছা আপনিও ভালো থাকবেন আর ফোন করার জন্য ধন্যবাদ। চলে যাবো পরের ফোনে।
0: খুলনা থেকে। হ্যাঁ হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? বালিয়াতলা সাতক্ষীরা। হ্যাঁ,
2: আমার গান শোনাবেন, বড় ভালো লোক ছিল।
1: অনুরোধের গানগুলো কিন্তু খুবই চমৎকার চমৎকার অনুরোধ আজকে আসছে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা এবারে কোন বন্ধু রয়েছেন? ওয়ালাইকুম সালাম,
4: কথা বলছি ইসমাইল হোসেন।
1: জি জি ইসমাইল ভাইয়া বলুন।
4: জি ভাইয়া, আপু কেমন আছেন সবাই?
1: হ্যাঁ আমরা ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন ইসমাইল ভাই, বলুন।
4: হ্যাঁ ইনশাআল্লাহ অনেক ভালো আছি, বহুদিন পর ভাইয়ের সাথে কথা হচ্ছে।
1: জি জি বলুন, কোন গানটি শুনতে চান?
4: আমাকে গান শোনাবেন মনে প্রাণে আপনাদের ছবি থেকে মনির খান আর সাবিন ইসলাম কণ্ঠে, মনটা সবাই দিতে পারে আমি তোমার প্রাণটা।
1: আচ্ছা
0: ঠিক আছে, মনটা সবাই দিতে পারে কিন্তু আমি প্রাণটা দিতে পারি।
1: হ্যাঁ চলে যাবো পরের ফোনে। কোন বন্ধু?
5: আসসালামু আলাইকুম।
0: জি ওয়ালাইকুম আসসালাম,
5: আনোয়ার হোসেন, গ্রাম ফাজিলপুর থানা মাদারগঞ্জ জেলা জামালপুর।
0: মাদারগঞ্জ তাই তো? মাদারগঞ্জ আচ্ছা, এই জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত, আর একবার অনুরোধ করুন মাদারগঞ্জ থেকে, তাই তো?
5: জি জি জি।
0: মাদারগঞ্জ জেলাটা বলবেন?
5: জামালপুর।
0: জামালপুর, আচ্ছা কি গান শুনতে চান? আচ্ছা আপনি গানটা একটু পরিবর্তন করে দেন না, আমার মনে হয় আমাদের সংগ্রহে নেই এই জন্য শোনাতে পারছি না, একটু পরিবর্তন করা যাবে?
6: মানে অন্য কোন গান কি শোনা যাবে হয়তো আমাদের সঙ্গে? আচ্ছা ঠিক আছে, রঙিলা ছবি থেকে
1: শোনো শোনো শাহজাদা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ বন্ধু আপনাকে।
6: আসলে আমরা চেষ্টা করি কোনো বন্ধু যেন মন খারাপ না করেন, তাতে পছন্দের গান যেন আমরা শোনাতে পারি। আর একটি কিংবা দুটি ফোন নিব।
7: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম সালাম।
7: আমার কাজী ভাইয়া, আমার প্রিয় আপু, মিষ্টি আপু, দুইজনই ভালো আছেন?
1: জি আমি ভালো আছি। মিষ্টি আপু ভালো আছেন কি?
7: হ্যাঁ ভালো, আমি ভালো আছি। আমি মোহাম্মদ লুৎফা জোদ্দার বড়খোলা পাংশা থেকে বলছি আপু।
6: হ্যাঁ হ্যাঁ বলুন। বুঝতে পারছি আপনার ভয়েস শুনে বোঝা যায়।
1: জি জি জি
7: বলুন।
1: আচ্ছা কোন গানটি বলুন তো, কোন গানটি শুনতে পারনি আপনি?
7: ছবির নাম শিল্পী আব্দুল হাতি, আউল বাউল লালন বেচা সবার মাথা খাই ধরে, এই গানটা শোনাবেন?
1: আচ্ছা আচ্ছা নিশ্চয়ই শোনাবো, ভালো করে লিখে রাখলাম আজকে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আর একটি কল নেব, এরপরে আবার আমরা গানে ফিরে যাব। শেষ কলটিতে কোন বন্ধু রয়েছেন?
8: আসসালামু আলাইকুম।
6: ওয়ালাইকুম আসসালাম।
8: মানিক, ড্রাইভার মানিক।
6: আমার
8: ইউনিভার্সিটির গান শোনানোর জন্য ধন্যবাদ আপনাকে।
6: আচ্ছা
8: নাম লিখেছো তো?
6: আচ্ছা যাই হোক বলুন কি গান শোনাবো।
8: নসিব ছবির যে কোনো একটা গান শোনাবেন।
6: নসিব, নসিব ছবি থেকে যে কোনো। আচ্ছা ঠিক আছে, আমরা অবশ্যই শুনিয়ে দেব। কথা বলতে বলতে আমরা বিদায় নিব, তার ভিতরে কিন্তু আরো একজন বন্ধু চলে এসেছেন।
1: তাহলে কলটি নিয়ে নিই। ঠিক তাই। হ্যালো,
9: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম সালাম, কে বলছেন কোথা থেকে?
6: সবাই ভালো আছি
9: আলহামদুলিল্লাহ।
6: নুরুল ইসলাম বলুন।
9: মধুর মিলন, মধুর মিলন।
1: জি মধুর মিলন
9: থেকে যে কোনো একটি গান শোনাবেন ভাইয়া, গানটা দেখে যাবেন ভাইয়া।
1: আচ্ছা আচ্ছা ধন্যবাদ, আপনার নামটি খুব স্পষ্ট করে আমরা লিখে রাখলো এবং গানটির কথা বলবো।
6: এবারে আসলে
1: একটি সুন্দর প্রেম কিন্তু আসলে স্বর্গ থেকে নেমে এলে যে আসলে অমর হয়ে থাকতে পারে, এবং চমৎকার একটি গান, এবার খুব মিষ্টি একটি রোমান্টিক গান হয়তো এবার আমরা শুনবো, কনক চাপা ও খালিদ হাসান বীরুর কণ্ঠে। আর এই গানটির জন্য অনুরোধকারী শ্রোতা হলেন সুপল বিশ্বাস, রায়ের মহল খুলনা থেকে। আর গানটি নেওয়া হয়েছে প্রাণের চেয়ে প্রিয় ছবি থেকে। চলুন গানটি শুনে আসি।

শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন রূপালের আয়োজনে, শুনছেন আপনাদের পছন্দের চমৎকার চমৎকার সব গানগুলি। তো চলুন বন্ধুরা, এবারে আমরা শুনে আসি এতটুকু আশা ছবির গান, মাহমুদ আব্দুল জব্বারের কণ্ঠে। আর গানটির জন্য অনুরোধকারী শ্রোতা হলেন বন্ধু আপনি ছোট সন্ন্যাসী রামপাল থেকে অঞ্জন।

0: হাওরবিল এলাকায় বজ্রপাত থেকে জীবন বাঁচাতে আগাম সতর্কবার্তাকে গুরুত্ব দিন। বাজার ঘাট বা ফসলের মাঠে সাইরেন কিংবা মসজিদের মাইকে ঘোষণা শোনা মাত্র খোলা মাঠে কাজ, মাছ ধরা ও নৌযান চলাচল বন্ধ রাখুন। নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও লোহার বস্তু থেকে অন্তত 15 ফুট দূরে থাকুন। দ্রুত কোনো পাকা দালান কিংবা বিশেষ লাইটেনিং শেডে আশ্রয় নিন। মাননীয় হাইকোর্টের নির্দেশনার আলোকে আসুন সচেতন হই এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে বজ্রপাত থেকে জীবন রক্ষা করি। সতর্ক থাকুন, জীবন বাঁচান।
1: প্রিয় শ্রোতা, শুনছেন আমাদেরকে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে একটি ঘোষণা রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি আগামী 16 আগস্ট 2026 রবিবার কিশোরগঞ্জ জেলা সফর করবেন। সফরকালীন কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্যপক্ষ 2026-এর উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং কিশোরগঞ্জ পৌরসভার পুরাতন স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ, অন্যান্য অনুদান প্রদান এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানে প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করবেন। এই অনুষ্ঠানগুলো ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে শোনার আমন্ত্রণ রইল। ঘোষণাটি শুনলেন। প্রিয়শ্রোতা, আবার ফিরছি গানের কাছে। এবারে রয়েছে পিচ ঢালা পথ, এই ছবির গান। আবারও মোহাম্মদ আব্দুল জব্বারের কণ্ঠে শুনবো এবং তার সাথে রয়েছেন তার সঙ্গীরা। শুনতে চেয়ে সুনীল দোকানদার আপনি মোল্লাহাট বাগেরহাট থেকে অনুরোধ করেছেন।

ছোট ছোট মানুষের অন্ন কেড়ে বড় বড় বাড়িগুলো উঠে বেড়ে তো বুঝে থা যায় আর নয় যে কোনো ঠাই বেঁচে থাকার তরে শুধু নগর কিছু চাই। ঢালাই পথ তারে ভালো।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদী থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এত বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্ত খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, 5 মাইল, 10 মাইল, 15 মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফলে কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতি বৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

প্রিয়শ্রোতা, আমরা রূপালীতে ছিলাম, শুনছিলাম আপনাদের পছন্দ করা গান, প্রচারিত হয়েছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে আপনাদের জন্য রয়েছে কুখ্যাত খুনি ছবির গান, যে গানটি শুনতেছি মোস্তফা কামাল পাশা, আপনি ফুলবাড়িয়া মামসিং থেকে অনুরোধ করেছেন, শিল্পী কুমার বিশ্বজিৎ এবং কনক চাপা।

এই গানটির সাথেই শেষ হল রূপালীর আজকের আয়োজন। শ্রোতা বন্ধুরা, আগামী রূপালীর আয়োজন শোনার আমন্ত্রণ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি রূপালীর আয়োজন থেকে। শুভ সকাল।

প্রিয় শ্রোতা, এই ছিল আমাদের আজকের প্রথম অধিবেশনের সব আয়োজন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আবু সাইজান কাদরী এবং লুবনা হাসনা ফারুক মিষ্টি। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ আতর রহমান গাজী। আপনাদের সাথে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্স, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্স এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে আবারও কথা হবে দ্বিতীয় অধিবেশনে ঠিক বেলা 11:59 মিনিটে। শোনার আমন্ত্রণ রইল, ভালো থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আরও একবার শুভ সকাল।

নুরজাহান প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ আতর রহমান গাজী। আপনাদের সাথে মিডিয়ামে 537.36 মিটারে, 558 কিলোহার্জ, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে আবারও কথা হবে দ্বিতীয় অধিবেশনে ঠিক বেলা 11:59 মিনিটে। শোনার আমন্ত্রণ রইল, ভালো থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আরও একবার শুভ সকাল।

বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, বেলা 11:59 আমাদের স্টুডিওর ঘড়িতে শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছি লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে আছেন নুরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী। অধিবেশনের শুরুতেই বাংলায় সংবাদ এবং আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আতিক মাহমুদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করছে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দল। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক ও সম্ভাবনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল আজ। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন কর্মকর্তার অফিস কক্ষে মনোনয়নপত্র দাখিল করা যাবে। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ আগস্ট। আগামী ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মামলার জট কমানো এবং জামিন প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ করতে ১২ জেলায় ই বেল বন্ড পদ্ধতি চালু করেছে আইন মন্ত্রণালয়। জেলাগুলো হল টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ, কক্সবাজার, চাঁদপুর, রাঙ্গামাটি, সিরাজগঞ্জ, বাগেরহাট, পটুয়াখালী, হবিগঞ্জ, ঠাকুরগাঁও ও জামালপুর। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান আজ সচিবালয়ে এক অনুষ্ঠানে ভার্চুয়াল পদ্ধতিতে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ই বেল বন্ড পদ্ধতির মাধ্যমে বিচার প্রার্থীরা ভোগান্তি থেকে মুক্ত হবে, এক ক্লিকেই বেল পেয়ে যাবে। সরকার হয়রানিমুক্ত আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় জানিয়ে আইনমন্ত্রী আরও বলেন, মামলার দ্রুত নিষ্পত্তিতে ভালো পারফরমেন্স করা জেলাগুলোকে উৎসাহিত করতে পুরস্কার দেওয়া হবে। এর আগে দেশের ১৬টি জেলায় ৩টি ধাপে এই ব্যবস্থা চালু করা হয়। বিদ্যুৎ সাশ্রয়ে দেশের বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। একই সঙ্গে সকল প্রকার আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে গত ১১ই জুন থেকে বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সরকারি সিদ্ধান্ত বলবৎ ছিল। দেশে বিভিন্ন প্রান্তে চলমান অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও রাত ৮টার মধ্যে কার্যক্রম বন্ধের এ সময়সীমা প্রযোজ্য হবে। তবে খাবারের দোকান, হাসপাতাল ও ঔষধের দোকান সহ জরুরি সেবার আওতাধীন প্রতিষ্ঠানগুলো এ সিদ্ধান্তের বাইরে থাকবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিনের সমঝোতা স্মারকের মেয়াদ আগামী রবিবার শেষ হওয়ার প্রেক্ষাপটে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা উভয় পক্ষকে আলোচনায় ফেরানোর পাশাপাশি শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত করার প্রচেষ্টা রোধে কাজ করছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে ইরান সফর করছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার লক্ষ্যে মধ্যস্থকারী প্রচেষ্টার অংশ হিসেবে তিনি এই সফর করছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জয়েন্ট বেস অ্যান্ড্রুজ সামরিক ঘাঁটিতে সাংবাদিকদের ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হরমুজ প্রণালী সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে, তবে পারস্য উপসাগরে এই প্রণালী নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ট্রাম্পের এ দাবি নাকচ করে দিয়েছে। যুক্তরাজ্য ও ইউরোপের কোটি কোটি মানুষ গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে মনোমুগ্ধকর সূর্যগ্রহণ উপভোগ করেছে। গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও স্পেনে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়। এ সময় চারিদিকে অন্ধকারে ছেয়ে যায়। খেলার খবর, ক্রিকেট। ডারউইনে ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক অস্ট্রেলিয়া শেষ খবর পাওয়া পর্যন্ত ৯ উইকেটে ১৮৯ রান করেছে। এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর, তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, আমি আবারও বলছি, ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আবহাওয়ার সতর্কবার্তা। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্কবার্তা শুনলেন।
2: আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠানে তখন রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। হাম প্রতিরোধ বিষয়ক জীবন্তিকা বেলা ২:৫০। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ প্রচারিত হবে যথারীতি বেলা ১:০৫। আধুনিক গান শুনবেন মাহবুবা রওশন রাখির কণ্ঠে ২:১২ এবং আহমেদ শাতিল আলমের কণ্ঠে বেলা ২:৪০। ছায়াছবির গান বিকেল ৩:০৫ এবং বিকেল ৪:০৫। রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবেন মুস্তাফিজুর রহমান নান্টুর কণ্ঠে ২:১২ এবং আফিফা রাসরিন পাখির কণ্ঠে বেলা ২:৩০। বিকেল ৩:৩০ রয়েছে পাঁচ মিশারি গানের অনুষ্ঠান। রাখালিয়া পল্লী গানের অনুষ্ঠান সন্ধ্যে ৬:১০। এছাড়া এস এম জহিরুল ইসলাম জহির কণ্ঠে ২:১২৪০। এছাড়া এফএম ৮৮.৮ মেগাহার্জ এনএইচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান আপনারা শুনতে পাবেন ৯:০০। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা এক্ষুনি প্রচারিত হচ্ছে স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি আফিফা ইয়াসমিন। বিদ্যুৎ সাশ্রয়ে দেশের বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকান সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। একই সঙ্গে সকল প্রকার আলোকিত বিলবোর্ড সন্ধে 7টার মধ্যে বন্ধ করতে এবং সকল ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগের সমন্বয় দুই শাখার এক চিঠিতে গতকাল এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে রাত 8টার মধ্যে কার্যক্রম বন্ধের এ সময়সীমা প্রযোজ্য হবে। তবে খাবারের দোকান, হাসপাতাল এবং ওষুধের দোকান সহ জরুরি সেবার আওতাধীন প্রতিষ্ঠানগুলো এই সিদ্ধান্তের বাইরে থাকবে। দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় খুলনা মহানগরীতে জলবায়ুজনিত অভ্যন্তরীণ স্থানচ্যুতি ব্যবস্থাপনার কৌশল শীর্ষক একটি সমন্বিত কৌশলপত্র গতকাল খুলনা সিটি কর্পোরেশনের নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। খুলনা মহানগরীতে জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাস্তুচ্যুত ও অভিবাসী জনগোষ্ঠীর ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উদ্যোগে গ্রহণের লক্ষ্যে এই কৌশলপত্রটি প্রণয়ন করা হয়েছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুয়েটার ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট IDM এবং কারিতাস বাংলাদেশ যৌথভাবে কৌশলপত্রটি প্রণয়ন করেছে। কৌশলপত্রটি প্রণয়নে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা, বেসরকারি উন্নয়ন সংস্থা, সুশীল সমাজ, গণমাধ্যম এবং কমিউনিটি ভিত্তিক বিভিন্ন নেটওয়ার্কের সক্রিয় অংশগ্রহণ ও মতামত গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে জানানো হয়, প্রণীত কৌশলপত্র খুলনা সিটি কর্পোরেশনের ভবিষ্যৎ নগর পরিকল্পনা, সেবা প্রদান সমন্বয় এবং জলবায়ু পরিবর্তনজনিত বাস্তুচ্যুত জনগোষ্ঠী সংক্রান্ত নীতি ও উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা হিসেবে কাজ করবে। একই সঙ্গে এটি সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী NGO, সুশীল সমাজ এবং কমিউনিটি প্রতিনিধিদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদারের মাধ্যমে আরও অন্তর্ভুক্তিমূলক, সহনশীল ও টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করার একটি কাঠামো প্রদান করবে। এই উদ্যোগের মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের কারণে বাস্তুচ্যুত মানুষের জন্য নিরাপদ আশ্রয়, প্রয়োজনীয় নগর সেবা, জীবিকার সুযোগ, সামাজিক সুরা এবং উন্নয়নমূলক কার্যক্রমে সমান ও ন্যায্য যোগ নিশ্চিত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট অংশীজনদের যৌথ অঙ্গীকার আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, কুয়েটের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্টের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসমাইল হুসাইন, কেসিসির চিফ প্ল্যানিং অফিসার আবির উল জব্বার এবং কারিতাস খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক আলবিনো নাথ সহ ইউনিসেফ, অ্যাডামস, অ্যাডব, ওয়ার্ল্ড ভিশন, নবলোক, JJS, ব্রাক রূপান্তর, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, উত্তরণ এবং সুশীলন সহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধি, কেসিসির ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীগণ এ সময় উপস্থিত ছিলেন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি

0: ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীগণ এ সময় উপস্থিত ছিলেন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি সদস্যরা গতকাল যশোর সদর উপজেলার চূড়ামনকাটি রেল ক্রসিং সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে 25,62,141 টাকা মূল্যের 116.62 গ্রাম ওজনের একটি স্বর্ণের বার সহ একজনকে আটক করেছে। আটককৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে এবং এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে বিজেপি সদস্যরা গতকাল সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বৈকারী, কুশখালী ও কাকডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে 11,30,800 টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ঔষধ, মোবাইল ও একটি মোটরসাইকেল সহ একজনকে আটক করেছে। আটককৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। খেলার খবর ফুটবল। মাগুরা সদর উপজেলার বাগবাড়িয়া মোল্লাপাড়া মাঠে 8-দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের উদ্বোধনী খেলায় ঘুল্লিয়া ফুটবল একাদশ 1-0 গোলে বীরপুর ফুটবল একাদশকে পরাজিত করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম বঙ্গ বাংলাদেশ উপকূলে অবস্থিত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে সরে এবং ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধে 6:05 ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন একটি দেশের গান, শিল্পী রুনা লায়লা।

দেশের গানটি শুনলেন রুনা লায়লার কণ্ঠে, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দুখানি রবীন্দ্রসঙ্গীত মুস্তাফিজুর রহমান নান্টুর কণ্ঠে।

0: দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন মুস্তাফিজুর রহমান নান্টুর কণ্ঠে।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
0: দুপুর 12:30 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দুখানি আধুনিক গান মাহবুবা রওশন রাখির কণ্ঠে, আর গান দুটির কথা লিখেছেন রিজাউনাল হক।

দুখানি আধুনিক গান শুনলেন মাহবুবা রওশন রাখির কণ্ঠে। গান দুটির গীতিকা ছিলেন রেজওয়ানুল হক। বাংলাদেশ বেতার খুলনা আমাদের আয়োজন মানে রয়েছে পল্লী গান। শিল্পী এস এম জহিরুল ইসলাম জহির, গানের কথা লিখেছেন এস এম হুসাইন বিল্লা।

দুখানি পল্লী গান শুনলেন নিসিম জাহিরুল ইসলাম জহিরের কণ্ঠে। গান দুটির গীতিকার ছিলেন এস এম হুসাইন বিল্লাহ। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আল্লাহ পাকিস্তানে হামদ।

अल्लाह पाक की शान हम सुनने तुमने कखनोई एमन सब विषय ईर्ष्यान्वित हुए ना जे अल्लाह ताला अपुर चे बेशी दिन दिएछेन दुनियाते एमन भावे बसबास करो जेन तुमि प्रवासी किंबा पथिक सम्मानजनक भावे जाओ पाचन करेछो ता होतेई तुमरा दान करो अल्लाह ताला खास बंदा तारा जरा जमीनेर उपर বিনয়ের সঙ্গে চলে। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতা মাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র জোহরের নামাজের আজান এবং দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ফড়ে চলিও না। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চরণে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ সুরগোল করিও না। বাংলাদেশ বেতার খুলনা, এখন প্রচারিত হচ্ছে ইংরেজি সংবাদ, যা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: কাছে ও দূরে যে যেখানে বসে আজকের আমাদের এই আয়োজন শুনছেন, সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। বিজ্ঞাপন তরঙ্গে এই মুহূর্ত থেকে আপনাদের সাথে আমি যুক্ত হচ্ছি সঞ্জনা খান,
1: রয়েছি আমি সামিয়া আক্তার,
0: প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী। সুপ্রিয় শ্রোতা, বিজ্ঞাপন তরঙ্গের এই আয়োজনে পুরোটা সময় জুড়ে আপনাদেরকে আমরা শোনাব জনপ্রিয় সব ছায়াছবির গান, যা শুনতে চেয়ে আপনারা আমাদের কাছে অনুরোধ করে থাকেন। ফোনের মাধ্যমে সরাসরি আপনাদের সাথে কথাও হবে, তবে আর কথা নয়, চলে যাচ্ছি সরাসরি গানের কাছে। এই আয়োজনের প্রথম গানটি নেওয়া হয়েছে বুক ভরা ভালোবাসা ছায়াছবি থেকে।
1: হ্যাঁ শ্রোতা বন্ধু, বুক ভরা ভালোবাসা ছবির গান অবশ্যই শোনাব। তার আগে আপনাদের জন্য রয়েছে আশা ভালোবাসা ছবির গান, শিল্পী এন্ড্রু কিশোর শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন নিত্যানন্দ রায়ের মহল খুলনা থেকে।

শ্রোতা বন্ধু, আপনারা ডুমুরিয়া খুলনার বন্ধু মুক্তির পছন্দে শুনলেন বুক ভরা ভালোবাসা ছবি থেকে এই গানটি, যুগলে গেয়েছেন অনুরাধা পাড়োয়াল ও কুমার শানু। বন্ধুরা, এবারে আপনাদের জন্য রয়েছে তুফান ছবি থেকে একটি গান, যুগলে গেয়েছেন কণা ও আকাশ। শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন ইব্রাহিম মোড়লগঞ্জ বাগেরহাট থেকে।

0: বন্যার সময় সাপের উপদ্রব বাড়ে, কারণ পানি তাদের গর্ত ও আবাসে প্রবেশ করে। এই সময় সাপ নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয় ও ঘরের ভেতর ঢুকে পড়ে। সাপের উপদ্রব থেকে বাঁচতে ঘর বাড়ি পরিষ্কার রাখুন, ফাটল বন্ধ করুন এবং খাটে ঘুমান। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে রোগীকে স্থির রেখে দ্রুত হাসপাতালে দিন। বন্যা ও বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়া একটি সাধারণ সমস্যা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাপ ঘর বাড়ি ও শুকনো জায়গায় আশ্রয় নেয়। এই পরিস্থিতিতে নিরাপদ থাকতে বাড়ির চারপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখুন এবং দেয়াল বা মেঝের ফাটল বা গর্তগুলো বন্ধ করে দিন। রাতে ও অন্ধকারে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। ঘরের ভিতরে সামান্য আলোর ব্যবস্থা রাখুন। মাটিতে না ঘুমিয়ে সম্ভব হলে খাটে বা উঁচু স্থানে ঘুমান এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। বন্যা কবলিত এলাকায় জুতো বা গামবুট পরার আগে তা ভালোভাবে ঝেড়ে নিন, কারণ এগুলোতে সাপ লুকিয়ে থাকতে পারে। বাড়িতে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন এবং সাপে আঘাত করা বা তাড়ানোর চেষ্টা করবেন না। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। সাপে কাটলে আক্রান্ত ব্যক্তিকে আতঙ্কিত হতে দেবেন না এবং আক্রান্ত অঙ্গ, হাত বা পা যতটা সম্ভব স্থির বা নড়াচড়াবিহীন রাখুন। সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপে কাটার স্থানে কোনো ধরনের বাঁধন দেবেন না বা ব্লেড দিয়ে কাটবেন না। স্বাস্থ্য অধিদপ্তর বন্যা দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা এবং অ্যান্টিভেনম নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়ে থাকে। প্রয়োজনে সরকারি হাসপাতালের সহায়তা নিন।
1: সুপ্রিয় শ্রোতা, সময় হয়ে গেল আপনাদের সাথে সরাসরি যুক্ত হবার। ফোন ইন পর্বে আপনারা যারা আমাদেরকে ফোন করবেন, নিয়মিত যারা শ্রোতা আছেন তারা তো জানেনই নম্বরটি, তারপরেও যারা আজকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তাদেরকে জানিয়ে দিতে চাই 01974121970 এই নম্বরে ফোন করে প্রথমেই জানাবেন আপনার নাম, পূর্ণাঙ্গ ঠিকানা এবং অবশ্যই জানাতে ভুলবেন না কোন ছবির কোন শিল্পীর গান আপনি শুনতে চাচ্ছেন। তবে অনুরোধ থাকবে রেডিও সেট থেকে ফোনটি অবশ্যই একটু দূরে সরিয়ে রাখবেন। ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে? আচ্ছা, নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই শোনাবো। আপনি সুন্দর গানের অনুরোধ করেছেন, পরবর্তী শ্রোতা কে রয়েছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন শ্রোতা, কোথা থেকে? শুভদপুর, কে বলছেন?
2: আপনারা ভালো
1: আছেন? জি ভালো আছি।
2: আমি এমডি ওয়াহিদুল সামান, কুশিয়ামুনা বাজার, গ্রামারা কুটকান থেকে বলছি আপু।
1: জি বলুন।
2: আমাকে গান শোনাবেন, ছবির নাম সোহাগ, সোহাগ ছবিটাকে আমি নাই আপনাদের কণ্ঠে গানের কথা, তাও গায়ে হলুদ পায়ে আলতা হাতে মেহেন্দি,
1: নিশ্চয়ই সুন্দর গানের অনুরোধ করেছেন, বাংলার চিরায়ত বিয়ের গান শুনতে চেয়েছেন, কেন শোনাবো না, নিশ্চয়ই শোনাবো। কে রয়েছেন সাথে?
3: হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে?
1: জি
3: আরেকজন বন্ধু যুক্ত হয়েছেন, কে রয়েছেন সাথে?
1: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে?
4: আপামনি ভালো
1: আছেন? জি ভালো আছি, কে বলছেন?
4: আমি বুলবুল আহমেদ, কাজীপাড়া থানা থেকে আপু।
1: জি,
4: হ্যাঁ, ছবির নাম
1: মনির খানের কণ্ঠে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে?
5: আপনি ভালো আছেন?
1: জি ভালো আছি, কে বলছেন শ্রোতা?
5: আমি শামিম রেজা, গোসাইপাড়া ধামালা থেকে বলছি।
1: আচ্ছা বলুন, কুষ্টিয়ার বন্ধু বলুন।
5: আমাকে গান শোনাবেন? শান্তলা সাইসরে থেকে সামনে আসছেন, ও এন্ডু বিশ্ব সামনে আসছেন, দীপা গানের কথা।
1: জি,
3: ছবির নামটি ঠিক আছে শ্রোতা।
1: আরো একজন বন্ধু যুক্ত হচ্ছেন আমাদের সাথে। প্রথমে আপনার নাম এবং পূর্ণাঙ্গ ঠিকানা জানিয়ে আমাদের কাছে জানাতে পারেন আপনার পছন্দের গানের অনুরোধটি।
3: বন্ধুরা, গানের তালিকায় আপনাদের পছন্দের অনেক গান রয়েছে, আমরা পর্যায়ক্রমে সেই গানগুলো শুনব। আর এই মুহূর্তে আমরা রয়েছে ফোন ইন পর্বে, আরেকজন বন্ধু যুক্ত হলেন, কথা হবে তার সাথে।
1: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে?
6: খালিশপুর, খুলনা থেকে রুবেল
1: বলছি। জি রুবেল, বলুন কোন গান শুনবেন?
6: আমাকে শোনাবেন প্রেম শক্তি থেকে গান, খালিদ হাসান মিলু এবং বেবি নাজমিনের কণ্ঠে। গানের শিরোনাম একটি দুটি কথা আর একটু হাসা হাসি, একটু পথ চলা তোমার পাশাপাশি।
1: আচ্ছা, নিশ্চয়ই। শ্রোতা বন্ধু, আর একটি ফোন কল নিব আমরা এখন, তারপরে আবার শুনতে পারবেন গান। তবে জানবো কে রয়েছেন আমাদের সাথে।
7: হ্যালো,
1: হ্যালো,
7: আমি মাসুদ রামা।
1: জি, শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাব আবারও ফোনের কাছে, দুঃখিত গানের কাছে। এবারে যে গানটি শুনবো, গানটি নেওয়া হয়েছে দিল ছায়াছবি থেকে, শুনবো সাবিনা ইয়াসমিন ও খালিদ হাসান মিলুর কণ্ঠে। তবে গানটি শুনতে চেয়েছেন বন্ধু লিটন, জীবননগর চুয়াডাঙ্গা থেকে।

প্রিয় শ্রোতা, আপনারা বিভিন্ন ছায়াছবি থেকে আপনাদেরই পছন্দ করা গান শুনছেন। প্রচারিত হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে মনির খান ও কনক চাপার কণ্ঠে শুনবেন রিক্সাওয়ালার প্রেম ছবির গান। অনুরোধকারী শ্রোতা বুলবুল ভেড়া মারা কুষ্টিয়ার বন্ধু।

শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বিজ্ঞাপন তরঙ্গের এই আয়োজনে। আমরা শুনব এবারে প্রেমের অহংকার ছায়াছবি থেকে নেওয়া গান এন্ড্রু কিশোর ও রুনা লায়লার কণ্ঠে। গানটি শুনতে চেয়েছেন শামীম রেজা, ভেড়ামারা, কুষ্টিয়া থেকে।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রামভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলেই পানি আসলেই 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্ত খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই ভাই।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রেই আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতি বৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

সুপ্রিয় আপনারা শুনছেন বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান। এবারের গানটি শুনবেন কুমার শানুর কণ্ঠে, ছায়াছবি শেষ রক্ষা। গানটি শুনতে চেয়েছেন প্রকাশ বিশ্বাস, ট্যাঙ্গাখালী বাজার মাগুরা থেকে।

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন কর্মচেপার কণ্ঠে অগ্নিসাক্ষী ছায়াছবি থেকে নেওয়া গান লুৎফত জোয়ারদার পাংশা রাজবাড়ির বন্ধুর অনুরোধে। কিন্তু সময় হয়ে গেছে এখন বেলা দুটোর বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে প্রচার করা হচ্ছে। এর পরপরই আমরা ফিরে আসবো আবার আমাদের নিজস্ব আয়োজনে।

আসসালামু আলাইকুম। বেলা দুটো, বাংলাদেশ বেতার, খবর পড়ছে কাজল রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘমেয়াদে বাংলাদেশে বিনিয়োগ করতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তার কার্যালয়ে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের 50 সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার বিনিয়োগ, বাণিজ্য, প্রযুক্তি এবং কর্মসংস্থান সৃষ্টির উপর ভিত্তি করে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি টেকসই অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলতে চায়। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনে আজ চলছে মনোনয়নপত্র দাখিল কার্যক্রম। প্রার্থীগণ বিকেল 4টা পর্যন্ত নির্বাচন কর্মকর্তার অফিস কক্ষে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 16 আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 18 আগস্ট। আগামী 20 আগস্ট বেলা 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে ক্ষমতাসীন বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতিমধ্যে তিনি দলের মহাসচিব এবং সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। অন্যদিকে 11 দলীয় জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন এলডিপির চেয়ারম্যান অলি আহমেদ। আগামী 16 থেকে 30 আগস্ট সারা দেশে জাতীয় মৎস্যপক্ষ 2026 উদযাপিত হবে। এবার জাতীয় মৎস্যপক্ষের প্রতিপাদ্য রূপলি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ। এ লক্ষ্যে আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানান, 16 আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জে মৎস্যপক্ষের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে মৎস্য উৎপাদন, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন, সম্প্রসারণ এবং উদ্যোক্তা উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ 13টি ক্যাটাগরিতে 14 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক প্রদান করা হবে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, দেশে আইনের শাসন, ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করাই বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকারের মূল লক্ষ্য। তিনি আজ তার মন্ত্রণালয়ে চতুর্থ ধাপে দেশের আরও 12টি জেলায় ডিজিটাল ই বেইল বন্ড বা ইলেকট্রনিক জামিননামা ব্যবস্থার ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন। অনুষ্ঠানে জানানো হয়, 3 ধাপে 16টি জেলায় চালু হওয়ার পর ইতোমধ্যে 1,20,000 ই বেইল বন্ডের মাধ্যমে ডিজিটাল জামিননামা সফল ভাবে নিষ্পত্তি হয়েছে। নতুন 12টি জেলা যুক্ত হওয়ার মাধ্যমে বিচারিক প্রক্রিয়া আরও দ্রুত, সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত হবে। এ নিয়ে দেশের 28টি জেলায় ই বেইল বন্ড চালু করা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ প্রথমবারের মতো উত্তর প্রশান্ত মহাসাগরে অবস্থিত কুরিল দ্বীপপুঞ্জ সফর করেছেন। পুতিনের এই সফরের ঘটনায় জাপান তীব্র প্রতিবাদ জানিয়েছে। সামাজিক মাধ্যমে এক্সে দেওয়া এক বিবৃতিতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি বলেন, দ্বীপগুলো ঐতিহাসিকভাবে এবং আন্তর্জাতিক আইন অনুসারে জাপানের নিজস্ব ভূখণ্ড। বহু বছর ধরে কুরিল দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে উত্তেজনা রয়েছে। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধের শেষ দিকে সোভিয়েত ইউনিয়ন দ্বীপগুলো দখল করে নেয়। খেলার খবর ক্রিকেট। 2-ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 1 উইকেটে 94 রান করেছে। এর আগে টসে জিতে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে 198 রানে অল আউট হয়। বাংলাদেশের পক্ষে পেসার হাসান মাহমুদ 55 রানে 6 উইকেট নেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে অবস্থিত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে সরে এবং ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে পশ্চিমবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

0: এদিকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদের পর আমরা ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে। শুনছেন বিজ্ঞাপন তরঙ্গ, বাণিজ্যিক কার্যক্রমের এই আয়োজন প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। বাণিজ্যিকের এই আয়োজন আপনাদের জন্য, যা আমরা আপনাদেরকেই উৎসর্গ করি, শোনাই আপনাদেরই পছন্দের সব গান। লুৎফর জোয়ারদার পাংশা রাজবাড়ির নিয়মিত শ্রোতা, তার জন্য এবারের গানটি ছায়াছবি অগ্নিসাক্ষী, শিল্পী কনক চাপা।

এবারে গানটি শুনবেন রাখাল বন্ধু ছায়াছবি থেকে নেওয়া রুনা লায়লার কণ্ঠে। গানটি শুনতে চেয়েছেন খোকন চন্দ্র দীঘলহাট পাংশায় রাজবাড়ি থেকে।

0: কথা শুনবার জানবো আপনার পছন্দের গানের অনুরোধটি। কোন বন্ধু রয়েছেন সাথে? ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে? জামালপুর থেকে।
1: শ্রোতার নামটি আগে বলুন।
0: বলুন জি, কোন গান শুনবেন?
2: শেষ মহল ছবির শিল্পী রুনা লায়লা ও সুবীর নন্দী গানের কলি তিরুপতি গেলাম আমি তোমার শেষ মহলে।
0: আচ্ছা, শীষ মহল ছায়াছবি থেকে শুনতে চেয়েছেন গান রুনা লায়লা ও সুবীর নন্দীর কণ্ঠে। ধন্যবাদ শ্রোতা। পরবর্তী কলে যে বন্ধু যুক্ত হচ্ছেন তার নামটি জানবো। আসসালামু আলাইকুম। হ্যালো, আদাব, কে বলছেন, কোথা থেকে? জি বলুন, কোন গান শুনবেন? জি, আচ্ছা, নিশ্চয়ই সুন্দর গানের অনুরোধ করেছেন।
1: হ্যালো,
2: ওয়ালাইকুম
1: আসসালাম, কে বলছেন, কোথা থেকে? জি, সবাই ভালো আছি, কে বলছিলেন? জি,
2: আপু আমাকে শোনাবেন ভুলো না আমায় ছায়াছবি থেকে এই শোনানো গানটি, একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো।
1: ধন্যবাদ।
0: নিশ্চয়ই নিয়ে নিচ্ছি আরো একটি ফোন কল। আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম,
0: কে বলছেন শ্রোতা? জি বলুন।
3: কথা বলছি মোহাম্মদ আব্দুরু, সাবানপুর বগুড়া থেকে। ছবির নাম হলো কমলার বনবাস। সব গানিতে ভালো লাগে, যে কোনো একটা গান শুনবে।
0: আচ্ছা, নিশ্চয়ই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, শ্রোতা কে বলছেন? আচ্ছা, জি আমরা ভালো আছি, কে বলছেন? রেজাল। জি জি, আচ্ছা বলুন, কোন গান শুনবেন? আচ্ছা, আচ্ছা, নিশ্চয়ই।
1: বন্ধুরা, আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন 01974121970 এই নম্বরে। কে রয়েছেন?
0: ওয়ালাইকুম সালাম, কে বলছেন? নামটি আরেকবার। লিটন সরকার, জি বলুন। আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান শুনবার জন্য। ত্যাগ ছায়াছবি থেকে, জি নিশ্চয়ই।
1: আমরা আর একটি ফোন কল নেব। কোন বন্ধু আমাদের সাথে যুক্ত হলেন?
0: হ্যালো, জি আপনার নামটি?
4: টনি।
1: টনি,
0: জি। আচ্ছা, মনিরামপুর যশোর থেকে।
4: সুবীর নন্দী কণ্ঠে।
0: কোন ছবি থেকে?
4: উসিলা।
0: উসিলা ছায়াছবি থেকে সুবীর নন্দীর কণ্ঠে গান শুনতে চেয়েছেন। হ্যাঁ শ্রোতা বন্ধু, আপনার এই কলটির মধ্য দিয়ে শেষ হচ্ছে আজকের মতো ফোন ইনের আয়োজন। আমরা চলে যাব আবারও গানের কাছে। বলবো কথা বাসর ঘরে, এই শীর্ষক ছায়াছবি থেকে নেওয়া এবারের গানটির শিল্পী এন্ড্রু কিশোর ও ডলি শান্তনী। গানটি শুনতে চেয়েছেন মোস্তফা কামাল পাশা, ফুলবাড়ি ময়মনসিংহের বন্ধু।

সুপ্রিয় শ্রোতা, এবারে শুনবেন চন্দ্রকথা থেকে নেওয়া সুবীর নন্দীর কণ্ঠে গান। গানটি শুনতে চেয়েছেন সুনীল, মোড়েলগঞ্জ বাগেরহাটের বন্ধু।

শ্রোতা বন্ধু, গান শুনতে শুনতে শেষ হয়ে এলো বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের সময়। তবে যেতে যেতে শ্রোতা জানিয়ে দিতে চাই, আজ আরও যাদের গান আমাদের তালিকায় ছিল, সময় স্বল্পতার কারণে শোনাতে পারলাম না তাদের নামগুলো। শাহিদা সোনাডাঙ্গা খুলনার বন্ধু, আপনার পছন্দের নয়ন ভরা জল ছবির গান, এছাড়া ঢাকা অ্যাটাক ছবি থেকে মতিন চৌধুরীর কণ্ঠে গান শুনতে চেয়েছিলেন আব্দুর রহমান পাংশা রাজবাড়ি থেকে। শ্রোতা বন্ধু, আমাদের সাথেই থাকুন, আজ না হলেও আপনাদের পছন্দের গানগুলো বিজ্ঞাপন তরঙ্গের অন্য কোনো দিনের আয়োজনে আশা রাখছি শোনাতে পারবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশায় আসছে আগামীকাল ঠিক একই সময় বিজ্ঞাপন তরঙ্গ শুনবার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। শুভ দুপুর।

দেখো না, সুপ্রিয় শ্রোতা, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটার ব্যান্ডে, অর্থাৎ 558 কিলো হার্টজে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্টজে, এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকেও আমাদেরকে শুনতে পাচ্ছেন। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী আফিফা নাসরিন, পাখির কণ্ঠে।

সুপ্রিয় শ্রোতা, শিল্পী আফিফা নাসরিন পাখির কণ্ঠে পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্য আমাদের এবারের নিবেদন আধুনিক গান। পঙ্কজ কুমার রায়ের লেখা গানে শিল্পী আহমেদ শাতিল আলমের কণ্ঠে শুনবেন গান।

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আধুনিক গান। এবারে আমের শাতিল আলমের কণ্ঠে আরও একটি আধুনিক গান শুনবেন। গানের কথা সাজিয়েছেন অচিন্ত্য কুমার ভৌমিক।

শ্রোতা বন্ধুরা, আপনারা আহমেদ শাতিল আলমের কণ্ঠে পরপর দুখানি আধুনিক গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। এবারে হাম প্রতিরোধ বিষয়ক একটি জীবন্তিকা, রচনা ডক্টর মোহাম্মদ আব্দুল লতিফ, প্রযোজনা করেছেন মোহাম্মদ শাহিদুল ইসলাম।

0: এই বাবুর বাপ, শুনতেছো না? ঘুম ঘুমাইছে রে আল্লাহ, যেন মরণ ঘুম ঘুমাইছে। বতরে গুতানা দিলে ঘুম ভাঙবে না। এই এই সজাগ হও।
1: কি হইলো, হইলো না কি?
0: কি ব্যাপার, মরণ ঘুম ঘুমাইছো নাকি? এত করে ডাকতাছি, তোমার হুঁশ নাই? বাচ্চাটা এত কাঁদতাছে, তুমি ঘুমাতেই আসো। আল্লাহ, এতই ঘুম দিছে তোমার।

0: বাবুর গায়ে অনেক জ্বর, খালি কান্না করতেছে।
1: দুধ দাও, কান্না করবে না, নে, মনে হয় ওর খুব ক্ষুধা লাগছে।
0: ওকে দুধও খাইতেছে না, বাবুর শরীরটা জ্বরে।

0: তা জালাও তো আমি না না না আচ্ছা আমি জ্বালাইতে আছি, তুমি বাবুরে নিয়ে থাকো।
1: ও বাবুর বাপ,
0: কি হয়েছে? অমন চমকাইয়া উঠলা কেন?
1: বাবুর গায়ে মুখে এগুলো কি ভাই রইছে?
0: কই দেখি দেখি। হ্যাঁ তাই তো, লাল লাল দানা দানা ফুসকুড়ি বাই রইছে কপালে গায়ে, সারা শরীরে তো ভরে গেছে।
1: আমার মনে হয় বাবুর গায়ে হাম বাই।

0: এক্ষুনি বাবুরে ডাক্তারের কাছে নিয়ে লাগবো। বাবুর অবস্থা আমার কাছে একদম ভালো ঠেকতেছে না।
1: এত রাইতে ডাক্তার কই পাইবা?
0: ডাক্তার হাসপাতালেই পাওয়া যাইবো, পরে সদর হাসপাতালে নিয়ে যাবো। চলো।
1: এত রাতে যাইবা? সকালে গেলে হয় না?
0: না বাবুর বাপ, অবহেলা করো না, তুমি এক্ষুনি বাইর হও, বাসার পাশেই তো তোমার রিক্সার গ্যারেজ, তোমার রিক্সাটা নিয়ে আসো।
1: আচ্ছা ঠিক আছে, আমি রিক্সা আনতে যাইতাছি, তুমি বাবুরে নিয়ে বাইর হও।
0: আচ্ছা জলদি যাও,
1: ঘরে তালা দিও কিন্তু।
0: আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি রিক্সা নিয়ে আসো।
1: আমিনা, আমরা সদর হাসপাতালে আয়সা পড়ছি, নামো।
0: হ্যাঁ নামতেছি, তুমি বাবুরে একটু ধরো, আমি রিক্সা থেকে নামাই লই।
1: আচ্ছা দাও, বাবুরে আমার কোলেই দাও, তুমি আমার সাথে আসো। ও ওই যে ইমার্জেন্সি দেখা যায় ওইখানে চলো।
0: আচ্ছা ঠিক আছে চলো, বাবুরে তাড়াতাড়ি নিয়ে চলো।
1: ডাক্তার ম্যাডাম, ডাক্তার ম্যাডাম, আমার বাচ্চাটার একটু দেখেন।
2: আচ্ছা আচ্ছা দেখছি দেখছি, কি হয়েছে আপনার বাচ্চার? আসুন এখানে নিয়ে আসুন। আপনি কি বাচ্চার মা?
0: জি ম্যাডাম, আমি ওর মা।
2: আপনি বাচ্চাকে কোলে নিয়ে আমার সামনে এই চেয়ারে বসুন। হ্যাঁ, থার্মোমিটার দিয়ে আগে ওর জ্বরটা দেখি, ঠিক আছে? আচ্ছা আপনার বাবুর জ্বর কখন থেকে?
0: এই তো ম্যাডাম, সন্ধ্যার দিকে অল্প অল্প জ্বর আসিল।
2: আচ্ছা আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, থার্মোমিটারটা ওর বগলের নিচে দেন। হ্যাঁ
0: আচ্ছা ঠিক আছে ম্যাডাম।
2: আপনার বাচ্চা কি হাঁচি কাশি দিচ্ছে?
0: হ্যাঁ ম্যাডাম।
2: বগলের নিচে থেকে ওই থার্মোমিটারটা দিন আমার হাতে। আচ্ছা, শরীরের তাপমাত্রা তো দেখছি অনেক বেশি, শরীরে লাল লাল র্যাশ বের হয়েছে।
1: ম্যাডাম কি হয়েছে আমার বাবুর?
2: ওর হাম হয়েছে।
0: ম্যাডাম এইটা তো খুব খারাপ অসুখ।
2: হ্যাঁ, হাম একটি অত্যন্ত ছোঁয়াচে সংক্রামক রোগ, বুঝলেন, যা মিজলস নামক এক প্রকার ভাইরাস থেকে প্রথমে শ্বাসতন্ত্র আক্রান্ত হয়।
1: ম্যাডাম হাম হইলে কিভাবে বুঝবো, মানে লক্ষণগুলো কি কি?
2: আচ্ছা আচ্ছা বলছি শুনুন, হাম হলে শিশুর শরীরের তাপমাত্রা হঠাৎ বেড়ে যায়, 103, 104 এমনকি 5 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে। জ্বর 9 থেকে 11 দিনের মধ্যেই বেড়ে যাবে। এছাড়া চোখ ও নাক দিয়ে পানি পড়বে, হাঁচি ও কাশি হবে, যেহেতু শ্বাসতন্ত্র সংক্রামিত হয় তাই, শরীরে লাল লাল র্যাশ হবে, সারা শরীরে ব্যথা হবে, এছাড়া চোখ লাল হবে আর গলা ব্যথা হবে।
0: এই রোগটা কিভাবে ছড়ায় ম্যাডাম?
2: এই রোগটা আক্রান্ত রোগীর হাঁচি কাশি কফ থুতু এবং তার ব্যবহার্য জিনিসপত্র থেকে বাতাসের মাধ্যমে ছড়ায়। একজন আক্রান্ত রোগীর জীবাণু 15 থেকে 20 জন সুস্থ শিশুকে আক্রান্ত করতে পারে।
1: এই রোগে কারা বেশি আক্রান্ত হয় ম্যাডাম?
2: হ্যাঁ বলছি শুনুন, 5 বছরের কম বয়সী শিশু যারা, তারা বেশি আক্রান্ত হয়। এছাড়া গর্ভবতী নারী আর 20 বছরের বেশি বয়সী নারী পুরুষ, যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কম, এমন লোকদের মধ্যে ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়া হামের প্রতিষেধক টিকা না নেয়া প্রতি 5 জন শিশুর মধ্যে 1 জন শিশু এই রোগে আক্রান্ত হচ্ছে।
0: আচ্ছা ম্যাডাম, হামে আক্রান্ত রোগীর অভিভাবক বা নিকটজনদের জন্য করণীয় বা আপনার পরামর্শ কি?
2: হ্যাঁ বলছি, আমার পরামর্শ হলো আক্রান্ত শিশুকে অন্যান্য সুস্থ শিশুদের থেকে 1 সপ্তাহ আলাদা করে রাখতে হবে। হ্যাঁ, তারপরে রোগীকে পূর্ণ বিশ্রামে রাখতে হবে, 2 দিনে 2টা ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে, যেহেতু শরীরে ভিটামিন এ এর ঘাটতি দেখা দেয় তাই। এছাড়া রোগীকে পুষ্টিযুক্ত খাবার দিতে হবে আর ঘন ঘন তরল খাবার দিতে হবে, সময় মতো হামের টিকা দিতে হবে। এছাড়া রোগীর অবস্থা খারাপ দেখলে রোগীকে দ্রুত হাসপাতালে নিতে হবে।
1: আচ্ছা ম্যাডাম, এই হাম কি আমাদের দেশে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে?
2: না, আতঙ্কিত হবার কিছুই নেই এখন পর্যন্ত। সারা দেশে 18টি জেলায় মোট 30টি উপজেলায় বিশেষ করে 5 বছরের কম বয়স এমন শিশুদের মধ্যে বেশি দেখা যাচ্ছে। কোনো কোনো এলাকায় শিশু মারাও গেছে, সেজন্য যেমন আতঙ্কিত হওয়া যাবে না, আবার অবহেলাও করা যাবে না। এই বিষয়ে আমাদের সবাইকে সচেতন হতে হবে আর কি।
0: হামের টিকা বাচ্চাকে কখন দিতে হয় ম্যাডাম?
2: খুব ভালো একটি প্রশ্ন করেছেন আপনি। বাচ্চার বয়স যখন 9 মাস হবে তখন একটা, আর 15 মাস হলে আর একটা হামের টিকা দিতে হবে।
0: ও আচ্ছা,
2: আশার কথা হলো বর্তমান বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিভাগ এ ব্যাপারে খুব সজাগ। ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে টিকাদান কর্মসূচি চলমান রয়েছে এবং এই ভ্যাকসিন স্বাস্থ্য বিভাগে তথা সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত মজুদ আছে।
1: ঠিক আছে ম্যাডাম, আপনার মাধ্যমে হাম সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, আপনাকে অনেক ধন্যবাদ।
2: সবশেষে আমাদের কথা হলো
3: স্বাস্থ্য সেবা নিশ্চিত করি, হাম মুক্ত বাংলাদেশ গড়ি।

হাম প্রতিরোধ বিষয়ক জীবন্তিকাটি শুনলেন। রচনা ডাক্তার মোহাম্মদ আব্দুল লতিফ, সম্পাদনা খন্দকার ওয়াহিদুজ্জামান, প্রযোজনা মোহাম্মদ শাহিদুল ইসলাম। জীবন্তিকাটি পুনঃপ্রচারিত হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে। এছাড়াও প্রিয় শ্রোতা, আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা, এখন বিকেল 3টার সংবাদ বাংলায় ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রফিকা বিনতে জাহিদ। প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে আত্মবিশ্বাসের সঙ্গে বিনিয়োগ ও দীর্ঘমেয়াদী ব্যবসা সম্প্রসারণে আহ্বান জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে নিজ দপ্তরে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলে 50 সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদারে সহায়তা করবে। তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দিয়ে বলেন, বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে সরকার নিয়ন্ত্রণ ব্যবস্থার সহজীকরণ, ব্যবসা বান্ধব বাজেট এবং উদার অর্থনৈতিক ও রাজস্ব নীতির প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, তার সরকারের লক্ষ্য দেশের অর্থনীতিকে বেসরকারি খাত নির্ভর একটি নিয়মভিত্তিক ও বৈশ্বিকভাবে সংযুক্ত অর্থনীতি হিসেবে রূপান্তর করা। তারেক রহমান এই রূপান্তরে মার্কিন ব্যবসায়ীদের অংশীদার হওয়ার আহ্বান জানান। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনে আজ চলছে মনোনয়নপত্র দাখিল কার্যক্রম। প্রার্থীগণ বিকেল 4টা পর্যন্ত নির্বাচন কর্মকর্তার অফিস কক্ষে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 16 আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 18 আগস্ট। আগামী 20 আগস্ট বেলা 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশনের কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে ক্ষমতাসীন বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতিমধ্যে তিনি দলের মহাসচিব এবং সদস্য পদ হিসেবে পদত্যাগ করেছেন। অন্যদিকে 11 দলীয় জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন এলডিপির চেয়ারম্যান অলি আহমেদ। আগামী 16 থেকে 30 আগস্ট সারা দেশে জাতীয় মৎস্য পক্ষ 2026 উদযাপিত হবে। এবার জাতীয় মৎস্য পক্ষের প্রতিপাদ্য রূপালী মৎস্যের স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ। এ লক্ষ্যে আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিরুর রশিদ জানান, 16 আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জে মৎস্য পক্ষের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে মৎস্য উৎপাদন, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন, সম্প্রসারণ এবং উদ্যোক্তা উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ 13টি ক্যাটাগরিতে 14 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক প্রদান করা হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ প্রথমবারের মতো উত্তর প্রশান্ত মহাসাগরে অবস্থিত কুরিল দ্বীপপুঞ্জ সফর করেছেন। পুতিনের এই সফরের ঘটনায় জাপান তীব্র প্রতিবাদ জানিয়েছে। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি বলেন, দ্বীপগুলো ঐতিহাসিকভাবে এবং আন্তর্জাতিকভাবে আইন অনুসারে জাপানের নিজস্ব ভূখণ্ড। বহু বছর ধরে কুরিল দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে উত্তেজনা রয়েছে। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে সোভিয়েত ইউনিয়ন দ্বীপগুলো দখল করে নেয়। খেলার খবর, ক্রিকেট। ডারউইনে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে খেলা শেষে স্বাগতিক অস্ট্রেলিয়া বিপক্ষে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে 1 উইকেটে 96 রান করেছে। এর আগে টসে জিতে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে 198 রানে অল আউট হয়। বাংলাদেশের পক্ষে পেসার হাসান মাহমুদ 55 রানে 6 উইকেট নেন। ঢাকা অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে অবস্থিত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে সরে এবং ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অবস্থান করছে। এটি উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল চারটায়।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন বিভিন্ন ছায়াছবির গান। প্রথমেই আওয়াজ ছবি থেকে গিয়েছেন সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর।

প্রিয়শ্রোতা, আপনারা বিভিন্ন ছায়াছবি থেকে গান শুনছেন, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে আয়োজনে। এবারে শুনবেন আত্মত্যাগ ছবির গান, গিয়েছে পূর্ণিমা এবং সঙ্গীরা।

0: শ্রোতা বন্ধু, এই গানটির সাথেই শেষ হয়ে গেল বিভিন্ন ছায়াছবির গান।
1: বাংলাদেশ বেতার খুলনা, সুপ্রিয় শ্রোতা, আপনাদের জন্য আমাদের এবারের আয়োজন পাঁচমিশালি গান। পাঁচমিশালি গানের এই আয়োজনে আমরা বিভিন্ন শিল্পীর বিভিন্ন ধরনের গান আপনাদেরকে শুনিয়ে থাকি। প্রথম গানটি শুনবেন সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে, একটি দেশের গান। গানের কথা সাজিয়েছে সৈয়দ হায়দার।

শ্রোতা বন্ধুরা, আপনারা বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে রয়েছেন, শুনছেন পাঁচমিশালি গান। এবারের গানের শিল্পী ফারজানা মেহেদি মিলি, শুনবেন লালন গীতি।

সুপ্রিয় শ্রোতা, কিরণ চন্দ্র রায়ের কণ্ঠে বাউল গানের মধ্যে দিয়ে শেষ হল পাঁচমিশালি গানের এই আয়োজন বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি রোকসানা আক্তার। প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে আত্মবিশ্বাসের সঙ্গে বিনিয়োগ ও দীর্ঘমেয়াদে ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে নিজ দপ্তরে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের 50 সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদারে সহায়তা করবে। তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দিয়ে বলেন, বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে সরকার নিয়ন্ত্রণ ব্যবস্থা সহজীকরণ, ব্যবসা বান্ধব বাজেট এবং উদার অর্থনৈতিক ও রাজস্ব নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, তার সরকারের লক্ষ্য দেশের অর্থনীতিকে বেসরকারি খাত নির্ভর একটি নিয়মভিত্তিক ও বৈশ্বিকভাবে সংযুক্ত অর্থনীতি হিসেবে রূপান্তর করা। তারেক রহমান এই রূপান্তরে মার্কিন ব্যবসায়ীদের অংশীদার হওয়ার আহ্বান জানান। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনে আজ চলে মনোনয়নপত্র দাখিল কার্যক্রম। প্রার্থীগণ বিকেল চারটা পর্যন্ত নির্বাচন কর্মকর্তার অফিস কক্ষে মনোনয়নপত্র দাখিল করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 16 আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 18 আগস্ট। আগামী 20 আগস্ট বেলা 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে ক্ষমতাসীন বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতিমধ্যেই তিনি দলের মহাসচিব এবং সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। অন্যদিকে 11 দলীয় জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন এলডিপির চেয়ারম্যান অলি আহমেদ। আগামী 16 থেকে 30 আগস্ট সারা দেশে জাতীয় মৎস্যপক্ষ 2026 উদযাপিত হবে। এবার জাতীয় মৎস্যপক্ষের প্রতিপাদ্য, রূপালী মৎস্যের স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ। এ লক্ষ্যে আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানান, 16 আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জে মৎস্যপক্ষের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে মৎস্য উৎপাদন, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন, সম্প্রসারণ এবং উদ্যোক্তা উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ 13টি ক্যাটাগরিতে 14 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক প্রদান করা হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ প্রথমবারের মতো উত্তর প্রশান্ত মহাসাগরে অবস্থিত কুরিল দ্বীপপুঞ্জ সফর করেছেন। পুতিন এই সফরের ঘটনায় জাপান তীব্র প্রতিবাদ জানিয়েছে। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি বলেন, দ্বীপগুলো ঐতিহাসিকভাবে এবং আন্তর্জাতিক আইন অনুসারে জাপানের নিজস্ব ভূখণ্ড। বহু বছর ধরে কুরিল দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে উত্তেজনা রয়েছে। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে সোভিয়েত ইউনিয়ন দ্বীপগুলো দখল করে নেয়। খেলার খবর ক্রিকেট। ডারউইনে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে 1 উইকেটে 96 রান করেছে। এর আগে টসে জিতে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে 198 রানে অল আউট হয়। বাংলাদেশের পক্ষে পেসার হাসান মাহমুদ 55 রানে 6 উইকেট নেন। এদিকে দুই দেশের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্টে আগামী 22 আগস্ট ম্যাকওয়ে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সকাল 6টায় খেলাটি শুরু হওয়ার কথা রয়েছে। ঢাকা আবহাওয়া জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে অবস্থিত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে সরে এবং ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৫টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ রবিবার কিশোরগঞ্জ জেলা সফর করবেন। সফরকালীন কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার আসমিতা জর্জ ইনস্টিটিউশনের মাঠে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদ্বোধনী পুরস্কার বিতরণী এবং কিশোরগঞ্জ পৌরসভার পুরাতন স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ, অন্যান্য অনুদান প্রদান এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করবেন। এই অনুষ্ঠানসমূহ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ ৫৩৭.৬৩ মিটার ব্যান্ডে, অর্থাৎ ৫৫৮ কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড ৮৮.৮ মেগাহার্টজে, এছাড়াও বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপে। ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আপনাদের জন্য আমাদের এবারের আয়োজন ছায়াছবির গান। সাবিনা ইয়াসমিনের কণ্ঠে প্রথম গানটি নেওয়া হয়েছে অধিকার চাই ছায়াছবি থেকে। চলুন শোনা যাক।

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারের গানটি শুনবেন কবিতা কৃষ্ণমূর্তি ও অভিজিতের কণ্ঠে, ছায়াছবি চরম আঘাত।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারে শুনব শেষ রক্ষা ছায়াছবি থেকে গান, শিল্পী কুমার শানুর কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারে শুনব শেষ রক্ষা ছায়াছবি থেকে গান, শিল্পী কুমার শানুর কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারের গানটি শুনবেন কনক চাপা ও মনির খানের কণ্ঠে, ছায়াছবি আঘাত পাল্টা আঘাত।

বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্ম

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচি ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রামভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পার রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রেই আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম। খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, 5 মাইল, 10 মাইল, 15 মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে, সেই নদীর পানি দিয়ে

0: সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
1: 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা। আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন, এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য, সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

সুপ্রিয় শ্রোতা, আপনাদের জন্য এই ছিল আমাদের ছায়াছবির গানের অনুষ্ঠান। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সঞ্জনা খান, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান। বাংলাদেশ বেতার খুলনা। এখন শিল্পী আসিয়া খাতুনের পরিবেশনায় শুনবেন একটি হামদে ইলাহি, গানের গীতিকার কাজী নজরুল ইসলাম।

তোমরা সকলেই আল্লাহ তাআলার ইবাদত করো এবং তার সঙ্গে কোনো জিনিসকে শরীক করিও না, এবং মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করো এবং আত্মীয় স্বজনের সাথেও, ইয়াতিমদের সাথেও, মিসকিনদের সাথেও এবং নিকটবর্তী প্রতিবেশীদের সাথেও, দূরবর্তী প্রতিবেশীদের সাথেও এবং নিকটে যারা বসে তাদের সাথেও, মুসাফিরের সাথেও এবং ওই গোলামদের সাথেও যারা তোমাদের অধীনে রয়েছে তাদের সকলের সাথে সদ্ব্যবহার করো। নিঃসন্দেহে আল্লাহ তাআলা এমন লোকদেরকে পছন্দ করেন না যারা নিজেদেরকে বড় মনে করে এবং অহংকার করে। আল কুরআন সূরা নিসা আয়াত 36। বাংলাদেশ বেতার খুলনা। এখন স্থানীয় সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে আসর নামাজের আজান ও দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমিই তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: এবং তোমরা সকলে মিলে আল্লাহ তাআলার দিনকে মজবুতভাবে ধরে রাখো এবং পরস্পর মতবিরোধ করিও না। আল কুরআন সূরা আল ইমরান আয়াত 103। যে সমস্ত লোক নিজেদের সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে রাতে এবং দিনে গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্যই আপন রবের নিকট সওয়াব রয়েছে, আর তাদের না কোনো ভয় আছে না তারা চিন্তিত হবে। আল কুরআন। তোমরা কখনো নেকির মধ্যে পূর্ণতা হাসিল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের প্রিয় জিনিস হতে কিছু খরচ না করতে পারবে। আল কুরআন সূরা আল ইমরান আয়াত 92। বাংলাদেশ বেতার খুলনা। এখন শিল্পী মাহমুদুন নবীর রচনা পরিবেশনায় শুনবেন একটি নাতে রসুল।
3: অরভূমির গুলবাগিচায়

বাংলাদেশ বেতার খুলনা। কিছুক্ষণের মধ্যেই বিকেল পাঁচটার ইংরেজি সংবাদ, তারপরই বাণিজ্যিক সংবাদ সহ অন্যান্য অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে। তারপরই আমরা ফিরে আসব নিজস্ব আয়োজনে।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Paper, news read by Shahrin Sonia. Prime Minister Tariq Rahman has urged American businesses to invest in Bangladesh with confidence and for the long term. He made the urge when a 50-member delegation of U.S.-Bangladesh Business Council met him at his office at Secretariat in the capital today. Prime Minister said his government wants to build a durable economic partnership with the U.S. based on investment, trade, technology and job creation. He said his government's objective is not simply to attract foreign direct investment, but to build a durable and mutually beneficial economic partnership which will strengthen ties between Bangladesh and the United States. Tariq Rahman added that government is committed to deregulation, a pro-business budget, and liberal economic and fiscal policies to create a more predictable and investment-friendly environment. Candidates for 23rd presidential election submitted their nomination papers to the election office today. As per presidential election schedule, nomination papers will be scrutinized on 16th August. The last date for withdrawal of candidacy is 18th August. Voting will be held at the Parliament Session Hall of Jatiya Shangshad Bhavan from 2 p.m. to 5 p.m. on 20th August. Meanwhile, Prime Minister Tariq Rahman formally declared Mirza Fakhrul Islam Alamgir as the presidential candidate in favor of BNP. He announced his name at a meeting of the party's standing committee at Prime Minister's office at Secretariat in the capital today. When the Prime Minister proposed the name of Mirza Fakhrul Islam Alamgir for nomination, the standing committee members unanimously approved the proposal at the meeting. Mirza Fakhrul Islam Alamgir resigned from all of his positions of the party following the announcement. Later on, BNP submitted nomination paper of Mirza Fakhrul Islam Alamgir to the election office. On the other hand, the 11-party opposition alliance led by Jamaat-e-Islami submitted the nomination paper of its presidential candidate, retired Colonel Oli Ahmed. The National Fisheries Fortnight 2026 will be celebrated across the country from 16th to 30th August. Fisheries and Livestock and Agriculture Minister Mohammad Aminur Rashid revealed the information at a press conference at Secretariat in the capital today. He said Prime Minister Tariq Rahman is expected to inaugurate the National Fisheries Fortnight 2026 in Kishorganj on 16th August. At the event, 14 individuals and organizations will be awarded National Fisheries Medals in 13 categories in recognition of their special contributions to fisheries production, research, technological innovation, and entrepreneurship development. Power, Energy and Mineral Resources Minister Iqbal Hassan Mahmood has said, government has decided to set up 3 more floating storage and regasification units, FSRUs, by 2029 to find a lasting solution to the country's energy crisis. He was virtually addressing a seminar organized by the Center for Policy Dialogue at BRAC Center in the capital today. Russian President Vladimir Putin visited the Eastern Kuril Island for the first time today. Japan strongly protested Putin's visit, saying the islands are its territory. Russian-Japanese relations have long been dogged by tensions over the contested islands, known in Japan as the Northern Territories and seized by the Soviet Union in 1945. The Northern Territories are an inherent part of Japan's territory, both historically and under international law, Foreign Minister Toshimitsu Motegi said in a statement. Cricket and Bangladesh were 96 for 1 at stumps in their first innings in the first test of the two-match series against host Australia in Darwin today. Earlier, batting first, Australia scored 198 for losing all wickets in their first innings. Hassan Mahmood produced a career-best 6-wicket haul to lead an impressive Bangladesh pace attack. Dhaka Meteorological Office says the low pressure area over North Bay and adjoining West Bengal, Bangladesh coast moved northwestwards and intensified into a well-marked low and now lies over West Bengal, Bangladesh coast and adjoining Northwest Bay. It is likely to move northwestwards and intensify further. Under its influence, squally weather may affect the maritime ports. North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Payra have been advised to vest local cautionary signal number 3. I repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to come close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast valid 1 to 9 says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Chattogram and Cox's Bazar. River ports in these areas are to vest cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি তাসনিমা রোকাইয়া। প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও দীর্ঘমেয়াদে ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে নিজ দপ্তরে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের 50 সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি, বাণিজ্য ও সম্প্রসারণ এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদারে সহায়তা করবে। দেশের বাজারে চাহিদা ও দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সুগন্ধি চালের রপ্তানি কমানো বা সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এই লক্ষ্যে রপ্তানির অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলো প্রকৃতপক্ষে কি পরিমাণ সুগন্ধি চাল বিদেশে রপ্তানি করেছে সে তথ্য আগামী 3 কর্মদিবসের মধ্যে জমা দিতে বলা হয়েছে। আজ বাণিজ্য মন্ত্রণালয় থেকে জারিকৃত চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। আমদানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের জটিলতা কমিয়ে নিয়মকানুনকে আরও সহজ ও সময়োপযোগী করতে নতুন সমন্বিত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। আজ কেন্দ্রীয় ব্যাংক থেকে এই সংক্রান্ত একটি নির্দেশনা প্রকাশ করা হয়। এতে আন্তর্জাতিক বাণিজ্যে গতি বাড়ার পাশাপাশি আমদানি প্রক্রিয়াও আরও সহজ ও স্বচ্ছ হবে। এই সমন্বিত নির্দেশনা আগামী 1 বছর কার্যকর থাকবে এবং এই সমন্বয়ের নতুন কোন নির্দেশনা এলে তা এর সঙ্গে মিলিয়ে প্রয়োগ করা হবে। বিদ্যুৎ সাশ্রয়ে দেশের বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকান সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। একই সঙ্গে সকল প্রকার আলোকিত বিলবোর্ড সন্ধ্যা 7টার মধ্যে বন্ধ করতে এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে গত 11ই জুন থেকে বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকান রাত 9টা পর্যন্ত খোলা রাখার সরকারি সিদ্ধান্ত বলবৎ ছিল। দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও রাত 8টার মধ্যে কার্যক্রম বন্ধের এই সময়সীমা প্রযোজ্য হবে। তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকান সহ জরুরি সেবার আওতাধীন প্রতিষ্ঠানগুলো এই সিদ্ধান্তের বাইরে থাকবে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের শেষ কর্মদিবসে আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে কিছুটা কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে 387টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 135টির, কমেছে 182টির এবং অপরিবর্তিত ছিল 70টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসই এক্স 13 পয়েন্ট কমে অবস্থান করছে 5883 পয়েন্টে। ডিএসইতে আজ 995.66 কোটি টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল 1073.73 কোটি টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.90 টাকা, ক্রয় 122.90 টাকা, ইউরো বিক্রয় 144.19 টাকা, ক্রয় 141.59 টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রয় 168.85 টাকা, ক্রয় 165.74 টাকা, সৌদি রিয়াল বিক্রয় 33.23 টাকা, ক্রয় 32.57 টাকা, দিরহাম বিক্রয় 33.90 টাকা, ক্রয় 33.29 টাকা, কুয়েতি দিনার বিক্রয় 405.34 টাকা, ক্রয় 397.93 টাকা, সিঙ্গাপুর ডলার বিক্রয় 97.26 টাকা, ক্রয় 95.50 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.48 টাকা, ক্রয় 29.90 টাকা এবং থাই বাথ বিক্রয় 3.76 টাকা, ক্রয় 3.69 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুরু হচ্ছে প্রবীণদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী বিকেল। গ্রন্থনা উপস্থাপনায় জান্নাতুন নাইম পিঙ্কি।

0: শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত প্রবীণদের প্রিয় অনুষ্ঠান সোনালী বিকেলের আজকের আয়োজনে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। জীবনের প্রতিটি বয়সেরই রয়েছে নিজস্ব সৌন্দর্য। শৈশবের সরলতা, তারুণ্যের স্বপ্ন, কর্মজীবনের ব্যস্ততা আর জীবনের পরিণত সময়ে এসে অর্জিত অভিজ্ঞতা, প্রজ্ঞা ও স্মৃতির সমৃদ্ধ ভাণ্ডার। বয়স বাড়া জীবনের স্বাভাবিক নিয়ম, কিন্তু বয়স কখনোই থেমে যাওয়ার নাম নয়। বরং জীবনের এ পর্যায়ে এসে মানুষ তার অভিজ্ঞতা দিয়ে পরিবারকে সমৃদ্ধ করতে পারেন, সমাজকে দিতে পারেন মূল্যবান পরামর্শ, আর নিজের পছন্দের কাজের মধ্য দিয়ে খুঁজে নিতে পারেন নতুন আনন্দ। তাহলে চলুন, জীবনের অভিজ্ঞতায় সমৃদ্ধ আমাদের প্রবীণ প্রজন্মের সঙ্গে কাটাই আরও একটি সুন্দর সোনালী বিকেল। শ্রোতা বন্ধুরা, শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি হল কিডনি। রক্ত পরিশোধন, শরীরের অতিরিক্ত বর্জ্য ও পানি বের করে দেয়া, রক্তচাপ নিয়ন্ত্রণ সহ শরীরের নানান গুরুত্বপূর্ণ কাজে কিডনি ভূমিকা রাখে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিডনির প্রতি বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন, বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যায় যারা ভুগছেন তাদের কিডনির স্বাস্থ্য সম্পর্কে আরও সচেতন থাকা জরুরি। প্রবীণদের কিডনি ভালো রাখতে কি কি করণীয়, কোন অভ্যাসগুলো উপকারী এবং কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন, এসব বিষয়ে আমাদের পরামর্শ দেবেন ডাক্তার মোহাম্মদ আব্দুর রহমান।
1: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আমি ডাক্তার মোহাম্মদ আব্দুর রহমান। আজ আমরা কথা বলবো প্রবীণদের কিডনি রোগ কেন বাড়ে, এর লক্ষণ, ঝুঁকি এবং কিভাবে প্রতিরোধ করা যায়। প্রথমেই আসি বাংলাদেশে কিডনি রোগের বর্তমান অবস্থার দিকে। আমাদের দেশে বর্তমানে প্রায় কয়েক কোটি মানুষ কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত, এবং এটার যে জরিপটা হয়েছে এই সংখ্যাটা 18 কোটি মানুষের মধ্যে প্রায় 4 কোটি মানুষই কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত। গবেষণায় দেখা গিয়েছে বয়স বাড়ার সাথে সাথে এই রোগের হার দ্রুত বৃদ্ধি পায়, বিশেষ করে 60 বছরের বেশি বয়সীদের মধ্যে প্রায় অর্ধেকের কাছাকাছি মানুষ কোনো না কোনো মাত্রায় কিডনি সমস্যায় ভুগে থাকেন। বাংলাদেশে বর্তমানে প্রায় 4 কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত এবং প্রায় 80,000 রোগীর ডায়ালাইসিস প্রয়োজন হচ্ছে। বয়সভিত্তিক প্রবণতা যদি আমরা খেয়াল করি, 60 বা তার বেশি বছর বয়সে দীর্ঘস্থায়ী কিডনি রোগের প্রিভেলেন্স বা স্থায়িত্ব 46%, 46-59 বছর পর্যন্ত এর সংখ্যা দাঁড়িয়েছে 20%, 18-30 বছর পর্যন্ত এর সংখ্যা দাঁড়িয়েছে 5%-এর মতো। অর্থাৎ প্রবীণদের মধ্যে সর্বোচ্চ প্রিভেলেন্স, সবচেয়ে বেশি প্রিভেলেন্স, প্রাপ্তবয়স্কদের মধ্যে মাঝারি, শিশুদের মধ্যে খুব কম। অন্যদিকে শিশুদের মধ্যে এই রোগ তুলনামূলকভাবে কম এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে মাঝামাঝি হারে দেখা যায়। অর্থাৎ প্রবীণ জনগোষ্ঠী সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এখন প্রশ্ন হল, বয়স বাড়ার সাথে সাথে কিডনি সমস্যা কেন বাড়ে? আমাদের কিডনি শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যা রক্ত পরিশোধন করে এবং বর্জ্য বের করে দেয়। কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে কিডনির গঠন এবং কার্যক্ষমতায় কিছু স্বাভাবিক পরিবর্তন ঘটে। বয়স বাড়ার সাথে সাথে কিডনির সাইজ কমে যায়, বয়স বাড়ার সাথে সাথে কিডনির ফিল্টার ক্ষতিগ্রস্ত হয়, কিডনির যে স্বাভাবিক রক্ত প্রবাহ এটা কমে যায়, ফলে ফিল্ট্রেশন ক্যাপাসিটি কমে যায়। ফাংশনাল পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে প্রতি বছর গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, কিডনির যে ছাকনি যন্ত্রের রেট এটা কমে যায়, প্রতি বছরে 1 ml/min পার ইয়ার কমে যায় আফটার 40 ইয়ার্স। সোডিয়াম অ্যান্ড ওয়াটার ব্যালেন্স নষ্ট হয়ে যায়, দ্যাট মিন্স লবণ এবং পানির যে ভারসাম্য এটা নষ্ট হয়ে যায়, ড্রাগ ক্লিয়ারেন্স কমে যায়, টক্সিসিটি বেড়ে যায়। এছাড়া ডায়াবেটিস খুবই গুরুত্বপূর্ণ, বয়স বাড়ার সাথে সাথে ডায়াবেটিস যেমন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, কিডনি রোগের ঝুঁকিও ততটা বেড়ে যায়। বয়স বাড়ার সাথে সাথে আমাদের রক্ত নালিকাগুলো ঠিক হয়ে যায়, এর পরিমাণে উচ্চ রক্তচাপ কন্ট্রোল করা ডিফিকাল্ট এবং কঠিন হয়ে যায়, যার কারণে কিডনি রোগের ঝুঁকি বেড়ে যায়। বয়স বাড়ার সাথে সাথে হৃদরোগের সম্ভাবনা বেশ বেড়ে যায়, এবং হৃদরোগের সম্ভাবনা বাড়ার কারণে কিডনিতে পারফিউশন কমে যায়, যার কারণে কিডনি রোগ প্রবীণদের মধ্যে ঝুঁকি বেশি থাকে। এছাড়া কিছু ঔষধজনিত কারণ আছে, যেমন ব্যথার ওষুধ এবং বাজারে কিছু ড্রাগস পাওয়া যায়, এসি ইনহিবিটর মিসইউজ, এগুলোর কারণে কিডনি রোগের ঝুঁকি বয়স্কদের বেড়ে যায়। তাছাড়া সামান্য ডিহাইড্রেশন বা সামান্য ডায়রিয়া বা সামান্য ইনফেকশন থেকেও বয়স্কদের কিডনি রোগের ঝুঁকি বাড়তে পারে। তাহলে আমরা যদি সামারাইজ করি, প্রথমত কিডনির ছোট ছোট ফিল্টার বা নেফ্রন সংখ্যা ধীরে ধীরে কমে যায়, দ্বিতীয়ত কিডনির রক্ত প্রবাহ কমে যায়, ফলে ফিল্টার করার ক্ষমতা হ্রাস পায়, তৃতীয়ত গ্লোমেরুল স্ক্লেরোসিস নামে যে এক ধরনের পরিবর্তন ঘটে কিডনিতে, যা কিডনির ফিল্টারকে শক্ত ও অকার্যকর করে তোলে, এই কারণেই বয়স্কদের ঝুঁকিটা অনেক বেশি থাকে। এর সাথে আরও একটি বড় কারণ হলো অন্যান্য রোগের উপস্থিতি, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ। এই রোগগুলো প্রবীণদের মধ্যে বেশি দেখা যায় এবং এগুলো সরাসরি কিডনিকে ক্ষতিগ্রস্ত করে। এখন আসি কিডনি রোগের ঝুঁকির কারণ বা রিস্ক ফ্যাক্টরগুলোর দিকে। প্রধান ঝুঁকির মধ্যে রয়েছে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা বয়স। এছাড়া স্থূলতা বা ওবেসিটি, ধূমপান, পারিবারিক ইতিহাস, বারবার প্রস্রাবে ইনফেকশন বা সংক্রমণ, প্রোস্টেট বড় হয়ে যাওয়া, প্রস্রাবে বাধা এবং দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ সেবন, এগুলো হচ্ছে বয়স্কদের মূলত ঝুঁকির কারণ। বাংলাদেশের প্রেক্ষাপটে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেমন পানি শূন্যতা, অনিয়ন্ত্রিত ওষুধ ব্যবহার এবং খাদ্যে ভেজাল উপাদান। এখন আমরা জানব কিডনি রোগের লক্ষণগুলো কি কি। প্রাথমিক অবস্থায় অনেক সময় কোনো লক্ষণই থাকে না, এই কারণে একে সাইলেন্ট কিলার বলা হয়। তবে ধীরে ধীরে কিছু লক্ষণ দেখা দেয়, যেমন দুর্বলতা, ক্ষুধামন্দা এবং রাতে বারবার প্রস্রাব হওয়া। রোগ বাড়লে দেখা যায় শরীর ফোলা, বিশেষ করে পা এবং চোখের নিচে ফোলা, প্রস্রাবে ফেনা বা রক্ত, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, বমি বমি ভাব, শ্বাসকষ্ট এবং অস্বাভাবিক ক্লান্তি, এগুলো হচ্ছে লক্ষণ। প্রবীণদের ক্ষেত্রে এই লক্ষণগুলো অনেক সময় ভিন্নভাবে

0: আমাদের কাছে আসেন। অনেক সময় তারা বলেন পা ফুলে গিয়েছে, প্রস্রাব কম হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এই ধরনের উপসর্গ নিয়েই ডাক্তারের কাছে আসেন। এগুলোই মূলত কিডনি রোগের লক্ষণ। এখন যদি কিডনি রোগের চিকিৎসা না করা হয় তাহলে কি হতে পারে? রোগ ধীরে ধীরে গুরুতর অবস্থায় পৌঁছাতে পারে, যাকে আমরা বলি এন্ড স্টেজ রেনাল ডিজিজ। এই অবস্থায় রোগীর ডায়ালাইসিস বা কিডনি প্রতিস্থাপন প্রয়োজন হতে পারে। এছাড়া হৃদরোগ, স্ট্রোক, রক্ত স্বল্পতা, হাড় ক্ষয় এবং মস্তিষ্কের জটিলতাও দেখা দিতে পারে, এমনকি মৃত্যু হতে পারে। তাই প্রতিরোধই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিরোধের জন্য কিছু করণীয়, প্রথমত ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, দ্বিতীয়ত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা, বিশেষ করে রক্তের ক্রিয়েটিনিন ও প্রস্রাব পরীক্ষা করা, তৃতীয়ত পর্যাপ্ত পানি পান করা, তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, চতুর্থত অতিরিক্ত লবণ ও চর্বিযুক্ত খাবার পরিহার করা, পঞ্চমত ধূমপান বর্জন এবং নিয়মিত ব্যায়াম করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজে নিজে ওষুধ না খাওয়া। প্রিয় শ্রোতা বন্ধুরা, কিডনি রোগ একটি নীরব কিন্তু মারাত্মক সমস্যা, তবে সচেতনতা এবং সময় মতো ব্যবস্থা নিলে এর বড় একটি অংশ প্রতিরোধ করা সম্ভব। বিশেষ করে আমাদের প্রবীণদের জন্য নিয়মিত পরীক্ষা ও যত্ন অত্যন্ত জরুরি। সবাই সুস্থ থাকুন, সচেতন থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।
1: প্রিয় শ্রোতা, বয়সের সঙ্গে শরীরের যত্ন নেওয়া যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন মনকে সতেজ রাখা। নিয়মিত হাঁটা, পরিমিত ও স্বাস্থ্যকর খাবার, পর্যাপ্ত বিশ্রাম এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা, এইসব অভ্যাস প্রবীণ জীবনে সুস্থতা ও স্বস্তি ধরে রাখতে সহায়ক হতে পারে। এবার আমরা চলে যাচ্ছি অনুষ্ঠানের আরেকটি আকর্ষণীয় পর্বে। জীবনের দীর্ঘ পথ পেরিয়ে একজন মানুষ যখন পেছনে ফিরে তাকান, তখন সেখানে জমা থাকে অসংখ্য গল্প, শৈশবের স্মৃতি, কর্মজীবনের অভিজ্ঞতা, আনন্দ, বেদনা, সাফল্য, ব্যর্থতা আর মানুষের ভালোবাসা। একজন প্রবীণ মানুষের জীবন তাই কেবল তার নিজের গল্প নয়, তার অভিজ্ঞতা পরবর্তী প্রজন্মের জন্যও হতে পারে এক মূল্যবান শিক্ষা। আজ এমনই একজন গুণী মানুষের জীবন ও কর্মের নানা দিক নিয়ে আমরা শুনব বিশিষ্ট নাট্যশিল্পী আব্দুল আজিজ খান থেকে। সাক্ষাৎকারটি গ্রহণ করছেন আব্দুস সবুর খান।
2: বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের গুলবাগ এই বাংলা। আঘাত যা পেয়েছি তাও মিলিত হিন্দু মুসলমানের কাছ থেকেই পেয়েছি।
3: প্রিয় শ্রোতা, বুঝতেই পারছেন আপনাদের এই প্রিয় কণ্ঠ, সেই বেতার কণ্ঠ, আমরা আব্দুল আজিজ ভাইয়ের সাথে কথা বলছি। আজিজ ভাই, আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম আসসালাম।
3: কেমন আছেন আজিজ ভাই?
2: আমি সবসময় ভালো।
3: আপনি তো সবসময় ভালো। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আব্দুল আজিজ ভাই আপনাকেও স্বাগত জানাচ্ছি। আচ্ছা, এই যে আপনার নাট্য প্রতিভা, এই নাট্য প্রতিভা তো আজকে আমি ধরতে গেলে বোধহয় ষাটের দশকের মাঝখান থেকে শুরু হয়েছিল।
2: হ্যাঁ,
3: আমি শুনেছি অবশ্য সত্তর দশক থেকেই শুনেছি আপনাকে। আমি
2: ৬৪
3: সালে আপনার শুরু হয়েছিল,
2: তখনই মঞ্চে আমি এবং বেতারে একসঙ্গে।
3: মঞ্চে এবং বেতারে ততক্ষণ তো রাশিয়া বেতার শুরু হয়ে গেছে।
2: হ্যাঁ, ৬৩ সাল থেকে।
3: তখন থেকে আপনি?
2: পয়লা মার্চ, তখন আমার বয়সের কারণে অডিশন দিতে পারিনি, পরের বছর দিয়েছিলাম ৬৪ সাল।
3: সেই যে আজিজ ভাই, সেই তরুণ আজিজ ভাই, আজও কিন্তু সে চিরতরুণটাই আছে। আজকে যে পরিণত আজিজ ভাই, রেডিও, টেলিভিশন সকলই আপনার কণ্ঠের সঙ্গে পরিচিত, আপনার চেহারার সাথে পরিচিত, এই যে আপনার পরিচিতিটা, কেমন লাগে আপনার এই পরিচিতি? আপনার সঙ্গে একবার সেলফি তোলার জন্য তরুণরা আজকাল বেশ ব্যস্ত হয়ে থাকে।
2: এটা অবশ্যই ভালো লাগে, ভালো লাগারই কথা, কারণ তারা আমাকে বোধহয় ভালোবাসেন, এই জন্যেই তারা ছবি তুলতে চান, একটু মুচকি হাসেন, এইসব সবকিছুই।
3: আজিজ ভাই, বেতার এবং টেলিভিশনে আপনি এমন ভাবে পরিচিত, কোন কোন জায়গায় অবশ্য একটু নেগেটিভ ক্যারেক্টার করেছেন, তারপরও আপনি রেডিও, টেলিভিশন এবং সিনেমা, এই তিনটি মাধ্যমে একসঙ্গে সকলেই কিন্তু পরিচিত হতে পারে না। ইত্যাদি দেখতে গেলেই মনে পড়ে যে এইবার আজিজ ভাই আসবেন, এরপরে মনে হয় যে কোনো নাটক দেখতে গেলেই মনে হয় যে আজিজ ভাই আসবেন, আর রেডিওতে যে আপনার সেই এডিপাস, আরে বাবা, ক্রেয়ন, এডিপাস, তারপরে ওদিকে শ্রেয়াউজ্জোল্লা, এইসব নাটকে তো আপনার ভয়ঙ্কর ভাবে আপনার উপস্থিতি। এখন কেমন মনে হয় যে সেদিনকার যে নাটকগুলো ছিল আর আজকের নাটকের মধ্যে, আজকের অভিনয়ের মধ্যে কি তফাৎটা দেখেন? আমি কিন্তু এক নম্বর বলবো, আপনার একজন সহযাত্রী হিসেবে, খুব নগণ্য সহযাত্রী হিসেবে, তখন কিন্তু দুদিন তিন দিন ধরে রিহার্সাল হতো আর একদিন রেকর্ডিং হতো, ফলে কিন্তু আর্টিস্টরা ইনভলভ হতে পারত প্রডিউসারের সাথে। আপনার কি মত?
2: আমাদের একটা নাটক করতে হলে সেই নাটকের কাহিনীটা, সেই নাটকের যে চরিত্রটা আমি করছি, সেই চরিত্রটা কি ধরনের, সেই চরিত্রের বয়সটা কি, কোথা কোথায় অবস্থান করছে, এগুলোকে আমার জানার দরকার। না জানলে, ওই চরিত্রের মধ্যে যদি আমি প্রবেশ না করি, তাহলে দর্শক কিংবা শ্রোতা যাই বলেন তারা গ্রহণ করবে না।
3: এই যে আপনি নাটকের পাশাপাশি আপনি আবৃত্তিও করেছেন, আপনি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন উচ্চ মার্গের প্রতিষ্ঠানে কিন্তু আপনি নাটকের শিক্ষকতা করে থাকেন, এ পর্যন্ত এত তারুণ্য নিয়ে কিভাবে টিকে আছেন?

0: আগে যেসব অভিনয়গুলো করতাম, যে একটু আগে বলছিলেন আপনি, তিন চার দিন রিহার্সাল দিতাম, তিন চার দিন রিহার্সাল না দিলে তো আমি উপলব্ধি করতে পারবো না চরিত্রটাকে,
1: ইনভলভ হওয়া যাবে না।
0: হ্যাঁ, সেই জন্য আমি আব্দুল আজিজ কিংবা আপনি চৌধুরী সংস্কৃতি চর্চা করছেন, এটাই আমাদের কাছে বড় হচ্ছে,
1: এটাই আনন্দ ছিল, এটাই প্রাপ্তি। এখন কি মনে হচ্ছে না যে আমরা কি পাইনি তার হিসাব মিলাতে পারি না, বরং যা পেয়েছি সেইটুকুতে আমাদের মনটা খুশি আছে?
0: অবশ্যই অবশ্যই, আমরা খুব খুশি।
1: এবং যে কারণে আমাদের জীবনের এই যে পরিণত বয়সে এসেও কিন্তু মনে হচ্ছে যে আমরা কিছুই হারাইনি, আমরা অনেক কিছু পেয়েছি, তার ভালোবাসা, মানুষের ভালোবাসা, সকলের ভালোবাসা।
0: ওই একটুকে যেটা বলছিলেন যে সবাই ছবি তুলতে চায়, একটু মুচকি হাসে, এটা একটা বিরাট ব্যাপার,
1: বিরাট প্রাপ্তি না, বিরাট প্রাপ্তি। আব্দুল আজিজ ভাই, আপনি তো প্রচুর নাটক লিখেওছেন, আপনি প্রচুর নাটক প্রযোজনা করেছেন, বিশেষ করে ইডিবাজ, বড়মিহির, যেগুলো আমি নিজে খুব পাগলের মতো শুনেছি, এবং আরো অনেকগুলো ভালো ভালো নাটক আপনি করেছেন যেগুলো এখনো বাংলাদেশ বেতারের ইতিহাসে একেবারে মাইল ফলক হয়ে রয়ে গেছে। সেগুলো আপনার হাতে তৈরিও হয়েছে অনেক শিল্পী,
0: সেটা হয়তো।
1: হ্যাঁ, আমরা যতদিন যে আপনার আধিকারিক জীবন, আধিকারিক জীবনটার মধ্যে দিয়ে আপনার হাতে প্রচুর আপনি নতুন প্রতিভা খুঁজে এনে উপহার দিয়েছেন,
0: উপহার দিয়েছি প্রতিভাদেরকে। স্টেজে যারা কাজ করে তাদেরকে বলেছি, তোমার এসো ভাই, আমাদের নিয়ম আছে, অডিশন দিতে হবে, মাইক্রোফোনে বসো, তুমি অভিনয় নৈপুণ্য শোনাও আমাদের, শুনে আমি তাদেরকে নাট্যশিল্পী হিসেবে স্বীকৃতি দিই।
1: তারা এক একজন নক্ষত্র হয়ে আছে
0: অনেক অনেক।
1: তো দেখেন, এক আব্দুল আজিজ ভাই, যার নাটক, যার অভিনয়, যার প্রযোজনা, যার পরিচালনা, সবকিছু মিলে একটা টোটাল প্যাকেজ আপনি, আমাদের সবার প্রিয় আব্দুল আজিজ ভাই, আপনার দীর্ঘ জীবন আমরা কামনা করছি, এবং যেটাকে আমাদের ভাষায় বলা হয় নেক হায়াত, মানে চমৎকার একটি জীবন কামনা করছি, যে জীবনটা আপনাকে এতদিনকার যে স্বচ্ছন্দ যে জীবন আপনি চালিয়ে এসেছেন, এবং আপনাকে দেখে একজন সুখী শিল্পী মানব হিসেবে মনে হয়েছে, এবং আমার মনে হয় এটা একটা মডেল আমাদের কাছে, আমার মনে হয় আপনি এভাবেই আমাদের মধ্যে আদর্শ হয়ে থাকুন। আপনাকে অনেক অনেক শ্রদ্ধা, অনেক কৃতজ্ঞতা, এবং আপনাকে অনেক ধন্যবাদ।
0: শ্রোতাদেরকে অজস্র ধন্যবাদ, সেই সাথে বাংলাদেশ বেতারের সমগ্র আধিকারিক এবং যারা কাজ করছেন তাদের আমার শ্রদ্ধা।
2: প্রিয় শ্রোতা, জীবনের সাফল্য শুধু কতটা অর্জন করেছি তার হিসেব নয়, বরং আমরা কতটা ভালোবাসা দিতে পেরেছি, কত মানুষের জীবনে ভালো কিছু রেখে যেতে পেরেছি, সেই হিসেবটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রবীণরা আমাদের সমাজের অভিজ্ঞতার ভান্ডার, তাদের গল্প শুনতে হবে, তাদের অভিজ্ঞতাকে মূল্য দিতে হবে, আর একই সঙ্গে প্রবীণদেরও নিজেদের জীবনকে নতুন করে উপভোগ করার সুযোগ করে নিতে হবে। জীবনের কোনো পর্যায়েই একেবারে শেষ নয়, নতুন কিছু শেখা, গান শোনা, বই পড়া, বাগান করা, বন্ধুদের সঙ্গে সময় কাটানো, পরিবারকে সময় দেওয়া, কিংবা নিজের দীর্ঘদিনের কোনো শখকে আবার ফিরিয়ে আনা, এসবের মধ্যেও জীবনের আনন্দ খুঁজে পাওয়া যায়। জীবন যেমন স্মৃতির, তেমনি জীবন সুরেরও। স্মৃতির পাতায় কখনো কখনো কোনো গান নীরবে এসে ছুঁয়ে যায় আমাদের মন। প্রিয় শ্রোতা বন্ধু, এবার শুনুন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি, যখন পড়বে নামোর পায়ের চিহ্ন এই পাঠে।

0: বাটি।
1: প্রিয় শ্রোতা, গান তো শেষ হলো, কিন্তু তার আবেশ যেন থেকে গেল আমাদের মনের ভেতর। জীবনের পথে আমরা সবাই একদিন এগিয়ে যাই, সময় বদলায়, শরীরের বয়স বাড়ে, কিন্তু মানুষের মন, তার স্বপ্ন, ভালোবাসা আর সৃষ্টিশীলতার কোনো নির্দিষ্ট বয়স নেই। তাই প্রবীণ জীবন হোক সুস্থতার, আনন্দের এবং আত্মমর্যাদার, পরিবারের প্রবীণদের প্রতি আমাদের ভালোবাসা ও যত্ন হোক আরও গভীর, তাঁদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্ম এগিয়ে যাক সুন্দর ভবিষ্যতের দিকে। শ্রোতা বন্ধুরা, আজকের সোনালী বিকেল অনুষ্ঠানে গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি জান্নাতুন নাইম। অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন মোহাম্মদ আরিফুল ইসলাম, তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমান আরা বেগম, এবং সোনালী বিকেল অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম।

0: বাংলাদেশ বেতার ঢাকা সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এ পালার আয়োজন। যারা রয়েছে বিভিন্নভাবে অনুষ্ঠান সংশ্লিষ্ট হয়ে, উপস্থাপনায় রয়েছে আমরা কজন: জুবায়ের আল মাহমুদ, আমিনুল ইসলাম মঞ্জু, জান্নাতুল ফেরদৌসি লিজা এবং ইমতিয়াজ মাশরাফি,
1: এবং প্রকৌশল দায়িত্বে রয়েছেন ইফতেহাজ আহমেদ, নাসরিন আক্তার, মোসাম্মদ নূরজাহান, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন উম্মে হাবিবা হিমি।
2: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠানমালায় এখন শুনবেন পল্লী গীতি। শিল্পী সর্দার গিয়াসউদ্দিন আহমেদ, গীতিকার এবং সুরকার মমতাজ আলী খান।

পল্লীগদীপ শুনছেন শিল্পী সর্দার গিয়াসউদ্দিন আহমেদ, এবারের গীতিকার ঢালি মোহাম্মদ দেলোয়ার, সুরকার সর্দার গিয়াসউদ্দিন আহমেদ।

0: পল্লীগীতি শুনলেন শিল্পী ছিলেন সর্দার গিয়াসউদ্দিন আহমেদ।
1: অনুষ্ঠান প্রচার করা হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
2: বাংলাদেশ বেতার, এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালাম আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ, অর্থাৎ আমি আপনি আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও ক্ষেত্রবিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচল বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এই রকম। সেটা কেমন? চারিদিকে আমার আপনার আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তো আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয়, আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারব। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়েই মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে, আমরা পার্কগুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতা সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারব, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারব। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি, আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে, আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
2: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা,
4: এখন শুনবেন দেশের গান মোহাম্মদ খালেদ মাহমুদ মুন্নার কণ্ঠে। গীতিকার নাসরিন নাহার, গানের সুর দিয়েছেন রুহেল খন্দকার।

0: দেশের গানটি শুনলেন, সেটি ছিলেন মোহাম্মদ খালেদ মাহমুদ মুন্না,
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, পরিবেশনে এবার রয়েছে আধুনিক গান। শিল্পী সালমা জাহান, প্রথম গানের গীতিকার মোহাম্মদ রবিউল ইসলাম, সুর করেছেন মোহাম্মদ সাদেক আলী।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি বর্ষা আহমেদ। প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে আত্মবিশ্বাসের সঙ্গে বিনিয়োগ ও দীর্ঘমেয়াদে ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে নিজ দপ্তরে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদারে সহায়তা করবে। তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দিয়ে বলেন, বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে সরকার নিয়ন্ত্রণ ব্যবস্থা সহজীকরণ, ব্যবসা বান্ধব বাজেট এবং উদার অর্থনৈতিক ও রাজস্ব নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, তাঁর সরকারের লক্ষ্য দেশের অর্থনীতিকে বেসরকারি খাত নির্ভর একটি নিয়ম ভিত্তিক ও বৈশ্বিকভাবে সংযুক্ত অর্থনীতি হিসেবে রূপান্তর করা। তারেক রহমান এই রূপান্তরে মার্কিন ব্যবসায়ীদের অংশীদার হওয়ার আহ্বান জানান। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে আজ চলে মনোনয়নপত্র দাখিল কার্যক্রম। প্রার্থীগণ বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন কর্মকর্তার অফিস কক্ষে মনোনয়নপত্র দাখিল করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ আগস্ট। আগামী ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে ক্ষমতাসীন বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতোমধ্যে তিনি দলের মহাসচিব এবং সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। অন্যদিকে ১১ দলীয় জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন এলডিপির চেয়ারম্যান অলি আহমেদ। আগামী ১৬ থেকে ৩০ আগস্ট সারাদেশে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ পালিত হবে। এবার জাতীয় মৎস্যপক্ষের প্রতিপাদ্য রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ। এলক্ষ্যে আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিরুর রশিদ জানান, ১৬ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জে মৎস্যপক্ষের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে মৎস্য উৎপাদন, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন, সম্প্রসারণ এবং উদ্যোক্তা উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৩টি ক্যাটাগরিতে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক প্রদান করা হবে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ প্রথমবারের মতো উত্তর প্রশান্ত মহাসাগরে অবস্থিত কুরিল দ্বীপপুঞ্জ সফর করেছেন। পুতিনের এই সফরের ঘটনায় জাপান তীব্র প্রতিবাদ জানিয়েছে। সামাজিক মাধ্যম এক্সের দেওয়া এক বিবৃতিতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশি মিৎসু মোতেগি বলেন, দ্বীপগুলো ঐতিহাসিকভাবে এবং আন্তর্জাতিক আইন অনুসারে জাপানের নিজস্ব ভূখণ্ড। বহু বছর ধরে কুরিল দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে উত্তেজনা রয়েছে। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে সোভিয়েত ইউনিয়ন দ্বীপগুলো দখল করে নেয়। খেলার খবর ক্রিকেট। ডারুনে ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে খেলা শেষে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ১ উইকেটে ৯৬ রান করেছে। এর আগে টসে জিতে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ১৯৮ রানে অল আউট হয়। বাংলাদেশের পক্ষে পেসার হাসান মাহমুদ ৫৫ রানে ৬ উইকেট নেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্রের আয়োজন রিলে করে শোনানো হলো বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই সঞ্জনা খান। The government has decided to keep shopping malls, markets and shops across the country open from 11 a.m. to 8 p.m. At the same time, all illuminated billboards have been asked to be switched off by 7 p.m. while all forms of decorative lighting have also been prohibited. As part of the government measures to save electricity, the power division took the decision, which will come into effect yesterday, according to a ministry statement. However, food shops, hospitals, pharmacies and emergency services will remain exclude the preview of the decision. The authorities concerned have been instructed to take necessary measures to ensure the government decision. A meeting of the Executive Committee of Meherpur Diabetes Hospital was held at the Deputy Commissioner's Conference Room today. The meeting discussed on the activities and overall issues of the hospital. Presided over by Deputy Commissioner Shilpi Rani Roy, the meeting was attended by Additional Deputy Commissioner General, Additional Police Super, Assistant Commissioner and Medical Officer of the Civil Surgeon's Office and concerned officials. A coordination meeting of the health department was held at the Civil Surgeon's Office Conference Room in Chennai today to ensure the quality of health care for the marginal and general population and to more accelerate ongoing health activities. The meeting discussed on the overall health situation of the district, maternal and child health care, regular vaccination programs, dengue and infectious disease prevention measures, service activities of community clinics and the supply of necessary medicines and medical supplies to hospitals. Presided over by Civil Surgeon Kamru Zaman, the meeting was attended by the Upazila Health and Family Planning Officers, Residential Medical Officers, Medical Officers of the Civil Surgeon's Office and employees of various levels of the Health Department. A meeting of the Unlocking Financial Solutions for Youth Enterprise Development Project was held at the Fakirhat Upazila Parishad's Conference Room in Bagerhat today. The meeting discussed on various aspects of creating financial opportunities for youth, becoming financially independent and increasing youth participation in inclusive development under the project. The Upazila Nirbahi Officer attended it as chief guest. The Upazila Women's Affairs Officer, Upazila Social Service Officer, Youth Development Officer and representatives of different professions were present at that time. The National Consumer Rights Protection Department, led by the Assistant Director, has collected 1 lakh taka as fine from a trader conducting a special drives at the Hussein Shahid Sohrawardi Road, Old DC Court Premises, Sheri Bangla Road and Kolabagan Road areas in Chennai Sodor Upazila today. This fine was made in allegation for selling food in unhygienic environment and not having necessary documents. Football. An Amian Secondary School Football 11 defeated Dorishlai Jubo Shongho by 2-0 in the Afterdin Memorial Football Tournament at Abdul Goni Secondary School Ground in Shalikha Upazila of Magura today. Dhaka Met Office says the well-marked low over West Bengal, Bangladesh coast and adjoining Northwest Bay moved northwestwards and intensified into a land depression and now lies over West Bengal coast and adjoining area. It is likely to move northwestwards. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Paira have been advised to hoist local cautionary signal number 3. I repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to come close to the coast and proceed with caution till further notice. Meanwhile, Focus Valley Till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty to squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Khulna, Joshur, Kushtia, Rajshahi, Rongpur, Pabna, Bogura, Tangail, Mamensing, Dhaka, Faridpur, Borishal, Potuakhali, Noakhali, Chattogram and Cox's Bazar. River boats in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news. Dear listeners, you're welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামওয়ে 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। বাংলার মাটি, মানুষ আর প্রকৃতির সঙ্গে মিশে আছে আমাদের লোকসঙ্গীত। আর এই লোকসঙ্গীতেরই এক অপূর্ব ধারা হল পল্লীগীতি। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আপনারা এখন শুনবেন রাখালিয়া পল্লীগীতির অনুষ্ঠান। এই অনুষ্ঠানের প্রথমেই শোনাব এম এ মোশাররফ হোসেনের কণ্ঠে এবং গানটির কথা সাজিয়েছেন মাহমুদা সাত্তার।

পল্লীগীতি শুনছিলেন সুরাইয়া হক কলির কণ্ঠে এবং গীতিকার অধীর কুমার দাস। বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 16 আগস্ট 2026 খ্রিস্টাব্দ রবিবার কিশোরগঞ্জ জেলা সফর করবেন। সফরকালীন কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্যপক্ষ 2026 উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এবং কিশোরগঞ্জ পৌরসভার পুরাতন স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ, অন্যান্য অনুদান প্রদান এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করবেন। এই অনুষ্ঠানসমূহ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়ে 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্সে, একই সাথে FM 88.8 মেগাহার্সে, এছাড়া বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপে। ঘোষণাটি শুনলেন। সুপ্রিয় বন্ধু, আপনারা শুনছিলেন রাখালিয়া পল্লীগীতির অনুষ্ঠান। এবারে শুনবেন মোহাম্মদ মঞ্জুর কাদের মঞ্জুর কণ্ঠে। গানটি লিখেছেন কাসেদুজ্জামান সেলিম।

পল্লীগীতিটি শুনলেন হাসিয়ারা খাতুন হাসির কণ্ঠে এবং গীতিকার ইউনুস আলী মোল্লা। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন রাখালি অনুষ্ঠানে পল্লীগীতি। এবারে শুনবেন মোহাম্মদ আব্দুর রহমানের কণ্ঠে এবং গীতিকার হাসান মতিয়ার রহমান।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধু, আপনারা এতক্ষণ শুনলেন পল্লীগীতি রাখালি অনুষ্ঠানে।
1: বাংলাদেশ বেতার খুলনা। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কোরআন সূরা নিসা আয়াত 135। বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে পবিত্র মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। মুসলিম, যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতন কবুল হয়। ইবনে মাসা, বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকিস্তানে হামদ এবং নাতে আসল শুনবেন।

মনে রাখা প্রয়োজন, সবার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। গাড়ি চলন্ত অবস্থায় চালকের সাথে কথা না বলি, চলার পথে মহান আল্লাহ তাআলাকে স্মরণ করি, গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা না বলি, ট্রাফিক আইন মেনে অত্যন্ত সাবধানতার সাথে গাড়ি চালাই, ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন না করি। নৌপথে চলাচলকারী যানবাহন সাবধানে চালাই, প্রয়োজনে যানবাহন চলাচল সাময়িক বন্ধ রাখি। বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী আয়োজন ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবার বলছি, 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে 35.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে 24.2 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 92% এবং সন্ধ্যে 6টায় 75%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5টা 33 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 33 মিনিটে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস।
1: This is Bangladesh Betar. I am Nazneen Nahar with the weather forecast. Met Office forecast for the Inland River ports valid till 1 a.m. says that in association with temporary south or southeasterly gust or squally wind at the velocity of 45 to 60 kilometers per hour along with rain or thunder shower is likely to occur over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Chattogram and Kaksbazar. River ports of these areas are to west cautionary signal number 1. I repeat, cautionary signal number 1. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. There are chances of light to moderately rain or thunder shower accompanied by temporary gusty or squally wind at many places of Khulna, Borishal and Chattogram divisions and at few places of Rangpur, Rajshahi, Dhaka, Moymansingh and Silet divisions. Meanwhile, moderately heavy to heavy rainfall may be expected at places of the country. Day temperature may slightly decrease and night temperature may remain nearly unchanged. The highest temperature was recorded today at Silet 35.8 degrees Celsius and the lowest was 24.2 degrees Celsius at Bandarban over the country. The temperature as recorded in Dhaka today was maximum 32.2 degrees Celsius, minimum 26.6 degrees. Humidity at 9 a.m. was 92% and at 6 p.m. was 75%. The sun rises over Dhaka tomorrow at 5:33 a.m. and sets at 6:33 p.m. And that's all we have for weather.
0: বাংলাদেশ বেতার। এখন শুনুন আবহাওয়ার সতর্ক বার্তা। উত্তর বঙ্গোপসাগর তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আবার বলছি, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্ক বার্তা শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল।
2: এতক্ষণ আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশের গান, বেনজির আমিন স্বর্ণর কণ্ঠে, এবং গানটি লিখেছেন মোখলেসুর রহমান বাবলু।

দেশের গানটি শুনলেন। পবিত্রতা ইমানের অঙ্গ। নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এবং অপরকেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে উৎসাহিত করি। ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলি, যেখানে সেখানে ফেলা ময়লা আবর্জনা থেকে নানা রকম রোগ ব্যাধির উৎপত্তি হয়। নিয়মিত পুকুর ডোবা সংস্কার করি এবং জলাশয়ের কচুরিপানা ও ড্রেনের ময়লা পরিষ্কার করি। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে বসবাস করলে দেহ মন সুস্থ থাকে। ঘরবাড়ি ও বাড়ির আশপাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। প্রতিদিনের ঘর গৃহস্থলী, হোটেল রেস্তোরাঁ, চিকিৎসা কেন্দ্র, অফিস আদালত সহ বিভিন্ন স্থানের ময়লা আবর্জনা নিজ দায়িত্বে পরিষ্কার করি। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি মোহাম্মদ তরিকুল ইসলাম। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, খুলনার ডেঙ্গু সংক্রমণ মোকাবেলায় আমাদের আরও সচেতন হতে হবে। ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে সরকার কর্তৃক গৃহীত কর্মসূচি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুসরণ করে কাজ করা হচ্ছে, কিন্তু কেসিসির কার্যক্রমের পাশাপাশি নগরবাসীকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। তিনি আজ খুলনা মহানগরীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধ করতে বক্তৃতায় একথা বলেন। কেসিসির প্রশাসক বলেন, খুলনার ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলার জন্য সর্বশক্তি নিয়োগ করা হয়েছে। ইতিপূর্বে ওয়ার্ড ভিত্তিতে কাজ করা হলেও আজ থেকে কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তিনি নিরাপদ থাকার জন্য নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, প্রধান প্রকৌশলী মুসিরুজ্জামান খান, সচিব মুঘ রেজা রশিদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুসরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বাদ, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস ও শেখ মোহাম্মদ মাসুদ করিম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা শরীফ সাম্মাউল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল ইমরান সহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিওর চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন, গাছ আমাদের অক্সিজেন দেয়, আমাদের ছায়া দেয় আর আমাদের এই সুন্দর পৃথিবীকে বসবাসযোগ্য করে রাখে। বর্তমান সময়ে বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে আমরা প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছি। তিনি আজ খুলনা মহানগরী সোনারগাঁওস্থ খুলনা কলেজিয়েট স্কুল চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এই কথা বলেন। কেডিআর চেয়ারম্যান বলেন, খুলনা অঞ্চল পরিবেশগত দিক থেকে সংবেদনশীল, তাই এই অঞ্চলকে সবুজ ও বাসযোগ্য রাখতে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। সে কারণেই প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর আন্দোলন করছেন। তার নেতৃত্বে শুধু অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন, স্বনির্ভর জাতি গঠন ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবেই বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াবে না, বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায়ও স্বনির্ভর হবে। তিনি আরও বলেন, কেডিএ কেবল পরিকল্পিত নগর গড়ে তুলতেই কাজ করছে না, বরং একটি সবুজ ও টেকসই খুলনা গঠনেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের এই সবুজায়নের যাত্রায় আজকের এই ক্ষুদে শিক্ষার্থীরাই আমাদের প্রধান অংশীদার। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ খুলনার সাবেক সভাপতি এবং ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব খুলনা জেলা শাখার সভাপতি ডা মোহাম্মদ রফিকুল হক বাবলু, কেডিএর প্রধান প্রকৌশলী কাজী সাবিরুল আলম, অথরাইজড অফিসার জি এম মাসুদুর রহমান সহ বিশিষ্ট সমাজসেবক, খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক ও শিক্ষকবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন। বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ২২ বিএনসিসি ব্যাটালিয়ন সুন্দরবন রেজিমেন্ট উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বৃক্ষরোপণ কর্মসূচি ও মশক নিধন স্প্রে কার্যক্রম আজ উদ্বোধন করা হয়। কলেজের অধ্যক্ষ প্রধান অতিথি হিসাবে এই কর্মসূচির উদ্বোধন করেন। ২২ বিএনসিসির ক্যাপ্টেন, কোম্পানি কমান্ডার ও ক্যাডেট আন্ডার অফিসার সহ বিএনসিসির ক্যাডেটরা উপস্থিত ছিলেন। খুলনার একটি আদালত এক ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল জেলা আদালতের বিচারক মোহাম্মদ রাকিবুল ইসলাম আজ এ রায় ঘোষণা করেন। এদিকে খুলনার অপর একটি আদালত এক মাদক মামলায় দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, একই সাথে প্রত্যেককে ৫,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন। অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ খুরশিদ আলম আজ এ রায় ঘোষণা করেন। খেলার খবর, ফুটবল। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কলাবাড়ি স্কুল মাঠে শহীদ কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় কলাবাড়ি একাদশ ১-০ গোলে দামুড়হুদা একাদশকে পরাজিত করেছে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরের অবস্থানরত মাছ ধরা নৌকা ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে

0: সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী আয়োজন ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
5: এসো এসো, একদম সব ঠিক টাইম মতন চলে আইসো, ভালোই লাগে। এই আসরে আসতে সবারই ভালো লাগে না কি?
4: আসরে না আইলে ভালোই লাগে না।
3: শোনো অরুণ ভাই, এই যে সারাদিন কাম কাজ করি, তারপরে তোমার কথা যখন মনে পড়ে আজকে তোমার আসর আছে, তখন একেবারে সরাসরি চলে।
6: হারুন ভাই, বালা লাগে, আপনার মনটাও বালা না। আমার নাতিটা ওই যে জয়গুন দেহনা ডেঙ্গু হয়েছে, হাসপাতালে ভর্তি ভাই।
5: ও হ্যাঁ, ভালো কথা কইছে। কিন্তু এই যে ডেঙ্গু, এই ব্যাপারে কিন্তু এডিস মশার ব্যাপারে সচেতন হওয়া লাগবে।
4: সাবধান থাকতে হবে।
3: সুগিনাবু, এই কামটা তো তোমার যদি আগে করতা, তা জয়গুণ এই অসুবিধা হইতো না।
6: সাবধান তো থাকি, কেমনে যে হয়ে গেল।
5: ঠিক কথাই কইছো রাজা ভাই, কারণ সচেতনতার কোনো শেষ নাই। আমাদের এই কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার থেকে আমরা কিন্তু সবসময় আমাদের নিজেদের জন্য আর আমার বেতার যন্ত্রের সামনে যারা আছেন তাদেরও কিন্তু এই ব্যাপারটা আমরা সচেতন করি, তারা আবার আরেকজনে করে। এই করতে করতে আমার সারা বাংলাদেশে কৃষক কৃষানীরা সচেতন হয়ে গেছে। আশা করি আপনারাও সচেতন হয়েছেন। তো এই জয়গুণের মতন কারো যাতে ডেঙ্গু না হয়, ভাগ্যিস জয়গুণের প্রথম প্রথম ধরা পড়েছে, ভালো হয়ে গেছে। কিন্তু ডাক্তারের পরামর্শ কিন্তু নিতে হবে। আর ওই যে বললে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং আমাদের বাড়ির আশেপাশে ঝোর জঙ্গল পরিষ্কার রাখা, আর একটা কথা মনে রাখতেই হবে যে ওই যে আমরা নারিকেল খালাম, ডাব খালাম, ওই রকমই রেখে দিলাম, ওই ভিতরে পানি যদি জমে থাকে,
3: এখন যদি মাঝে মাঝে বৃষ্টি হয়,
5: ওর ভিতরে কিন্তু এডিস মশা লার্ভা জন্মায় এবং ওইখানের থেকে কিন্তু এডিস মশা বংশ বিস্তার করে। এই ব্যাপারে আমরা সবাই সচেতন থাকবো,
4: ভালো থাকবো।
5: ঠিক কইছো। আর চলো আমরা আজকে আমার এই কৃষক ভাই ভাই বোনদের জন্য কিন্তু খুব জরুরি বিষয় আছে, লাউ আর কুমড়া। লাউ যে কি মজা লাগে তাই না? তো ধরো এই শীত শীত আসবে আসবে করতেছে তাই না? তো ধরো যে এই শ্রাবণ মাস প্রায় শেষ, আর একদিন কি দুই দিন আছে, একদিনও নাই মনে হয়।
3: কারণ ভাই আমি ছোট্ট করে রাখেন কথা, এই লাউ এর কথা যখন কইলা না কয়ে পারলাম, এই যে শীতের কথা কইলা আর লাউ এর কথা কইলা, এই শীত আসতেছে, লাউ এর গড্ড দিয়ে সকালবেলা মুড়ি যে মজা ঠান্ডা
5: নিয়ে। ওরে আল্লাহ, ভালো কথা কইছো। যাক গে, এখন আর এই খাওয়ার কথা কইও না তো, এই পেটের মধ্যে কুটকুট করে উঠলো বুঝলে তো। পরে কমনে যে ভাবি সাধু ভাবি, লাউ দিয়ে
3: লাউ দিয়ে
4: নিজের গাছের লাউ কত মজা জানো,
5: সাধু ভাবির ইয়ে কিন্তু লাউ
4: কিন্তু আমার আলান পালান কত সুন্দর দেখছো নি, হারটা দিনই গাছ গাছালির পিছে যত্ন করি।
5: কিন্তু ওই দেখো ছোট মেয়ে আর কিন্তু লাউ হচ্ছে না, ফুল কিন্তু হচ্ছে কিন্তু এই ব্যাপারে কিন্তু পরাগায়নের ব্যাপারটা কিন্তু জানতে হবে। তো চলো আমরা লাউ ও কুমড়ো জাতীয় সবজির কৃত্রিম পরাগায়ন, হ্যাঁ তাহলে কেমনে করে তাহলে বংশ বিস্তার হবে, তো পরাগায়নটা হলি পারে গা তা হয় নাকি?
3: ভালো করে শুনো
5: ছোট মিয়া, তুমি শুনতে থাকো কিন্তু, এবং আরো যারা আছে তারাও এই ব্যাপারে জানো। এই বিষয়ে আমরা চলো শুনে নি।
7: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, স্বাগত আমাদের আজকের আসরে। সঙ্গে রয়েছি আমি ইশরাত জাহান নীলা। আমাদের আজকের বিষয় কুমড়ো জাতীয় ফসলের কৃত্রিম পরাগায়ন। এ বিষয়ে বলার জন্য আজ আমাদের আসরে উপস্থিত আছেন মোহাম্মদ কবির হোসেন, উপপরিচালক কারিকুলাম ডেভেলপমেন্ট এন্ড এডুকেশন প্রশিক্ষণ উইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা। আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে পরাগায়ন কি এবং এটি কত প্রকার সে সম্পর্কে জানব।
8: আমরা জানি যে ফুল দু ধরনের হয়ে থাকে, স্ত্রী ফুল এবং পুরুষ ফুল। পরাগায়নের প্রধান শর্ত হল পুরুষ ফুল থেকে পুরুষ ফুলের পরাগধানী হতে পরাগরেণু স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে আমরা পরাগায়ন বলে থাকি। এবং পরাগায়ন প্রক্রিয়া ছাড়া উদ্ভিদের বংশবিস্তার, ফুল ফল ধারণ সম্ভব নয়। সুতরাং পরাগায়ন হল উদ্ভিদের বংশবিস্তার এবং ফুল ফল ধারণের জন্য একটি প্রধান মাধ্যম। পরাগায়ন প্রধানত দু ধরনের হয়ে থাকে, একটি হল স্বপরাগায়ন আর একটি হল পরাগায়ন। যখন একই ফুলের পরাগ রেণু পুংকেশর থেকে স্ত্রী কেশরে অর্থাৎ পরাগধানী হতে যখন গর্ভমুণ্ডে পতিত হয় তখন তাকে আমরা তাকে স্বপরাগায়ন বলে থাকি। এবং স্বপরাগায়ন বিভিন্ন উদ্ভিদে হয়ে থাকে, বিশেষ করে গ্রাস বা ঘাস জাতীয় যতগুলো আমাদের ফসল আছে ধান সহ সেগুলোতে আমাদের স্বপরাগায়ন হয়ে থাকে। পরপরাগায়ন হলো যখন একটি ফুলের পরাগরেণু অন্য গাছের, একটি গাছ থেকে অন্য গাছে স্থানান্তরিত হয় তখন তাকে আমরা পরপরাগায়ন বলি। এবং পরপরাগায়নের জন্য বিভিন্ন মাধ্যম প্রয়োজন, যথা বাতাস, পোকামাকড়, পাখি ইত্যাদি ছাড়া পরপরাগায়ন সম্ভবপর হয় না।
7: এবার একটু জানবো আপনার কাছ থেকে কোন কোন ফসলে কৃত্রিম পরাগায়ন করা যায় সে সম্পর্কে।
8: প্রথমে বলেছি যে পরাগায়ন হল উদ্ভিদের বংশবিস্তারের একটি মাধ্যম এবং ফুল ফল ও বীজ উৎপাদনের একটি প্রক্রিয়া। বিশেষত আমরা যদি কুমড়া জাতীয় ফসল লক্ষ্য করি, এখানে দেখব যে আমাদের স্ত্রী ফুল এবং পুরুষ ফুল আলাদা। সুতরাং কৃত্রিম পরাগায়ন ওই ক্ষেত্রেই সবচেয়ে বেশি জরুরি ফল ফুল উৎপাদনের জন্য, যে সমস্ত ফসলের পুরুষ ফুল এবং স্ত্রী ফুল আলাদা। তো আমরা দেখতে পাচ্ছি যে কুমড়া জাতীয় ফসলের স্ত্রী ফুল এবং পুরুষ ফুল আলাদা হয়ে থাকে, এই জন্য আমাদের কুমড়া জাতীয় ফসলের কৃত্রিম পরাগায়ন খুবই জরুরি, তাতে করে ফসলের উৎপাদন অনেক বৃদ্ধি পায়। বিশেষ করে শশা, করলা, লাউ, মিষ্টি কুমড়া, পটল, ঝিঙ্গে, তরমুজ, কাঁকরোল ও চালকুমড়া ইত্যাদি ফসলে কৃত্রিম পরাগায়নের মাধ্যমে ফসলের উৎপাদন অনেক বাড়ানো যায়।
7: কৃত্রিম পরাগায়নের অনেকগুলো ধাপ থাকে, সে ধাপগুলো কি কি?
8: কৃত্রিম পরাগায়নের বেশ কয়েকটি স্টেজ বা পর্যায় অতিক্রম করতে হয়। প্রধানত চারটি পর্যায় অনুসরণ করতে হয়। প্রথমত হলো পুরুষ ফুল সংগ্রহ, তার পরবর্তীতে স্ত্রী ফুলের যে পাপড়ি অপসারণ, তারপর স্ত্রী ফুল নির্বাচন, পরবর্তীতে পরাগায়ন। পুরুষ ফুল সাধারণত সকালে ফুটে, তাই ভোরে সদ্য ফুল পুরুষ ফুল সংগ্রহ করতে হয় এবং যে পুরুষ ফুলের যেই পাপড়ি সেগুলো অপসারণ করতে হয়। আর পাপড়ি অপসারণের পর আমরা যে পরাগধানী থাকে, পুরুষ ফুলের যে পরাগধানী থাকে সেই পরাগ রেণু আমরা অক্ষত অবস্থায় রাখব এবং স্ত্রী ফুল যেটা নির্বাচিত করব, স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে আমরা ওই পরাগ রেণুটা আলতো করে টোকা দিয়ে আমরা স্থানান্তর করব। এই চারটি ধাপ মূলত, প্রথমত পুরুষ ফুল সংগ্রহ, তারপরে পুরুষ ফুল থেকে পাপড়িগুলো সরিয়ে নেব, স্ত্রী ফুল নির্বাচন এবং স্ত্রী ফুলের নির্বাচনের পর গর্ভমুণ্ডে আমরা পরাগ রেণুগুলো স্থানান্তর করব। প্রথমত এই চারটি ধাপ অনুসরণ করে আমরা কৃত্রিম পরাগায়ন সম্পূর্ণ করে থাকি। অন্যান্য কিছু পদ্ধতিও আছে। আমরা যদি পরাগধানী থেকে সরাসরি গর্ভমুণ্ডে পরাগরেণু স্থানান্তর করার একটি প্রক্রিয়া, আর একটু যদি আমরা তুলি বা ব্রাশের মাধ্যমে আমরা কিন্তু পরাগরেণুটা স্থানান্তর করতে পারি। তুলি যদি আমরা আলতো করে পরাগধানীতে স্পর্শ করাই তাহলে কিন্তু পরাগরেণু ওই তুলিতে লেগে যাবে, তারপরে আমরা ওই তুলিটুকু গর্ভমুণ্ডে অর্থাৎ স্ত্রী ফুলে আলতো করে যখন স্পর্শ লাগাবো তাহলে কিন্তু এই পরাগায়ন প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে, অর্থাৎ পরাগায়ন সম্পূর্ণ হবে। পরাগায়নের আরো একটি, যে পরাগায়ন করার পর আমরা কৃত্রিম পরাগায়ন করার পরে আমরা লক্ষ্য রাখতে হবে যে ফলটির রং পরিবর্তন করে কিনা, বৃদ্ধি পায় কিনা। তবে যদি ফলটির রং পরিবর্তন হয় তখন ফলটি ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন বুঝতে হবে যে কৃত্রিম পরাগায়ন সফল হয় নাই।
7: সবশেষে আপনার কাছে জানতে চাইব কুমড়া জাতীয় ফসলের কৃত্রিম পরাগায়ন সম্পর্কে।
8: কুমড়া জাতীয় ফসলের একটি সাধারণ বৈশিষ্ট্য হলো যে আমি যদি মিষ্টি কুমড়া বলি অথবা আমরা যদি লাউ ধরি, এগুলোর ফুলগুলো সাধারণত খুব সকালে ফোটে। পুরুষ ফুলগুলো 3-4 মধ্যে ফুটতে শুরু করে এবং 5-6 মধ্যেই সর্বোচ্চ ফুল ফোটে। ফুল ফোটার 3-3.5 মধ্যেই এই পরাগায়নটা শেষ করতে হয়, অর্থাৎ সকাল 8-11 মধ্যে এই পরাগায়ন প্রক্রিয়াটা শেষ করতে হয়। 8-11 যদি 11 মধ্যে আমরা পরাগায়ন প্রক্রিয়াটা শেষ না করি তাহলে কিন্তু আমাদের স্ত্রী ফুলের গর্ভমুণ্ডের যে আঠালো ভাবটা সেটা চলে যায় এবং স্ত্রী ফুল বন্ধ হয়ে যায় এবং এই পরাগায়ন সম্ভব হয় নাই। এটা চালকুমড়া এবং লাউ সহ প্রত্যেকটি কুমড়া জাতীয় ফসলের একটি সাধারণ বৈশিষ্ট্য যা আমরা এই কৃত্রিম পরাগণটা সকালবেলা সম্পন্ন করব। সূর্য ওঠার আগেই সম্ভব হলে এই প্রক্রিয়াটা আমরা সম্পন্ন করব।
7: কোন সতর্কতার প্রয়োজন আছে কি সেক্ষেত্রে?
8: আমাদের যে সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হলো যে আমরা যদি হস্ত পরাগায়ন করি তাহলে আমাদের নিশ্চিত হবে যে পরাগধানী থেকে গর্ভমুণ্ডে পরাগায়নটা স্থানান্তর হয়েছে, আর যদি ব্রাশের মাধ্যমে করি তাহলেও এটা আমাদের নিশ্চিত হতে হবে যে ব্রাশে পর্যাপ্ত পরাগরেণু লেগেছে এবং এটা গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়েছে।
7: অনেক ধন্যবাদ আপনাকে এত চমৎকার করে আমাদের কৃষিজীবী ভাই ও বোনদের চমৎকার তথ্য দিয়ে উপকৃত করার জন্য।
5: তো শুনলে তো লাউ ও কুমড়া জাতীয় সবজি কৃত্রিম পরাগায়ন, এই বিষয়ে আমাদেরকে জানালেন মোহাম্মদ কবির হোসেন, উপপরিচালক প্রশিক্ষণ উইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা। আর তার সাথে কথা কয়েছে হলো ইশরাত জাহান। আমরা গানও শুনি আর এই মশাটা কিন্তু ধ্বংস করতে, হ্যাঁ এটা না মারা পর্যন্ত কিন্তু শান্তি নাই। কি কও তোমরা, গানের ব্যবস্থা করতেছি? দেখো দেখতে দেখতে আসরের মধ্যে কিন্তু আমারে আবহাওয়াবিদ কিন্তু চলে আইছে, কাজী জেবুন্নেসা আপা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন তো? হ্যাঁ আমরা সবাই ভালো আছি। আপনি বসেন, আপনার কাছ থেকে তো এই যে আবহাওয়া কিন্তু এখন শুনতেছি, তো এই যে বেতারে শুনলাম ওই যে বঙ্গোপসাগরের ওদিকে বলে ঘূর্ণিঝড় ঘূর্ণি শুরু হয়ে গেছে, দুই নম্বর তিন নম্বর সতর্ক সংকেত দিচ্ছে, তো আমাদের সবারই সাবধান থাকতে হবে। আর এই ফাঁকে আমরা একটা গান শুনে নিই, তারপর আপনার কাছ থেকে আবহাওয়ার বিষয় শুনবো নাকি?
6: হ্যাঁ হ্যাঁ, মেহমান আপনি নিয়ে গানটা শুনি।
5: শুনি

দেখো আমরা কিন্তু পল্লীগীতি শুনতেছি, তাই না? কি জ্বালা দিলি দিয়ে গেলা মোরে নাকি। তো শিল্পী কল্যাণী ঘোষ আর গীতিকার আশগর আলী পণ্ডিত। তো চলো গানটা শুনতে থাকি।

0: তো গানটা শুনলে
1: মনের গান
0: ভালো লাগছে,
2: খুব ভালো লাগছে।
0: আমরা একটু শুনে নি আমার যে কাজী জীবনেসা পারছে। আপা গানটা কেমন লাগলো?
1: জি খুবই ভালো।
0: বাহ বাহ, আপনি যখন কয়েছেন তাহলে আমার এই বেতার যন্ত্রের সামনে যারা আছে নিশ্চয়ই তার কাছেও ভালো লাগেছে। তো আমরা আশা করব যে এই বৃষ্টি বাদলা বা ঘূর্ণিঝড়ের যে প্রকোপ মনে হচ্ছে, আল্লাহ না করুক খুব বড় আকারে কিছু না হোক, সবাই দোয়া করি আল্লাহ বৃষ্টি আমাদের জন্য আশীর্বাদ হয় কিন্তু কোনো ক্ষতি না হয় এইটা যাতে আমরা করি। তো আপা আপনার কাছ থেকে চলেন একটু শুনে নি, আপনার ওই যে ওই মেশিন পত্রে আবহাওয়ার মধ্যে কি ক্ষতি চায় এবং কি হতে পারে বলে আপনারা মনে করতেছেন এই বিষয়ে যদি আমাদের একটু আপনি জানান। তো আমরা একটু জানাই দিই কাজী জীবননেসা আপার পরিচয়টা। উনি হচ্ছেন সহকারী আবহাওয়াবিদ ঝড় সতর্কীকরণ কেন্দ্র বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঢাকা। তো আপা তাহলে একটু একটু জানান দেখি যে কেমন থাকতে পারে এই সপ্তাহের আবহাওয়াটা।
1: জি আসলে এই সপ্তাহের আবহাওয়ার যে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমরা যেটা দেখছি যে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। এ সময়ে আগামী 15 থেকে 17 তারিখে বৃষ্টির পরিমাণটা একটু বাড়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা উপকূলীয় যে বিভাগগুলো রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রামে এর পরিমাণটা একটু বেশি থাকবে। আর এই বৃষ্টিপাতের সাথে সাথে কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে, তবে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আর বর্তমানে আমাদের যে উত্তর বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় একটা লঘুচাপ সৃষ্টি হয়েছিল, সেটা এখন স্থল নিম্নচাপ আকারে পশ্চিমবঙ্গে অবস্থান করছে এবং এটা আমরা আগেই বলেছি ঘূর্ণিঝড়ের এটাই কোনো সম্ভাবনা নেই, সুতরাং ভয়ের ঘূর্ণিঝড়ের কোনো ভয়ের কোনো শঙ্কা নেই।
0: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো কথা।
1: আর এই সপ্তাহে এখন আমাদের সমুদ্রে যারা আছেন যেসব মাঝি ভাইয়েরা আছেন মৎস্যজীবী যারা আছেন তাদের জন্য বর্তমানে আমাদের পক্ষ থেকে 3 নং স্থানীয় যে সতর্ক সংকেত এটা জারি করা আছে, মাঝি ভাইয়েরা যেন সাবধানে উপকূলের কাছাকাছি থেকে চলাচল করেন। আর আগামী এই সপ্তাহটায় প্রতিদিন যে আমাদের সূর্যকিরণকাল এটা সাধারণত 3.5 থেকে 4.5 ঘন্টা পর্যন্ত থাকতে পারে।
0: কি ওই জিনিসটা কি আপা? সূর্য
1: সূর্যের যে কিরণকাল যেটা কয় ঘন্টা গড় আমাদের যে

0: দিনের এবং রাতের যে তাপমাত্রাটা আছে এটা মোটামুটি অপরিবর্তিত অবস্থায় থাকবে।
1: আচ্ছা, এ ধরনের আবহাওয়া আমাদের পাট আখ আমন ধানের ক্ষেত্রে কি করণীয়?
0: হ্যাঁ, পাট কিন্তু এখন পরিপক্ক থেকে কর্তন পর্যায়ে আছে, তো পাটের ক্ষেতে যে জমা পানি যদি দুই তিন দিনের মধ্যে নিষ্কাশন করা না যায় তবে পরিপক্ক এই ফসলটা দ্রুত কেটে ফেলতে হবে এবং পানিতে পচানোর ব্যবস্থা নিতে হবে। আর ভালোভাবে পচার পর পাটকাঠি থেকে আঁশগুলোকে আলাদা করে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে এবং রোদ্রে খুব ভালোভাবে আঁশগুলিকে শুকিয়ে নিতে হবে।
2: আমাদের গ্রামে কিন্তু এখন ওই মোটামুটি অনেক জায়গায় গাছ কাটে
0: এবং বিক্রি করার আগ পর্যন্ত এই আঁশগুলোকে গাঁট বেঁধে পর্যাপ্ত যে আলো বাতাস চলাচল করে এমন একটা জায়গায় সংরক্ষণ করতে হবে। আর বৃষ্টিপাতের পানি সংরক্ষণ করে রাখতে হবে যাতে পাট পচানোর যদি কাজে ব্যবহার করা লাগে সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি।
3: এই যে তাহলে পাটের কথা তো কইলেন, এখানে যে ভুট্টা আমন ধান আর এই যে আউশ ধান এই বিষয়টা নিয়ে একটু কম দেখি আমরা একটু সাবধান।
0: ভুট্টারও এখন পরিপক্ক থেকে কর্তন পর্যায়ে রয়েছে, গাছ সহ যে মোচা বা খোসার আবরণ সম্পূর্ণ যদি আমরা দেখি যে শুকিয়ে যাচ্ছে এবং দানাগুলো পুষ্ট হলে অবশ্যই ভুট্টা সংগ্রহ করতে হবে। আর আমন ধানের ক্ষেত্রে বৃষ্টিপাতের পরে বালাইনাশকটা প্রয়োগ করতে হবে এবং জমির যে পানির স্তর এটা 5-7 সেন্টিমিটার বজায় রাখতে হবে। আর আউশ ধানের রোগ পরিপক্ক থেকে কর্তন পর্যায়ে আছে, ফসল সংগ্রহের 15 দিন আগে জমি থেকে পানি নিষ্কাশন করে ফেলতে হবে।
4: মেমানাপা, তাহলে সবজির কথা একটু কন।
0: হ্যাঁ, সবজির ক্ষেত্রে যে দমকা হাওয়া হয় মাঝে মাঝে, এই যে আমাদের যে হাওয়াটার পরিমাণ কিছু সময় বেশি থাকে, তো এই অবস্থায় গাছের যেন বিশেষ করে যে লতা জাতীয় গাছগুলোর যেন কোনো ক্ষতি না হয় এটা এড়াতে আমাদের বিশেষ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বর্ষার এই সময় নতুন বাগান করার জন্য কিন্তু সবচেয়ে উপযুক্ত সময়। আর বর্তমান এই আবহাওয়ার পরিস্থিতিতে কুমড়া, ঝিঙে, পটল, শসা, লাল কুমড়া, বিটলের এক ধরনের আক্রমণের সম্ভাবনা থাকে, তো এটা নিয়ন্ত্রণ করতে মেলাথিয়ন 57 EC প্রতি লিটার পানিতে 1 মিলি মিশিয়ে প্রয়োগ করতে হবে। আর বৃষ্টিপাতের পরেই অবশ্যই বালাইনাশক প্রয়োগ করতে হবে।
4: ঠিক
3: আছে আপা, এই যে আরেকটা কথা আমার জানার বড় ইচ্ছে হইতেছে, এই যে আমরা যে উদ্যান ফসল যেমন আম, পেয়ারা, নারকেল এই গাছের এই বিষয়ে কি আমরা যত্ন নিব?
0: হ্যাঁ, বর্ষার এই মৌসুমের সময় কিন্তু আম, পেয়ারা, নারকেল গাছের যে চারা রোপণের জন্য গর্ত প্রস্তুত করতে হবে। আর এই সময় যে কলার যে শাখার রোপণ এইটা করা যায় এইটাই উপযুক্ত সময়। আর এই আবহাওয়ায় উদ্যান ফসলের এই আম, পেয়ারা, নারিকেলের পাশাপাশি ডালিম গাছে কিন্তু ব্যাকটেরিয়া জনিত পোড়া রোগ হয়, লেবু গাছে লিপ মাইনর পোকার প্রাদুর্ভাব দেখা দিতে পারে, সেজন্য আমাদের প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর প্রবল বাতাসে কলা গাছ যদি আবার হেলে পড়ে তাহলে গাছে খুঁটির ব্যবস্থা করতে হবে। আর সবসময়ই বৃষ্টিপাতের পরে বালাইনাশক আমাদের প্রয়োগ করতে হবে।
4: ঠিক ঠিক।
1: আচ্ছা, এই আবহাওয়াতে গবাদি পশু হাঁস মুরগির কিভাবে যত্ন নিব?
0: হ্যাঁ, গবাদি পশুর ক্ষেত্রে আমরা দেখি যে এই সময় বিভিন্ন রোগ থেকে রক্ষার জন্য পশু চিকিৎসকের অবশ্যই পরামর্শ অনুযায়ী সবচেয়ে আগে টিকা প্রদান করতে হবে। আর পশু থাকার জায়গার মেঝেতে যেন পানি জমে না থাকে এখন বৃষ্টির সময়, সেদিকে খেয়াল রাখতে হবে। গবাদি পশু উঁচু পরিষ্কার জায়গাতে রাখতে হবে, কাঁচা ঘাস দানাদার জাতীয় খাবার দিতে হবে এবং অবশ্যই পরিষ্কার পানি পান করার ব্যবস্থা করতে হবে। আর হাঁস মুরগিকেও কৃমিনাশক প্রদান করতে হবে, শুকনো খাবার দিতে হবে, পরিষ্কার পানি পান করাতে হবে, থাকার জায়গা পরিষ্কার জীবাণুমুক্ত এবং পর্যাপ্ত যেন আলো বাতাস চলাচল করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। আর খোয়ারে অবশ্যই জীবাণুনাশক স্প্রে করে তারপরে হাঁস মুরগি রাখতে হবে।
4: মেমানাপা, মাছের কথা একটু কোন?
0: হ্যাঁ, মাছের হচ্ছে 15 দিন পর পর আমাদের একটু এটা পর্যবেক্ষণ করতে হবে যে ঠিক মতো খাবার গ্রহণ করছে কিনা, মাছের বাড়ার হার বা রোগ বালাই আছে কিনা, তারপর প্রতিদিন নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট স্থানে পরিমাণ মতো ভালো মানের খাবার প্রয়োগ করতে হবে।
4: ঠিক।
0: আর মজুদ পরবর্তী যে সার নির্দিষ্ট হারে প্রতিদিন 25% ইউরিয়া 6 গ্রাম, TSP 4 গ্রাম প্রয়োগ করতে হবে। আর মাছের রোগ বালাই যদি দেখা দেয় বা কাঙ্ক্ষিত যদি বৃদ্ধি আমরা না পাই সেক্ষেত্রে অবশ্যই নিকটস্থ যে উপজেলা মৎস্য অফিস আছে সেখানে আমাদের যোগাযোগ করতে
2: হবে।
0: এই সাথে এই ধরনের সকল তথ্য পেতে আমাদের www.bamish.gov.bd এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন, বাংলাদেশ অ্যাগ্রো মেট্রোলজিক্যাল ইনফরমেশন সার্ভিসের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, এছাড়াও bmd.gov.bd পি অ্যাগ্রোমেট ফোরকাস্টটা নিয়মিত দেখতে পারেন।
4: বাহ বাহ বাহ,
2: অনেক ভালো পরামর্শ দিল, আমরা আমার আপার কাছে কৃতজ্ঞ। কাজী জীবননেশা আপা, সহকারী আবহাওয়াবিদ, ঝড় সতর্কীকরণ কেন্দ্র, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ঢাকা। যাক, একদিক দিয়ে আশ্বস্ত হলাম যে খুব ঘূর্ণিঝড় এরকম কোনো কিছু নাই। তো আমাদের বেতার যন্ত্রের সামনে যারা আছেন আপনারা একটু জানাই দিন, ভয়ের কিছু নাই। তবে আমরা তো গাছগাছালি এটা ওটা যাতে আমরা ঠিকঠাক করে আমাদের রাখতে পারি সেই ব্যাপারটা আমাদের জানা আর থাকতে হবে এবং যত্ন করতে হবে,
4: নাকি? তাই তো।
2: আর আরেকটা বিষয় যে আমাদের যে গাছগাছালি যেগুলো লাগাইছি এগুলার খুঁটি দেওয়া, নাকি সাজু ভাবি জানি কি কয়, ওই যে খুঁটি দিয়ে রাখতে হবে নাকি?
4: হ্যাঁ, তাই তো, হেলে না পড়ে, এই জন্যই তো খুঁটি দিয়ে আটকানো লাগে।
2: সাজু ভাবি জানি নাকি? সাজু ভাবি
1: ওই যে যত্ন করতে হইবো,
2: সাজু ভাবি ওই লাভের চিন্তায় আছে, অনেক লাভ হয়েছে তো, খালি পয়সা আর পয়সা,
1: ওই যে আমি লাভের উপর লাভ খুঁজি।
2: যাক যাক, আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। তো আমাদের কিন্তু আজকে আর সময় নাই, যাওয়ার সময় হয়ে গেল। যাওয়ার আগে জানাই দিই, কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করেছেন হরবিলাস রায়। তো চলো উঠা যাক।
4: আচ্ছা।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

0: আসসালামু আলাইকুম। সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, স্নিগ্ধ শ্রাবণ সন্ধ্যার শুভেচ্ছা আপনাদের সবার জন্য। স্বাগত জানাচ্ছি দুর্বারের আজকের আয়োজনে।
1: দুর্বারে আজ আপনাদের জন্য রয়েছে মেঠো সুর, পল্লী গানের অনুষ্ঠান। প্রথম গানের শিল্পী আবু বকর সিদ্দিক, গীতিকার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আর সুর করেছেন শিল্পী নিজেই।

দুর্বারে শুনছেন পল্লীগানের অনুষ্ঠান মেঠো সুর। এবারের গানটির শিল্পী নাসরিন আক্তার বিউটি, গীতিকার মোহাম্মদ আব্দুল মজিদ, সুরকার এস এম আব্দুল্লাহ ওয়াল।

শুনি ভাই ও বোনেরা, দুর্গারে আজ আপনারা শুনছেন পল্লী গানের আয়োজন মেঠো সুর। এবারে অপু আমান গিয়েছেন হাসান হাফিজের রচনায় মিল্টন খন্দকারের সুরে এই গানটি।

শনিবার আপনারা শুনছেন দুর্বারে পল্লী গানের অনুষ্ঠান মেঠো সুর। এবারে শুনবেন আরো একটি গান, গানটি গিয়েছেন ফারহানা আক্তার, গানের কথা সাজিয়েছেন মনিরুজ্জামান পলাশ, সুর করেছেন কাজী দেলোয়ার হোসেন। কথাগুলো এরকম।

এই গানটির শিল্পী মৌসুমী আক্তার শ্রাবণী, গানটি গীতিকার মইনুল কারিকর, সুরকার মোহাম্মদ জুয়েল আল দিন।

0: এই গানটির সাথে শেষ হল পল্লী গানের অনুষ্ঠান মেঠো সুর।
1: সেনানো ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই শুভকামনায় দরবার অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি।
2: দরবার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কার্লস কুলসন, প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: আল্লাহ হাফেজ।
3: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
4: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনতে পাবেন খেলাধুলার খবর।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম আসাদুজ্জামান। ডারউইনে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের আজ উদ্বোধনী দিনের খেলা শেষে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে এক উইকেট হারিয়ে 96 রান করেছে। মুমিনুল হক 35 এবং তানজিদ হাসান 32 রানে অপরাজিত রয়েছেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: ডারুনের নীল আকাশের নিচে টিআইও স্টেডিয়ামের 22 গজে আজ লাল সবুজের প্রতিনিধিরা লিখল এক নতুন রূপকথা। দীর্ঘ দুই দশক পর ক্যাঙ্গারুর দেশে লাল বলের লড়াইয়ে নেমেই অস্ট্রেলিয়াকে প্রথম দিনেই ব্যাকফুটে ঠেলে দিল শান্তর বাংলাদেশ। টসে জিতে আগে ব্যাটিংয়ে নামা অজি শিবিরকে চেপে ধরে টাইগার পেস আক্রমণের ধার। আগুনের ফুলকি ছোটানো বোলিংয়ে স্বাগতিকদের ড্রেসিং রুমে ফেরার মিছিল বাঁধেন হাসান মাহমুদ। স্টিভ স্মিথের 71 রানের লড়াই সামলে অজিদের প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র 198 রানে। ক্যারিয়ার সেরা স্পেলে 55 রানে 6টি রাজকীয় উইকেট শিকার করে ক্যাঙ্গারু বধের মূল নায়ক তরুণ তুর্কি হাসান মাহমুদ। তাকে চমৎকার সঙ্গ দিয়ে 2টি করে উইকেট নেন তাসকিন ও এবাদত। জবাবে ব্যাট হাতে নেমে সাদমান ইসলামের 20 রানের পর দিনের বাকিটা সময় ধৈর্য ও দৃঢ়তার অনন্য ক্যানভাস আঁকেন তানজিদ হাসান ও মমিনুল হক। দিন শেষে এক উইকেটে 96 রান তুলে মাঠ ছাড়ে বাংলাদেশ দল। তানজিদ 32 এবং মমিনুল 35 রানে অপরাজিত থেকে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছেন। প্রথম দিন শেষে বাংলাদেশ এখনও 102 রানে পিছিয়ে থাকলেও হাতে থাকা 9 উইকেট নিয়ে ডারউইনের প্রথম ইনিংসে বড় লিডের সুবাস পাচ্ছে বাংলাদেশের টাইগাররা। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: আগামীকাল বাংলাদেশ সময় সকাল 6:30 দ্বিতীয় দিনের খেলা শুরু হবে। দুদলের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী 22 আগস্ট ম্যাকেতে অনুষ্ঠিত হবে। এদিকে আগামীকাল রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে বাংলাদেশ অনূর্ধ্ব 23 এবং মালয়েশিয়া দলের মধ্যে দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। সকাল 9:30 খেলা শুরু হবে। তিন ম্যাচ সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল 1-0 এগিয়ে রয়েছে। দুদলের মধ্যকার সিরিজের তৃতীয় একদিনের ম্যাচটি আগামী রোববার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। আগামী শনিবার বেলফাস্টে স্বাগতিক আয়ারল্যান্ড এবং আফগানিস্তানের মধ্যে পঞ্চম ও শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা 4:45 খেলা মাঠে গড়াবে। এদিকে গতরাতে অনুষ্ঠিত চতুর্থ একদিনের ম্যাচে আফগানিস্তান 42 রানে আয়ারল্যান্ডকে পরাজিত করে এক ম্যাচ হাতে রেখেই 3-0 এগিয়ে থেকে সিরিজ জিতে নিয়েছে। দুদলের মধ্যকার প্রথম একদিনের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই পর্বকে সামনে রেখে যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে চলছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 জাতীয় ফুটবল দলের অনুশীলন। আগামী 31 আগস্ট থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত উজবেকিস্তানে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই পর্ব। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ সিরিয়া, ভারত ও স্বাগতিক উজবেকিস্তান। উয়েফা সুপার কাপের শিরোপা জিতেছে প্যারিস সেইন্ট জার্মেই পিএসজি। গতরাতে অনুষ্ঠিত খেলায় পিএসজি 2-1 গোলে অ্যাস্টন ভিলাকে হারিয়ে ইউরোপের সেরা দল হিসেবে নিজেদের অবস্থান আরও একবার প্রতিষ্ঠিত করল পিএসজি। ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতা চ্যাম্পিয়ন লীগের বিজয়ী এবং দ্বিতীয় স্তরের ইউরোপা লীগের চ্যাম্পিয়নের মধ্যকার এই সুপার কাপ ম্যাচটি পরিচালনা করেন সোমালিয়ার রেফারি ওমর আরতান। দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়াঙ্গনে নতুন করে স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম অব্যাহত রয়েছে। আগামী 31 আগস্ট পর্যন্ত তা চলবে। 12-14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলাগুলো আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। দেশের 4,500-এর বেশি ইউনিয়নে খেলাগুলো অনুষ্ঠিত হবে। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে ভারত ক্রিকেট দল এখন শ্রীলঙ্কায় সফরে রয়েছে। আগামী শনিবার গলে দুদলের মধ্যে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। বাংলাদেশ সময় সকাল 10:30 খেলা মাঠে গড়ানোর কথা রয়েছে। চলতি মাসের 23 তারিখে কলম্বোয় দুদলের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। চলতি মাসের 22 তারিখে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের বাংলাদেশ হাই পারফরমেন্স দল তাদের প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হবে। এই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইরফান শুকুরের নেতৃত্বে ইতিমধ্যে 15 সদস্যের বাংলাদেশ হাই পারফরমেন্স দলের নাম ঘোষণা করেছে। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির আয়োজনে বাংলাদেশ তৃতীয়বারের মতো টুর্নামেন্টে অংশ নেবে। আগামী মাসের 19 তারিখ থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। এই গেমসের নারী ফুটবলের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এ গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং গ্রুপ সিতে রয়েছে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল এবং নারী দল। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল এবং সেরা দুটি তৃতীয় স্থান অধিকারকারী দল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। খেলাধুলার সংবাদ শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
2: বাংলাদেশ বেতার, তোমরা গর্ব ও অহংকারে মেতে লোকদের থেকে মুখ ফিরিয়ে রেখো না এবং জমিনে দাপট ও দর্পের সঙ্গে চলবে না। নিশ্চয়ই আল্লাহ কোন অহংকারী ও গর্বকারীকে পছন্দ করেন না। আল কোরআন এখন প্রচার করা হচ্ছে পবিত্র এশার আজান।
3: আল্লাহু আকবার।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রিয় শ্রোতা, মানুষ আল্লাহর সৃষ্টি আশরাফুল মাকলুকাত বা সৃষ্টির সেরা জীব। জ্ঞানের জন্যই মানুষ এই শ্রেষ্ঠত্ব লাভ করেছে। মানুষ প্রকৃতিরই অংশ। প্রকৃতির নিয়ম উন্মোচন এবং তার গতিবিধি বুঝে তাকে ব্যবহার ও নিয়ন্ত্রণ করা মানুষের জ্ঞানের কাজ। এজন্য আল্লাহতালা মানুষকে জ্ঞান দান করেছেন এবং তা ব্যবহার করে জীবনযাপনে সেটি প্রয়োগের নির্দেশনা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত স্বাস্থ্য সচেতন ছিলেন। তিনি মানবজাতির জন্য সর্বকালের সর্বোত্তম আদর্শ। স্বাস্থ্য সুরক্ষার অন্যতম প্রধান অবলম্বন হল পবিত্রতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা। স্বাস্থ্য আল্লাহর এক অশেষ দান ও অনুগ্রহ। মানুষকে সুস্থ থাকতে হলে তাকে অবশ্যই শরীর ও স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। সবসময় নিয়মিতভাবে শরীর ও স্বাস্থ্যের পরিচর্যা করতে হবে। ইচ্ছাকৃতভাবে বা উদাসীনতা ও অবহেলার কারণে অসুস্থ হলে অবশ্যই তাকে কিয়ামতের দিন এজন্য শাস্তির সম্মুখীন করা হবে। প্রত্যেক মুমিনের কর্তব্য হল সর্বদা শরীর ও স্বাস্থ্যের বিষয়ে সচেতন ও সতর্ক থাকা। একজন মুমিন প্রথমত খেয়াল রাখবেন তিনি যেন শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে না পড়েন এবং কখনও অসুস্থ হলে দ্রুত চিকিৎসা গ্রহণ করবেন। এ বিষয়ে কোনো অলসতা বা শৈথিল্য প্রদর্শন করা যাবে না। প্রিয় বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই নিবেদন করছি আলোচনা অনুষ্ঠান। আজকের বিষয় কৈশোরে স্বাস্থ্য বিষয়ে ইসলাম। সঞ্চালনায় ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির।
2: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা, যে যেখানে থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান সুখী সংসার। সুখী সংসার অনুষ্ঠানে ইসলামের দৃষ্টিতে পারিবারিক শান্তি সিরিজে আমরা প্রতি সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচনার বিষয় কৌশলে স্বাস্থ্য বিষয়ে ইসলাম। সম্মানিত শ্রোতা, আমাদের সকলের জানা আছে যে মানব জীবনে একাধিক ধাপ রয়েছে। তন্মধ্যে শৈশব, কৈশোর, পৌরত্ব ও বার্ধক্য এগুলো অন্যতম। আমরা আলোচনা করছি কৈশোর সম্পর্কে। এই সময়টাকে অনেকে বলে থাকেন গোল্ডেন এজ অফ লাইফ, জীবনের সোনালি অধ্যায়। একটি মানুষের ব্যক্তিত্ব ও ক্যারিয়ার গঠন, জ্ঞান অর্জন, অর্থ উপার্জন, বিয়ে, দাম্পত্য, পরিবার, নেতৃত্ব, যুদ্ধ, সংগ্রাম, ইবাদত, সকল কিছুর একটি নিয়ামক শক্তি হল এই সময়টা। এই সময়টাকে পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারলে একজন মানুষ যেমন সফল

0: এটাকে কাটিয়ে ফেললে তার পাপ পঙ্কিলতার অতল গহ্বরে নিপতিত হওয়ার সম্ভাবনা থাকে বেশি। তাই এই সময়টাকে সুরক্ষা রেখে কোন কৌশল যদি তার জীবনটাকে অতিবাহিত করতে পারে তাহলে সে একজন সফল মানুষে পরিণত হতে পারেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমার সাথে স্টুডিওতে তিনজন প্রথিতযশা ইসলামিক চিন্তাবিদ উপস্থিত রয়েছেন। আমি প্রথমেই তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সাথে উপস্থিত আছেন অধ্যাপক শেখ মোহাম্মদ রবিউল ইসলাম।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
0: উপস্থিত আছেন মুফতি গিয়াসউদ্দিন ইবনে জাফর।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
0: আর উপস্থিত আছেন মুফতি আব্দুর রহিম সিরাজি।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
0: আমরা প্রথমেই প্রশ্ন করছি আমাদের অধ্যাপক শেখ মোহাম্মদ রবি ইসলামকে, আপনি কৌশলের স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করুন।
1: ধন্যবাদ বিজ্ঞ পরিচালক। বিসমিল্লাহির রহমানির রহিম। কৌশলের স্বাস্থ্য বিষয়ে ইসলাম বিষয়টি খুবই সময়োপযোগী। সুধী শ্রোতা বন্ধু, কিশোর জীবন জীবনের সবচেয়ে মূল্যবান সময়, এটি কল্যাণময় জীবন গড়ার সময়। তারা দেশ ও জাতির ভবিষ্যৎ বুনিয়াদ মহান আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে ঘোষণা করেন, আমি কোরআনে যা কিছু নাজিল করেছি তা হচ্ছে ইমানদানদের জন্য রোগের উপশমকারী এবং রহমত, সূরা বনী ইসরাইল 82 আয়াত। সুতরাং কিশোর কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় ধর্মীয় বিধানের গুরুত্ব অপরিসীম। আমাদের কিশোর কিশোরীদেরকে দেশের অমূল্য সম্পদ বলা হয়, তাদের কোমলমতি হৃদয়ে বহু মূল্যবান রত্ন লুকিয়ে আছে। শিশু কিশোরদের মনে আল্লাহ পাক উর্বর ও বিস্ময়কর ক্ষমতা দান করেছেন, সেখানে সৎকর্মের বীজ বপন করতে পারলে বয়স বৃদ্ধির সাথে সাথে তারা হয়ে উঠবে এক একজন আলোকিত মানুষ। তাই আমাদেরকে অতি যত্ন সহকারে তাদেরকে লালন পালন করার প্রতি গুরুত্ব দিতে হবে। বলা হয় রিলিজিয়াস কাইন্ডনেস এন্ড লাভ ক্যান চেঞ্জ অব দ্য ইয়ার্স, অর্থাৎ ধর্মীয় আবেশ মায়া মমতা ভালোবাসাই পারে তরুণ তরুণদেরকে পরিবর্তন পরিবর্তন সুন্দর করতে। শুধু শ্রোতা বন্ধুগণ, আমরা আমাদের বাড়ন্ত ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় মানুষ করে সুন্দর স্বাস্থ্যবান নিরোগভাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের নিজেদের। বিশ্বনবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেসব মাতা পিতা অভিভাবক সন্তানদের মানুষ করার জন্যে কঙ্কাল সার হয়ে যাবে, কিয়ামতের দিন তারা আমার পিছে পিছে জান্নাতে প্রবেশ করবে, বুখারী ও মুসলিম। সুতরাং পবিত্র ইসলাম সন্তানদের কল্যাণমুখী মানুষ রূপে গড়ে তোলার জন্যে গুরুদায়িত্ব অর্পণ করেছে আমাদের প্রতি। আমাদেরকে সে দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। ধর্মীয় ও নৈতিক অবক্ষয় যেন আমাদের স্পর্শ না করতে পারে, এসবের প্রতি আমাদের সবার বেশি থেকে বেশি গুরুত্ব দিতে হবে।
0: ধন্যবাদ অধ্যাপক শেখ মোহাম্মদ রবি ইসলামকে, কৌশলে স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করলেন। সুপ্রিয় শ্রোতা, আমরা জানি রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা পাঁচটি বিষয়কে পাঁচটি বিষয়ের পূর্বে গুরুত্ব প্রদান করো, তন্মধ্যে যৌবনকালকে বৃদ্ধ বয়সের পূর্বে। তা আমরা মুফতি গিয়াসউদ্দিন ইবনে জাফরের কাছে জানতে চাইব যে ইসলামে কৌশলে স্বাস্থ্য রক্ষার তাকিদ রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে এবং আল্লাহ জাল্লা শানুহু তার কোরআনে কিভাবে দিয়েছেন।
2: আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু লিআহলিহা আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, সাদাকাল্লাহুল আযীম। আমরা জানি যে শূন্য থেকে দশ বছর পর্যন্ত বয়সী বাচ্চাকে শিশু বা এই কালকে শৈশবকাল বলা হয়, আর দশ থেকে ১৯ বয়সকালকে কৈশোর বলা হয়। এই বয়সে উপনীত ছেলে মেয়েদেরকে কিশোর কিশোরী বলা হয়, আর এই বয়সকালকে কৈশোর বলা হয়। এই কিশোর কিশোরী অর্থাৎ বয়সন্ধিকাল, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটি সময়, যে সময় কিশোর কিশোরীদের প্রজনন ক্ষমতা সৃষ্টি হয়। ইসলাম বলেছে যে তাকে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলেছে, ইসলাম তাকে গোসল এর বিধান করেছেন, গোসল করা ফরজ করেছেন। এই মুহূর্তে সে যদি অপরিষ্কার থাকে তাহলে কোন জীবাণু তার শরীরে ক্ষতিগ্রস্ত হতে পারে, তার শরীর সুরক্ষার জন্য এটা একটা ঝুঁকি হতে পারে। এজন্য ইসলামী যেই অনুশাসনগুলো আছে, আমাদের কিশোর কিশোরীরা যদি এই অনুশাসনগুলো মেনে চলতে পারি তাহলে স্বাস্থ্য সুরক্ষা হবে। স্বাস্থ্যবিজ্ঞানীরা বলে যে রোগ চিকিৎসার পূর্বে স্বাস্থ্য সুরক্ষার গুরুত্বটা বেশি, এবং ইসলামে কিন্তু এই বিষয়গুলোকেই বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। তাই আমরা যদি এটা মেনে চলতে পারি তাহলে আমাদের কিশোর কিশোরীরাদের স্বাস্থ্য সুরক্ষা হবে। আল্লাহ পাক আমাদের কিশোর কিশোরী সকলকে এই সকল বিধিবিধানকে ইসলামী

0: প্রশাসনকে মেনে চলার তৌফিক দান করে।
1: ধন্যবাদ সম্মানিত শ্রোতা। আমরা দেখি যে স্থান কাল নির্বিশেষে বিশ্ব মানবতার উৎকর্ষ সাধনে কিশোর এবং যুবকের বা কৌশল এবং যৌবনের কোনো বিকল্প নেই। যে কোনো জাতির উত্থান পতন, জাতীয় ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি, সভ্যতা, শিক্ষা দীক্ষা, উন্নতি, অগ্রগতি ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষণে এই কিশোর যুবকরাই মূল চারিকা শক্তি। সুপ্রিয় শ্রোতা, মুফতি আব্দুর রহিম সিরাজের কাছ থেকে জানব কৌশলের স্বাস্থ্য সুরক্ষায় ইসলামের নির্দেশনা কি।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দান করেছেন সকল নিয়ামত সম্পর্কে আমরা পরকালে জিজ্ঞাসিত হব। ইরশাদ হচ্ছে, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, এরপর সেদিন তোমরা অবশ্যই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আর মানব জীবনে আল্লাহর অন্যতম নিয়ামত হল স্বাস্থ্য। এই স্বাস্থ্য শুধু দুনিয়ার নিয়ামতই নয়, বরং মহান আল্লাহর ভালোবাসা লাভের মাধ্যমও বটে। কেননা মহান আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী ও সুস্বাস্থ্যের অধিকারী বান্দাকে ভালোবাসেন। এ মর্মে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বা ইলাল্লাহি মিনাল মুমিনি যাঈফ ওয়া ফি কুল্লিন খায়র। দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন অধিক কল্যাণময় এবং আল্লাহর নিকট অধিক প্রিয়, তবে উভয়ের মধ্যেই কল্যাণ রয়েছে। সহিহ মুসলিম। প্রিয় শ্রোতা, স্বাস্থ্যের নিয়ামতের বিষয়ে অসতর্কতা ও অবহেলার বিষয়ে সতর্ক করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়মাতানে মাকবুবুন ফিহিমা কাসীরুম মিনান নাসি আস-সিহাতু ওয়াল ফারাগ। দুটি নিয়ামতের বিষয়ে অধিকাংশ মানুষ অসতর্ক ও প্রতারিত, তার একটি হল সুস্থতা, অন্যটি হল অবসরতা। সহিহ বুখারী। মানুষের সুস্বাস্থ্য অর্জন ও রক্ষার জন্যই মহান আল্লাহ স্বাস্থ্যকর ও পবিত্র খাদ্য পানীয় গ্রহণের নির্দেশ দিয়েছেন এবং কুখাদ্য, নোংরা, অস্বাস্থ্যকর ও অপবিত্র খাদ্য পানীয় গ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। আমাদের কিশোর ও তরুণদের একটি অংশ আজ ধূমপায়ীয় মাদকাসক্ত হয়ে পড়েছে এবং লেখাপড়া, শরীর চর্চা বাদ দিয়ে মোবাইলে গেম খেলা, কার্টুন দেখায় প্রচুর সময় নষ্ট করে তাদের লেখাপড়া, নৈতিক শিক্ষা ও স্বাস্থ্যকে ভয়াবহ ঝুঁকিতে ফেলে দিয়েছে। তাই কিশোর তরুণদের অনুরোধ করছি, সুশিক্ষা ও সুস্বাস্থ্য অর্জন করতে হলে অবশ্যই ওই সকল মন্দ অভ্যাস বর্জন করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।
1: ধন্যবাদ মুফতি আব্দুর রহিম সিরাজি। অত্যন্ত চমৎকার ভাবে কৌশলে স্বাস্থ্য সুরক্ষা ইসলামী নির্দেশনা পবিত্র কোরআন হাদিসের আলোকে আলোচনা করলেন। সুপ্রিয় শ্রোতা, আমরা জানি যুবক এবং কিশোরা জীবনের প্রতিটি ধাপে দায়িত্ব পালনের গুরুত্ব অনুধাবন করে তারা সচেতন যদি হয় এবং দুনিয়া ও পরকালে সাফল্য লাভে ইমানি চেতনায় উজ্জীবিত এবং ইসলামের চরিত্রে চরিত্রবান হয়, তাহলে সেই জাতি হয় অত্যন্ত সৌভাগ্যবান এবং জাতি তার থেকে উপকৃত হতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমনিভাবে যুবক সাহাবীরা ইসলাম প্রচারে সহযোগিতা করেছিল, সেই যুবকদের রক্ষা করার জন্য আমাদের যা যা করণীয় এবং তাদের স্বাস্থ্য সুরক্ষায় যা করণীয় আমরা আমাদের তিনজন আলোচক থেকে আমরা জানতে পেরেছি এবং সেই সম্পর্কে সচেতন হওয়ার জন্য আমরা আমাদের সুপ্রিয় শ্রোতাদেরকে অনুরোধ করছি। সুপ্রিয় শ্রোতা, আসুন আমরা কৌশলে স্বাস্থ্য বিষয়ে ইসলাম যে নির্দেশনা দিয়েছে আমাদের প্রত্যেকের সন্তানগুলোকে সেগুলো মেনে চলার তাকিদ দেই। আমরা নিজেরা আমাদের সন্তানের প্রতি যত্নবান হই এবং সমাজে যাতে করে এই কিশোর বয়সের যুবকরা, কিশোর বয়সের সন্তানরা তারা তাদের সাফল্য গাথা নিয়ে আমাদের সমাজকে, আমাদের দেশকে আরো উজ্জীবিত করতে পারে, সেজন্য তাদেরকে উৎসাহিত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সচেতন হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
3: প্রিয় বন্ধুরা, ডেঙ্গু একটি ভাইরাস জনিত জ্বর যার বাহক এডিস মশা। সাধারণ চিকিৎসাতেই ডেঙ্গু জ্বর সেরে যায়, তবে ডেঙ্গু শক সিন্ড্রোম বা হেমোরেজিক ডেঙ্গু জ্বর মারাত্মক হতে পারে। বর্ষার সময় সাধারণত এ রোগের প্রকোপ বাড়ে। এডিস মশার বংশবৃদ্ধি রোধের মাধ্যমে ডেঙ্গুর জ্বর প্রতিরোধ করা যায়। যেমন ধরুন, ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি, টিনের কৌটা, ডাবের খোসা, নারকেলের মালা, কন্টেইনার, মটকা, ব্যাটারির শেল ইত্যাদিতে এডিস মশা ডিম পারে। কাজেই এগুলোর বর্জ্য পরিষ্কারে ব্যবস্থা নিতে হবে। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। বন্ধুরা, সেবা নিন, সুস্থ থাকুন। ডেঙ্গু হলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। এবারে উচ্চারণ করছি শেষের কথাগুলো। অনুষ্ঠানে গ্রন্থন উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ শাহাবুদ্দিন মাহাতাব, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন। এবং সুখী সংসার প্রযোজনা করেছেন
4: শাহিদা মজুমদার।
5: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সাকির জওয়ানা। শুরুতেই শিরোনাম। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনে দুজন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, 16 আগস্ট যাচাই বাছাই, জানিয়েছে নির্বাচন কমিশন। মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস তারেক রহমানের। ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনর্গ্যাসীকরণ ইউনিটের মেরামত শেষে চলমান জ্বালানি সংকট শিগগিরই কমে আসবে, জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি। বহির্বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি যথাযথভাবে উপস্থাপনের উপর গুরুত্ব আরোপ। মামলার জট কমাতে দেশের আরও 12টি জেলায় চালু হল ই বেল বন্ড সিস্টেম। বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জে রাশিয়ার প্রেসিডেন্টের সফর, জাপানের তীব্র প্রতিবাদ। এবং ডারউইনে প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষে প্রথম ইনিংসে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে 102 রানে পিছিয়ে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ব্রিফিংয়ে একথা জানান।
2: তিনটা মনোনয়নপত্র পেয়েছি, তিনটার ভিতরে একজনা ডক্টর অলি আহমেদ বীর বিক্রম, ওনার মনোনয়নপত্র পেয়েছে 2টা, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার মনোনয়নপত্র পেয়েছে 1টা। কাজে প্রকারান্তরে এই মুহূর্তে আমাদের কাছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন 2জনা। আমরা আগামী 16 তারিখ সকাল 10টা থেকে এই মনোনয়নপত্রগুলো যথাযথ আছে কিনা যাচাই বাছাই করব।
0: রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিএনপির পক্ষে মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটের মনোনয়ন পেয়েছেন এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। এরই মধ্যে 2 প্রার্থীর মনোনয়ন নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে নিজ নিজ দল থেকে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: 23তম রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ছিল বৃহস্পতিবার। পদটিতে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দল থেকে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এলডিপির চেয়ারম্যান, প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। সচিবালয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার কারণে তিনি দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। বৈঠক শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, সভায় সর্বসম্মতিক্রমে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এ পদে চূড়ান্ত করা হয়।
4: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আনন্দের সাথে জানাচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিছুক্ষণ আগে দলের সম্মানিত চেয়ারম্যান এবং গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
3: এছাড়াও মনোনয়ন জমা দেওয়ার দিনে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের প্রস্তাবনায় প্রার্থী হয়েছেন অলি আহমদ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে 11 দলের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে চিফ রিটার্নিং কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরুদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন। পরে হামিদুর রহমান আজাদ বলেন, সুষ্ঠু গণতন্ত্র চর্চা প্রচার অংশ হিসেবে রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়া হয়েছে।
5: এই মনোনয়নের ফরমের প্রস্তাবক হচ্ছেন ডাক্তার শফিকুর রহমান এমপি, মানে বিরোধী নেতা। এমন একজন প্রার্থীকে আমরা এখানে নমিনেশন দিয়েছি যিনি জাতীয়ভাবে সমালোচনা বিতর্কের উর্ধ্বে এবং দেশের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। তিনি তিনবার মন্ত্রী ছিলেন, ছয়বার এমপি ছিলেন। উনি পিএইচডি হোল্ডার, উচ্চ ডিগ্রিধার এবং দেশের জন্য অনেক অবদান তিনি রেখে গেছেন।
3: আগামী 20 আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত হবে বহুল আলোচিত 23তম রাষ্ট্রপতি নির্বাচন। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি আমেরিকান বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রী আজ সচিবালয়ে নিজ দপ্তরে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের 50 সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে এই আহ্বান জানান। তারেক রহমান বলেন, বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে সরকার নিয়ন্ত্রণ ব্যবস্থার সহজীকরণ, ব্যবসা বান্ধব বাজেট এবং উদার অর্থনৈতিক ও রাজস্ব নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, সরকারের লক্ষ্য হল বেসরকারি স্বনির্ভর খাত একটি নিয়মভিত্তিক ও বৈশ্বিকভাবে সংযুক্ত অর্থনীতি গড়ে তোলা। তারেক রহমান বলেন, জ্বালানি, অবকাঠামো, প্রযুক্তি, ডিজিটাল সেবা, অর্থ, কৃষি, স্বাস্থ্যসেবা, উৎপাদন ও লজিস্টিক খাতে মার্কিন ব্যবসার জন্য বাংলাদেশে উল্লেখযোগ্য সুযোগ রয়েছে। তিনি বলেন, সরকার বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদার, বিধিবিধান সহজীকরণ, কর ও ভ্যাট প্রশাসনের উন্নতি, মুনাফা প্রত্যাবাসন সহজ করা, আমলাতান্ত্রিক জটিলতা কমানো এবং সরকারি সেবার ডিজিটালাইজেশনের কাজ করছে। সরাসরি বিনিয়োগ, যৌথ উদ্যোগ, সরকারি বেসরকারি অংশীদারিত্ব এবং পরামর্শক সেবার মাধ্যমে বাংলাদেশে মার্কিন বিনিয়োগে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী ও পারস্পরিক লাভজনক অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলতে চায়। সরকার 2034 সালের মধ্যে $1 trillion অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অগ্রাধিকার খাতে লক্ষ্যভিত্তিক প্রণোদনা এবং দক্ষতা ও প্রযুক্তিতে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশকে উৎপাদন ও বিনিয়োগের কেন্দ্রে পরিণত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর আগে প্রতিনিধি দলটি বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসার সুযোগ নিয়ে কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের গণিত চর্চা ও গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত করতে ভবিষ্যতে সরকারের পক্ষ থেকে যে কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে তা প্রদান করা হবে। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড আইএমও ও ইউরোপীয় বালিকা গণিত অলিম্পিয়াডের বিজয়ী বাংলাদেশী শিক্ষার্থীরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী তাদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও সাফল্য অর্জনের জন্য শুভকামনা জানান। স্কুল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণের জন্য একটি তহবিল গঠনের প্রস্তাব করা হলে তারেক রহমান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে এ বিষয়ে অর্থায়নে তাৎক্ষণিক সম্মতি জানান। এছাড়া বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড কমিটির পক্ষ থেকে স্কুল পর্যায়ে অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড ম্যাথমেটিক্স চালুর প্রস্তাব করা হলে প্রধানমন্ত্রী তাতেও সম্মতি জানান। স্কুল শিক্ষকদের গণিত দক্ষতা যাচাইয়ের জন্য ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের আইএলটিএস পরীক্ষার আদলে একটি পৃথক গণিত দক্ষতা যাচাই পরীক্ষা চালুর প্রস্তাবও উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। ভাসমান এলএনজি সংরক্ষণ ও পূর্ণ গ্যাসীকরণ ইউনিট FCRU মেরামতের কাজ শেষ হলে দেশে চলমান জ্বালানি সংকট শিগগিরই কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি আজ রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সরকার ইতিমধ্যে এলএনজি কার্গো সংগ্রহ করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, FSRU পুনরায় চালু হলে সঙ্গে সঙ্গেই এসব কার্গো খালাস করা হবে। এর ফলে বর্তমান গ্যাস সরবরাহ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। মন্ত্রী আরও বলেন,
6: জিনিস ঘটে গেছে আমাদের দেশে, যেটা হয়তো আপনারা খেয়াল করেন না, সেটা হলো যে গরিবের টেসলা, আগে আমাদের পিক আওয়ার ছিল 7টা থেকে রাত 12টা পর্যন্ত, তারপরে ডিমান্ড কমে যেত। এখন আমাদের ডিমান্ডের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, আমাদের ডিমান্ডের প্যাটার্ন হয়ে গেছে রাত 12টা তো প্রায় 18,000 মেগাওয়াট ডিমান্ড ছিল, এটা কোনোদিনও হওয়ার কথা না। তার কথা হলো যে পরিমানে ব্যাটারি রিক্সা এসছে এগুলো সব রাতে চার্জে বসিয়ে দেয়, এবং মোস্টলি যারা যে চার্জ করে এগুলো মোস্টলি ইললিগাল কানেকশন।
0: জ্বালানি খাতের দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, এলএনজি সরবরাহ জোরদার এবং বিতরণ ব্যবস্থা উন্নত করতে 2029 সালের মধ্যে পায়রা, মোংলা ও হিরণ পয়েন্টে 3টি নতুন এফএসআরইউ স্থাপন করা হবে। মন্ত্রী আরও বলেন, বিদ্যমান পাইপলাইন নেটওয়ার্কের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে চট্টগ্রাম থেকে বাখরাবাদ পর্যন্ত সমুদ্রের তলদেশ দিয়ে একটি গ্যাস পাইপলাইন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ মাদক ও জুয়াকে দেশের দুটি প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করে এর বিস্তার রোধে জোরালো ও সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। আজ জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার মাদক সংক্রান্ত অপরাধ দমনে ইতিমধ্যে বেশ কিছু কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি আরও বলেন, সরকার ভ্রাম্যমাণ আদালত এবং মাদক সংক্রান্ত অপরাধ মোকাবেলায় যথাযথ এখতিয়ার সম্পন্ন ট্রাইব্যুনাল ও আদালত প্রতিষ্ঠার মাধ্যমে আইনের প্রয়োগ জোরদার করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সঙ্গে আজ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. আইরিন জুবাইদা খান। সাক্ষাৎকালে বহির্বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান ও অর্জনসমূহ যথাযথভাবে উপস্থাপনের উপর গুরুত্ব আরোপ করা হয়। আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগদান উপলক্ষে আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের কার্যক্রম ও প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি যথাযথভাবে তুলে ধরার বিষয়টি আলোচনায় স্থান পায়। ড. আইরিন সুবাইদা খান বহির্বিশ্বে বাংলাদেশে ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ক্ষেত্রে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন। এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সাক্ষাৎকালে উভয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়াকে বড় চ্যালেঞ্জ ও উদ্বেগের বিষয় হিসেবে চিহ্নিত করেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য। খবরের বাকি অংশ পড়ছি শফিকুল ইসলাম। জামিনের পরও বেইল বন্ড দাখিল করতে আদালত আর কারাগারের দ্বারে দ্বারে ঘুরতে হবে না। স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে করা যাবে পুরো প্রক্রিয়া। বিচার প্রার্থীদের দুর্ভোগ কমাতে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ, কক্সবাজার, চাঁদপুর, রাঙ্গামাটি, সিরাজগঞ্জ, বাগেরহাট, পটুয়াখালী, হবিগঞ্জ, ঠাকুরগাঁও ও জামালপুর জেলায় চালু হল এই ই-বেইল বন্ড সিস্টেম। এর ফলে দেশের 28 জেলায় পৌঁছালো এই কার্যক্রম। আইনমন্ত্রী বলছেন, শুধু জামিন প্রক্রিয়া সহজ করাই নয়, আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই উদ্যোগ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: জামিনপ্রাপ্ত আসামিদের বেল বন্ড দাখিলের প্রক্রিয়া সহজ করতে বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান নতুন করে আরো 12 জেলায় ই বেল বন্ড সিস্টেমের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, এর মাধ্যমে এক ক্লিকেই বেল বন্ড জমা দেওয়া যাবে।
8: আগে যেখানে বেল বন্ড চালু করতে 12টি ধাপ ব্যবহার করা হতো, সেখানে এক ক্লিকে আইনজীবী তার চেম্বারে বসে বা যে কোনো জায়গায় বসে, গাড়িতে বসে, স্মার্টফোন ব্যবহার করে বেল বন্ড জমা দিতে পারবেন, এবং বেল বন্ড জমা দেওয়ার পরে সেটা যেখানে রিসিভ হয়েছে সেটা একটা ওটিপি আসবে সাথে সাথেই।
7: আইনমন্ত্রীর দাবি, এতে জামিনপ্রাপ্ত আসামি ও তাদের স্বজনদের কারাগার, ম্যাজিস্ট্রেট আদালত ও জেলা আদালতে বারবার যাওয়ার ভোগান্তি কমবে। আগে চালু হওয়া 16 জেলায় এরই মধ্যে প্রায় 1,20,000 ই বেল বন্ড দাখিল হয়েছে।
8: এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার প্রার্থী জনগণের ভোগান্তি অনেক লাঘব হবে, বিশেষ করে যারা আসামি আছেন। আমরা হয়রানি করতে চাই না, আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠা করতে।
7: বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমাতে আপোষযোগ্য মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উপরও জোর দিচ্ছে সরকার। এজন্য জেলা লিগ্যাল এইডের সহায়তা নেওয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী।
8: যদি দেখেন কোন মামলা কম্পাউন্ডেবল মামলায় কারাগারে কেউ বন্দী আছে, আপনার জেলা লিগ্যাল এইড অফিসের সাথে যোগাযোগ করেন। বিচারক যারা আছেন, যারা দেখেন যদি কম্পাউন্ডেবল মামলা হয়, নেগোসিয়েবল হয়, আপনারা এটা লিগ্যাল এইডে পাঠান।
7: ই বেল বন্ডের পাশাপাশি মেডিয়েশন ও লিগ্যাল এইড কার্যক্রমের মাধ্যমে বিচার ব্যবস্থাকে আরো দ্রুত ও জনবান্ধব করার লক্ষ্য সরকারের। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
9: আগামী 30 আগস্ট চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি আজ নৌপরিবহন মন্ত্রণালয়ের ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে একথা জানান। মন্ত্রী বলেন, লালদিয়া কন্টেইনার টার্মিনালে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে। টার্মিনালের ক্রেনগুলো অফিস থেকে দূর নিয়ন্ত্রিত পদ্ধতিতে পরিচালিত হবে, যা কার্যক্রমের দক্ষতা ও নিরাপত্তা বৃদ্ধি করবে। এছাড়া প্রকল্পে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে, যা বন্দর খাতে অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে। বৈঠকে নৌপরিবহন মন্ত্রী ডেনমার্কের আর্থসামাজিক উন্নয়ন ও প্রযুক্তিগত উৎকর্ষতার প্রশংসা করেন। তিনি বাংলাদেশের বন্দর অবকাঠামোর উন্নয়ন ও আধুনিকায়নে ডেনমার্ক সরকার ও দেশটির বিনিয়োগকারীদের আরও সহযোগিতা কামনা করেন। আগামী 16 থেকে 30 আগস্ট সারা দেশে জাতীয় মৎস্যপক্ষ 2026 পালিত হবে। এবার জাতীয় মৎস্যপক্ষের প্রতিপাদ্য হচ্ছে রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ। এ উপলক্ষে আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানান, 16 আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জে মৎস্যপক্ষের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
10: পদক বিতরণ করবেন জাতীয় মৎস্যপক্ষ 2026 উপলক্ষে 13টি ক্যাটাগরিতে 14 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক স্বর্ণ প্রদান করা হবে। মৎস্য উৎপাদন, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন, সম্প্রসারণ, প্রশাসনিক দক্ষতা এবং উদ্যোক্তা উন্নয়নে বিশেষ অবদান রাখা স্বীকৃতি হিসাবে এই পদক প্রদান করা হবে।
11: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
12: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
11: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
9: এবারে আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথমবারের মতো কুরিল দ্বীপপুঞ্জের পূর্বাঞ্চল সফর করেছেন। জাপানি সফরের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে, দ্বীপগুলো তার ভূখণ্ডের অংশ। কুরিল দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে বিরোধের জেরে দীর্ঘদিন ধরে রাশিয়া ও জাপানের মধ্যে সম্পর্কের টানাপড়েন চলছে। জাপান এই দ্বীপপুঞ্জকে তাদের উত্তরাঞ্চলীয় ভূখণ্ড হিসেবে দাবি করে। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে সাবেক সোভিয়েত ইউনিয়ন দ্বীপগুলো দখল করে নেয়। জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি বলেন, ঐতিহাসিকভাবে এবং আন্তর্জাতিক আইন অনুসারে দ্বীপগুলো জাপানের অবিচ্ছেদ্য অংশ। জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস উপসাগরীয় ও লোহিত সাগর অঞ্চলে সংঘাতের স্থায়ী সমাধানে সংলাপ ও আলোচনার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের একজন মুখপাত্র জানান, অ্যান্থনিও গুতেরেস বিশেষ করে মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালী ও লোহিত সাগর পরিস্থিতির নিবিড় পর্যবেক্ষণ করছেন। তিনি জোর দিয়ে বলেন, কূটনৈতিক আলোচনার মাধ্যমে টেকসই সমাধান অর্জন সম্ভব। এই প্রক্রিয়া সমগ্র অঞ্চলে স্থিতিশীলতা ও আস্থা পুনরুদ্ধারে সহায়তা করবে। এটি হরমুজ প্রণালী ও লোহিত সাগরে এবং এর আশপাশে নৌ চলাচলের স্বাধীনতা সুরক্ষিত করবে। এদিকে জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুংবার্গ ইয়েমেনে উত্তেজনা প্রশমনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সুদানের রাজধানী খার্তুমে আধাসামরিক বাহিনী আজ দ্বিতীয় দিনের মতো ড্রোন হামলা চালিয়েছে। এই হামলার জন্য র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ কে দায়ী করা হচ্ছে। খার্তুম, ওমদুরমান ও উত্তর খার্তুমে বিস্ফোরণ ও বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর পাওয়া গেছে। সেনাবাহিনী নিয়ন্ত্রিত 5টি শহরে একযোগে ড্রোন হামলার একদিন পর আরএসএফ এই হামলা চালায়। খেলার খবর ক্রিকেট। ডারউইনে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের আজ উদ্বোধনী দিনের খেলা শেষে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ 102 রানে পিছিয়ে আছে। মুমিনুল হক 35 এবং তানজিদ হাসান 32 রানে অপরাজিত রয়েছেন। এর আগে টসে জিতে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে 198 রানে অল আউট হয়। বাংলাদেশের পক্ষে পেসার হাসান মাহমুদ 55 রানে 6 উইকেট নেন। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 6টায় দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে দুদেশের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী 22 আগস্ট ম্যাকেতে অনুষ্ঠিত হবে। এদিকে আগামীকাল রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে বাংলাদেশ অনূর্ধ্ব 23 এবং মালয়েশিয়া দলের মধ্যে দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। সকাল 9:30 খেলা শুরু হবে। তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল 1-0 এগিয়ে রয়েছে। দুদলের মধ্যকার সিরিজের তৃতীয় একদিনের ম্যাচটি আগামী রোববার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূল এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাতে 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনে দুজন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, 16 আগস্ট যাচাই বাছাই, জানিয়েছে নির্বাচন কমিশন। মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস তারেক রহমানের। ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনর্গ্যাসীকরণ ইউনিটের মেরামত শেষে চলমান জ্বালানি সংকট শিগগিরই কমে আসবে, জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি। বহির্বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি যথাযথভাবে উপস্থাপনের ওপর গুরুত্ব আরোপ। মামলার জট কমাতে দেশের আরও 12টি জেলায় চালু হল ই বেইল বন্ড সিস্টেম। বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জের রাশিয়ার প্রেসিডেন্টের সফর, জাপানের তীব্র প্রতিবাদ। এবং ডারউইনে প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষে প্রথম ইনিংসে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে 102 রানে পিছিয়ে বাংলাদেশ। খবর শেষ হল।
13: এবার শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি অ্যানি গুহ। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলির বন্ধ হয়ে যাওয়ার পেছনে একাধিক জটিল কারণ রয়েছে, যা দীর্ঘ সময় ধরে জমে থাকা সমস্যার ফলাফল। বিষয়টি শুধু অর্থনৈতিক নয়, বরং প্রশাসনিক দুর্বলতা, প্রযুক্তিগত পশ্চাৎপদতা এবং বৈশ্বিক বাজারের পরিবর্তনের সঙ্গে গভীরভাবে যুক্ত। প্রথমত, উৎপাদন খরচ ক্রমাগত বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখা সম্ভব হয়নি। পাটকলগুলোতে ব্যবহৃত যন্ত্রপাতি ছিল পুরনো ও অকার্যকর, ফলে উৎপাদনশীলতা কমে যায় এবং প্রতি ইউনিট পণ্যের খরচ বেড়ে যায়। আধুনিক প্রযুক্তি ও দক্ষ ব্যবস্থাপনার অভাবে উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণে আনা যায়নি। দ্বিতীয়ত, ব্যবস্থাপনার দুর্বলতা ছিল অন্যতম বড় সমস্যা। রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে সঠিক পরিকল্পনা, দক্ষ নেতৃত্ব এবং সময় উপযোগী সংস্কারের অভাব ছিল। অনেক সময় রাজনৈতিক প্রভাব, দুর্নীতি ও অদক্ষতা ব্যবস্থাপনায় প্রভাব ফেলেছে। এর ফলে উৎপাদন প্রক্রিয়া অনিয়মিত হয়েছে এবং বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। তৃতীয়ত, শ্রমিক অসন্তোষ ও বকেয়া মজুরি সমস্যা শিল্পকে অচল করে তোলে। শ্রমিকরা নিয়মিত বেতন না পাওয়ায় আন্দোলন ও ধর্মঘট করেছেন, যা উৎপাদন ব্যাহত করেছে। শ্রমিকদের সঙ্গে ব্যবস্থাপনার সম্পর্ক দুর্বল হয়ে পড়ায় শিল্পে স্থিতিশীলতা বজায় রাখা যায়নি। চতুর্থত, বৈশ্বিক বাজারে সিনথেটিক ফাইবার ও প্লাস্টিকের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় পাট পণ্যের চাহিদা কমে যায়। একসময় পাটকে বলা হতো সোনালী আঁশ, কিন্তু প্লাস্টিক ও অন্যান্য বিকল্প উপকরণের সহজলভ্যতা ও কম খরচের কারণে আন্তর্জাতিক বাজারে পাটের অবস্থান দুর্বল হয়ে পড়ে। পঞ্চমত, রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে আর্থিক লোকসান ক্রমশ বাড়তে থাকে। উৎপাদন খরচ বেশি হলেও বিক্রি কম হওয়ায় প্রতিষ্ঠানগুলোতে বিপুল পরিমাণ ঋণ জমে যায়। সরকার বারবার ভর্তুকি দিলেও তা সমস্যার স্থায়ী সমাধান করতে পারেনি। সবশেষে সময়োপযোগী সংস্কার ও পুনর্গঠন না হওয়ায় পাটকলগুলো আধুনিক শিল্পে রূপান্তরিত হতে পারেনি। বিশ্ববাজারে টিকে থাকতে হলে নতুন প্রযুক্তি, দক্ষ জনবল এবং বাজারমুখী পরিকল্পনা প্রয়োজন ছিল, যা বাস্তবায়ন হয়নি। শেষ পর্যন্ত সরকার পাটকলগুলো বন্ধ করতে বাধ্য হয়। তবে সাম্প্রতিক সময়ে বেসরকারি শিল্পগোষ্ঠীর হাতে পাটকলগুলো লিজ দিয়ে পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে আশা করা যায় আধুনিক প্রযুক্তি, দক্ষ ব্যবস্থাপনা এবং বাজারমুখী পরিকল্পনার মাধ্যমে পাট শিল্প আবারও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। এরই ধারাবাহিকতায় দীর্ঘদিন বন্ধ থাকা তিনটি রাষ্ট্রায়ত্ত পাটকল পুনরায় চালু করতে সরকার বেসরকারি ব্যবস্থাপনাকে স্বাগত জানিয়েছে। বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন, বিজেএমসি, প্রাণ আরএফএল গ্রুপ এবং হ্যামকো গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের সভাকক্ষে এই চুক্তি সম্পন্ন হয়। এর ফলে সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস লিমিটেড ও খুলনার স্টার জুট মিলস লিমিটেড প্রাণ আরএফএল গ্রুপের অধীনে যাবে, আর খুলনার প্লাটিনাম জুবিলি জুট মিলস লিমিটেড হ্যামকো গ্রুপের অধীনে পরিচালিত হবে। চুক্তি অনুযায়ী প্রায় 619 কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এতে কমপক্ষে 11,629 জন শ্রমিকের কর্মসংস্থান হবে এবং বার্ষিক টার্ন ওভার প্রায় 1,175 কোটি টাকা হতে পারে। উদাহরণস্বরূপ, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলে 157 কোটি টাকা বিনিয়োগে প্রায় 5,238 জনের কর্মসংস্থান হবে এবং বার্ষিক আয় হতে পারে 500 কোটি টাকা। খুলনার স্টার জুট মিলে 250 কোটি টাকার বিনিয়োগে একই সংখ্যক শ্রমিকের কর্মসংস্থান হবে এবং বার্ষিক আয়ও প্রায় 500 কোটি টাকা হতে পারে। অন্যদিকে প্লাটিনাম জুবিলি জুট মিলে 212 কোটি টাকার বিনিয়োগে 1,153 জনের কর্মসংস্থান হবে এবং বার্ষিক আয় হতে পারে 175 কোটি টাকা। পর্যালোচনা থেকে এটা স্পষ্টভাবেই বলা যায়, এই চুক্তি শুধু শিল্প পুনরুজ্জীবনের উদ্যোগ নয়, বরং জাতীয় ঐতিহ্য ও কৃষিভিত্তিক অর্থনীতিকে পুনরায় শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর বন্ধ হওয়ার ইতিহাস যেমন আমাদের দুর্বলতা ও ব্যর্থতার প্রতিফলন, তেমনি নতুন করে চালু হওয়ার উদ্যোগ আমাদের সম্ভাবনা ও আশার প্রতীক। যদি বেসরকারি ব্যবস্থাপনায় সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি এবং দক্ষ ব্যবস্থাপনা প্রয়োগ করা যায়, তবে পাট শিল্প আবারও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
14: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
15: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশের গান। গাজী সালাউদ্দিন বাপ্পির কণ্ঠে এবং গানটির কথা সাজিয়েছেন মোখলেসুর রহমান বাবলু।

দেশের গানটি শুনলেন। অনুষ্ঠান প্রচারিত হল মিডিয়ামওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে এবং একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে।

দেশের গানটি শুনলেন। অনুষ্ঠান প্রচারিত হল মিডিয়ামওয়ে 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্টজে এবং একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে।

দেশের গানটি শুনলেন। অনুষ্ঠান প্রচারিত হল মিডিয়ামওয়ে 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্টজে এবং একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার শিল্পী ফেরদৌসী রহমান এবং গীতিকার গাজী মাজহারুল আনোয়ার।

0: আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। নাটক নিঃসন্তান রচনা মোহাম্মদ শরীফুল ইসলাম, প্রযোজনা কাবেরী মোস্তফা। শুনতে পাবেন দুপুর 2:30। পবিত্র কুরআন শিক্ষার আসর শুনবেন সকাল 8:30। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান শুনবেন বেলা 1:05। সিরাতুল মুস্তাকিম সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান বিকেল 3:30। পরিক্রমা সাপ্তাহিক ঘটনাবলীর উপর বেতার বিবরণী শুনবেন সন্ধ্যে 6:10। এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনতে পাবেন সকাল 8:15, বেলা 12:15, রাত 8:55 এবং রাত 9:20। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান শুনবেন সকাল 9:05। এছাড়াও বিকেল 4:05 শুনবেন ছায়াছবির গান। হামদ নাথ শুনবেন বেলা 12:20, বেলা 12:40, 3:05 এবং বিকেল 4:45। এছাড়াও FM সম্প্রচার কার্যক্রম 88.8 MHz-এ NSK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন ঠিক রাত 9:00। শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, বাংলাদেশ বেতার খুলনা।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن

0: Sadaqallahu'l-Azim.
1: ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা আর কার হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং সৎকর্ম করে আর বলে যে নিশ্চয়ই আমি আনুগত্য স্বীকারকারীদের একজন, আর ভালো ও মন্দ সমান হতে পারে না, আপনি সদ্ব্যবহার দিয়ে মন্দকে প্রতিরোধ করুন, ফলে আপনার সাথে যার শত্রুতা আছে সে এমন হয়ে যাবে যেন অন্তরঙ্গ বন্ধু। সুরা হামিম সাজদা আয়াত 33-34।
2: সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।